আমি বক্তা হয়ে এসেছিলাম, কিন্তু তোমার মতো ছোট্ট একটি শিশুর কাছেও আমি অনেক কিছু শিখে যাচ্ছি। এইভাবে শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে তো ছোট্ট একটা মেয়ে, 9-এ পড়ে, খুব মানে একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু কোথাও একটা ভেতরে ভেতরে অনুভব করল, না, সেও যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক, বাস্তবিক। দেখুন, একটা কথা তো সত্যি, আমরা ছোটো থেকে অনেক কথা শুনতে শুনতে, অনেক জ্ঞান লাভ করতে করতে, অনেকের কাছে অনেক বাস্তবের উপদেশ, অনেক দর্শনের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা ধারণা, একটা কনসেপ্ট তৈরি হয় যে কী হলে কী হয়, কার্যকারণ সম্পর্ক, বা এই প্রশ্নের এই উত্তর, তার প্রত্যুত্তর, ইত্যাদি অনেক কিছু মনে হয়। এবং এই করতে করতেই এই ভাবনাগুলোর চর্চা তো একটা সময় ভীষণভাবে, মানে স্টুডেন্ট লাইফে, ছাত্রজীবনে এগুলো ভীষণ একটা বড় আমাদের সঙ্গী, আর সেই কারণেই আমাদের তখন বাস্তব বোধ, যুক্তিপূর্ণ বোধ, এগুলো প্রচণ্ডভাবে তৈরি হতে থাকে। এবং হয়তো তখন আমরা স্টুডেন্ট লাইফের কথা বলছি, কথায় কথায় তর্কে জুড়ে যাই, কেন না, যেটা শুনছি সেটা তো সত্যি, নিশ্চয়ই সত্যি, অস্বীকার করছি না, কিন্তু আমি যেটা বলছি সেটাও সত্যি, সেটাও শুনতে হবে। আর এই সময় থেকেই বোধ হয় আমাদের ওই শোনানোর একটা ইচ্ছে, শোনানোর একটা প্রতিযোগিতা ভেতরে ভেতরে চলতে থাকে, ভালো কিছু বললেই আমার বক্তব্যটাও জানাতে হবে। এটাই আসলে সত্যি সত্যি আমাদের একটু একটু করে ম্যাচুরিটি আসা, একটু একটু করে ভাবতে শেখা, ছোট থেকে বড় হওয়া এভাবেই হয়। যাই হোক, গল্পে আসি, এরপর কি হলো। এই দিন থেকে উনি একটা নতুন নিয়ম বা নিজের কাছে নতুন একটা সিদ্ধান্ত নিলেন যে না, আমি শুধু শেখাবো না, আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তাই সেদিন থেকে নতুন একটা নিয়ম তৈরি করলেন নিজের কাছে, যে কোনো সভায় বক্তব্য দেওয়ার আগে তিনি সবার কথা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তিনি বুঝেছিলেন ভালো বক্তা হওয়ার প্রথম শর্ত হলো ভালো শ্রোতা হওয়া, কারণ মানুষকে না শুনে মানুষের জন্য কথা বলা যায় না। একদম একেবারে ঠিক কথা, কথা না শুনলে কথা কখনো তার জন্য কথা হয়ে ওঠে না। ভালো শ্রোতা না হলে ভালো বক্তা, কোথাও কোথাও কিছু ফাঁক, কিছু গলতি থেকে যায়। আর এই যে গল্পটা, এই যে ঘটনাটা, এর মধ্যে থেকে এই যে অরিন্দম বাবু, তিনি এটা শিখলেন, তিনি একজন ভালো শ্রোতাও হয়ে উঠবেন। তাই তো, আমরা এই গল্পটা থেকে এমন একটা জিনিস পেলাম যে একজন বক্তার শক্তি শুধু তার ভাষায় নয়, তার যুক্তিতে নয়, তার প্রকাশে নয়, তার শ্রবণ শক্তিতেও নিহিত হয়ে থাকে। যে শুনতে জানে সেই মানুষের হৃদয়ে পৌঁছতে পারে, পৌঁছতে শেখে আর পৌঁছতে জানে। তার কারণ প্রত্যেক শ্রোতার মধ্যেই থাকেন এক একজন বক্তা। সবাই কি গুড স্পিকার? কিন্তু অনেকেই আছেন, অনেক কিছু শুনতে শুনতে, অনেক বক্তব্য শুনতে শুনতে, অনেক দর্শন শুনতে শুনতে, তারও মধ্যে কিছু ভাবনা, কিছু প্রশ্ন, কিছু অভিব্যক্তি, সেগুলো তৈরি হয়। কিন্তু যিনি শ্রোতা বেশি বক্তা কম, তার সেই না বলা কথাগুলো যেন কখনোই আর বলাই হয়ে ওঠে না। আর যিনি বক্তা বেশি শ্রোতা কম, তার নিজের কথা ছেড়ে, নিজের বক্তব্য ছেড়ে অন্য

কারোর কথা শোনার প্রয়োজনই হয়ে ওঠে না। আর শুরুতে যেটা বলছিলাম, এভাবেই যে ব্যালেন্স হওয়া, এরকম বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে দিয়ে দেখবেন আমরাও যখন বাস্তব জীবনে চলি, অনেক কিছু ভাবি, অনেক কিছু করি, আর তার রিপ্রিকেশন হিসেবে, রিয়াকশন হিসেবে অনেক কিছু ঘটে যেটা সবসময় হয়তো মনোমতো নয় কিন্তু উচিত। আবার অন্য কারোর ক্ষেত্রে, মানে নিজের ক্ষেত্রে তো আমরা সবসময় একটু বায়াস থাকি, অন্য কারোর ক্ষেত্রে আমরা যখন বুঝি যে ঠিক এইটা বলা ঠিক হয়নি, ওইটা বললে আরও ভালো হতো, এটসেট্রা এটসেট্রা, আমরা কিন্তু এইখান থেকেও শিখি সেই ব্যালেন্স কতটা বলবো, কতটা বলবো না, কতটা শুনব ইত্যাদি সব কিছু। আর এইভাবেই বক্তা এবং শ্রোতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের তো দুজনেই একসঙ্গে, আমাদের মানে মুখমণ্ডলের মধ্যে রয়েছে না, ঠোঁট দুটো কেবল বলে চলে, কান দুটো শুনে চলে, যখন বলি আর শুনি সমান সমান তখনই হয় সঠিক ভারসাম্য। গল্প তো অবশ্যই এখানেই শেষ, গল্পটা কেমন লাগলো জানাবেন আমাদের, আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজ করে। রইলাম আপনার বার্তার অপেক্ষায়। 9903653992 এই নম্বরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ও গো মরমী, শুনছিলাম গানটি মৃণাল চক্রবর্তীর গলায়। আজকে কিছু কিছু গান শোনাচ্ছিলাম, অনেকদিন শোনাও হয় না। আর যেহেতু আজকে শোনবার কথা নিয়ে গান গল্প, তাই এই গানগুলো একটু শোনানোর চেষ্টা করলাম। জানি না আপনারা হয়তো মাঝে মাঝেই শুনেছেন, আমি অনেকদিন পাতি শুনলাম। যাই হোক, একদম এবার আপনাদের কথা শোনার সময় এসে গিয়েছে। প্রথমে মেসেজগুলো পড়ে নিই, কেমন? প্রাণ পাখিয়া জুটলো ডেকে হৃদয় কাননে, জানি রঙিন ফুলে ভরিয়ে দিলে প্রাণ সখা কে দানি। ভোরের এই ঘাসে ঘাসে ছন্দের আবেশ জাগে, নীরব কথা হৃদয়ে থাক রাগে অনুরাগে। কোনো এক পাখির ডাক আজ শুনব জানি, আবেশে ভরালে হৃদয়ে পারিজাত। তুমি যে মোহন দানি, তুমি যে মহান দানি। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘরিয়া থেকে। বাহ, খুব সুন্দর। পায়েল প্রত্যেক দিনই আমাদের একেবারে নিত্য বন্ধু, সুন্দর করে জানান মনের কথা, ছন্দে ছন্দে তো বটেই। ভালো লাগে, এটা খুব ভালো লাগে যে আপনারা গল্প শুনতে শুনতে কি সুন্দর ছন্দে বেঁধে ফেলেন নিজের মনের কথাটা। থ্যাংক ইউ, গুড মর্নিং পায়েল। এবার কি লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আমাদের আর এক নিত্য বন্ধু। শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাই। ইন্দ্রাণী ম্যাম, আমরা চিরন্তনী শুনতে খুব খুব ভালোবাসি। বদলে সাল তারিখ দিন, চলছে আজব খেলা, চিরন্তনী হাত বাড়ালো মুঠো ফোনে গল্প গানের ভেলা। বাহ, জয় জগন্নাথ, জয় মা বিপত্তারিণী, সবাইকে ভালো রেখো, বিপদ থেকে রক্ষা করো, এই প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এ কথা বলি বটে, কিন্তু মনের মধ্যে ওই প্রার্থনা চলেই, তাই না? খুব ভালো লাগলো, সুন্দর করে বলেছেন আপনার মনের কথা। সুপ্রভাত, জয় জগন্নাথ। সব জায়গায় কি সুন্দর রথের মেলা চলছে, সত্যি নস্টালজিয়া ছেলেবেলা আমাদের এই উৎসবের সঙ্গে এত অসাধারণভাবে মিশে থাকে। এই দেখুন, বলতে বলতে প্রায় আর একটা প্রোগ্রামের আর একটা গল্পের সূত্র বেরিয়ে এলো। এইভাবে আমাদের গল্প চলতেই থাকে, চলতেই থাকে। আর তাই তো প্রত্যেক শুক্র শনি রবি আপনাদের কাছে আমরা নানান রকমের গল্পের ভাণ্ডার নিয়ে বসি। নিশ্চয়ই ভালো লাগে, তাই না? মনের কথা জানান, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবারে কে লিখছেন? গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনীর কথা গান শোনার অপেক্ষায় আমি কান পেতে রই। ভালো বাগান বানানোর জন্য আগাছা পরিষ্কার করতে হয়, ঠিক? বেশ, লিখেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। কথাটা খুব সিম্বলিক, সত্যি তো বাস্তবিকভাবে বাগান বানানোর জন্য আগাছা পরিষ্কার করতেই হয়। আর এখন বর্ষায় জল পেয়ে সবাই বেশ বেড়ে উঠছে, গাছ এবং আগাছারা। আপনি আগাছা পরিষ্কার করে গাছকে বড় হওয়ার সুযোগ দিচ্ছেন। আর আমাদের জীবন দর্শনেও তো তাই, কত রকমের আগাছা, ভাবনার অতিরিক্ত যে সমস্ত ভাবনা, তারা দুর্ভাবনা হতে পারে, তারা অনেক বেশি অকারণ ভাবনা হতে পারে, কিন্তু তাদেরকে ফেলে দিয়ে সঠিক ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলি। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকেও। এবার কে লিখছেন? হাওড়া, সকল অপেক্ষার অবসান করে চলে এলাম, আজকের গান গল্প খুব ভালো লাগলো। আমি কি রঞ্জন লিখেছেন এরপরে যে কথাগুলো না, অনেকক্ষণ থেকে

কিছু আর কি লেখাগুলো অদ্ভুত লাগছিল। আজলের গান গল্প খুব থালো জাগলো। তো যাই হোক, আমাদের এই অটো কারেকশানে, এগুলো তো কারেকশান হয় না, নিজের মনের কথাটাই গণ্ডগোল হয়ে যায়। যাই হোক, এই সমস্ত পেরিয়েই আমাদের মনের কথা বলতে হয়। থ্যাংক ইউ রঞ্জন লেখার জন্য, জানানোর জন্য মনের কথা, ভালো লেগেছে, থ্যাংক ইউ। আপাতত মেসেজ সব পড়ে ফেললাম, এবার চলে যাব হোয়াটসঅ্যাপের কথায়। হোয়াটসঅ্যাপে অনেকে অনেকে বলেছেন, লিখেছেন, জানিয়েছেন, ঝটপট করে পড়তে শুরু করে দিই। আরে বাবা, ঝটপট পড়তে হবে সত্যি সত্যি, নাহলে একদম 5:02 থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন। শ্রবণ সাথে ইন্দ্রাণী সুপ্রভাত, নবয়ে প্রভাতের দিকে দিকে দেখি আলো আর আলো, এ সময় চিরন্তনীর গল্প গান শুনতে লাগে বেশ ভালো। বাহ, ছোট্ট করে ছন্দে ছন্দে লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউরি থেকে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এবার কি লিখছেন, সুপ্রভাত, চুপটি করে বসলাম গল্প শুনতে ও তার সাথে জানতে, সাথে আছে মিষ্টি সব গান সৌভিক ঢাকুরিয়া থেকে। বেশ, এবারে কি লিখছেন দেখি, সুপ্রভাত জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবার কি লিখছেন, সুপ্রভাত দিদিভাই এবং শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আপনাকেও জানিয়ে দিই একদম টাটকা টাটকা, সুপ্রভাত, শুভ রথযাত্রা। আচ্ছা, এবার কি লিখছেন, আমাদের এই অভয়ারণ্যে, অভয়ারণ্যে না অভয়ারণ্যে কি বলেছেন, একটি পশু আছে, রাস্তার দুর্ঘটনায় আহত হওয়ার পর সে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি হারিয়েছে, তবুও সেই সুন্দর পৃথিবীর কাছে নিজেকে আরও সুন্দর করে তুলছে, সে নিজেকে স্বাভাবিক করে তুলছে, সব কিছু মানিয়ে নিয়েছে এই প্রকৃতিতে। তবুও আমরা যারা মানুষ শুনতে পাই, দেখতে পাই, তবু না শোনার না দেখার মতো অভিনয় করে চলেছি দৈনন্দিন, চলেছে অবিরাম অরণ্য ধ্বংস, পৃথিবীর সঙ্গে, এই প্রকৃতির সঙ্গে করছে নিত্য ছলনা, দিনে দিনে ধরণী মাকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। ঠিক বলেছেন। কে লিখেছেন, অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সেই কত সুদূরে বসে অদূরে পৌঁছে দিলেন আপনার মনের ভাবটুকুনি, সেই শোনার জন্য আমরা মুখিয়ে থাকি, আমি তো মানে প্র্যাকটিক্যালি মুখিয়ে থাকি, সবাই মিলে শুনলাম আপনার মনের কথা। এ শুধু আপনার কথা নয়, আরও অনেকের, আমাদের অনেকের মনের কথা। সত্যি তো, এইভাবে যদি অরণ্যকে ধ্বংস ফেলা করে ফেলা হয়, তাহলে আমরা বাঁচব কী করে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স হবে কী করে? আজকে যেমন এই শোনার ব্যালেন্সের কথাই বলে, ঠিক জায়গায় শুনতে হয়, ঠিক কথাটি শুনতে হয়, আর বলার পাশাপাশি শুনতে হয়। এতক্ষণ আমি বলেছি, এতক্ষণ এবার আপনারা বলছেন, আপনারা বলবেন। থ্যাংক ইউ, এবং আপনাকেও সুপ্রভাত। পরে কে লিখছেন, শুভ সকাল দিদিভাই, কারুর কথা বলার শোনার, কারুর কথা বলার শোনার সময় নেই, তোমরাই কথা বলো আমাদের সাথে। শমিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন। না না না, শুনি সবাই, শুনি সবাই, বলা শোনা পাশাপাশি চলতে থাকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে, শুভ সকাল। এরপর কে লিখছেন, সুপ্রভা দিদিভাই, এখনকার দিনে শ্রোতার বড় অভাব, কোনো অর্কেস্ট্রা যখন গান করতে ওঠে সবাই নাচের গান শুনতে চায়, আর এই নাচের গানের শেষে যখন কানকে শাস্তি দেওয়ার মতো, শান্তি দেওয়ার মতো গান শুরু হয়, তখন মাইক ম্যান ছাড়া আর কোনো শ্রোতা থাকে না। বাণীপতি শিকদার রানাঘাট নদিয়া একটা একেবারে বাস্তব সমস্যার কথা বলেছেন। আপনি আমাদের নতুন বন্ধু, প্রত্যেক দিন আপনাকে সঙ্গে চাই, কেমন? মানে আমি তো আপনাকে আজ প্রথম পেলাম, প্রত্যেক শুক্র শনি রবি আমাদের সঙ্গে থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন, কেমন? এরপরে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারে চিরন্তনী, আজ বক্তা ও শ্রোতাদের নিয়ে গল্প শুনছি, সাথে সুন্দর সুন্দর গান, গল্পের শেষে শেষ পর্যন্ত আছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি, আপনিও ভালো থাকবেন, সুপ্রভাত জানাই আপনাকে।
সুন্দর করে বলেছেন মনের কথাটি। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণীদি, আপনি বলছেন আমরা শুনছি, দেখা যাক, নিশ্চিত নিশ্চিত ভালো লাগে।

থাকবে। অরিন্দমবাবুর গল্প শুনছি, সাথে আপনার কথাও গান ভরিয়ে তুলছে ভোরটা। এগিয়ে চলুন দিদি, সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত আপনাকেও, ভালো লাগলো আপনার মনের কথাটা বলার। আমি বলেছি, এবার আমি কিন্তু শুনছি আসলে, মুখে বললে কি হবে, আপনাদের কথাগুলোই আমি শুনছি এবং শোনাচ্ছি। না, ফটো তুলে দিলে না খুব মুশকিল, জানেন তো, ভালো আসে না তো। আচ্ছা, অরিজিতা দাস অধিকারী, সে জ্যোতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে একেবারে আমাদের নিত্য নিয়মিত শ্রোতা, বক্তা শ্রোতা সম্পর্ক শনিবারের ভোরে অরিন্দমের কথন চিরন্তনীর দোরে। তিন পুতুলের কথা আজ পড়ছে ভীষণ মনে, সেরা পুতুল কোনটি বলুন সবে শুনে। প্রথম পুতুলের এক কানে তার দিলে অন্য কানে বেরোয় চোঙা, কান এদের জনগণের সবাই তো কয়। দ্বিতীয় পুতুলে তুমি কানেতে তার দিলে ভেতরেই সে থেকে যায়, যেন নয় সে তার গিলে, শুনে কেবল করলে হজম, কথার মৃত্যু হয় এদের বারবারন্তে অন্ধকার যে ছায়। তৃতীয় পুতুলের কানে তার প্রবেশ করলে পরে সেই তার মুখে বেরোয় আপন পথরি ধরে। সেরা পুতুল তৃতীয় পুতুল, শূন্যে বলতে পারে, ভালো শ্রোতাই ভালো বক্তা, জানি চরাচরে। চিরন্তনী শ্রোতা সবাই বক্তা হন তো তাই, গল্প শুনে মনের কথনে নতুন নতুন শ্রোতা পাই। বন্ধু তুমি নব নব ভাবনা দিয়ে দিশা, ঘোজাও তুমি আমাদের সকল আমানিশা। বাহ, কি সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ, শুভ সকাল আপনাকেও। শোনার চাইতে বলা ভালো যদি বলতে পারো, বলার চাইতে শোনা ভালো যদি বলতে পারো। আমি শুনতে ভালোবাসি, কিন্তু কেউ ভুল তথ্য দিলে প্রতিবাদ করি, সত্যি ছাড়া মিথ্যা বলি না দিদিভাই, দণ্ডবত। আজ পয়লা শ্রাবণ, ভরা বর্ষা, কাল প্রফুল্ল কুমার, আচ্ছা বর্ষা কাল, বেশ, প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত রাঙ্গাপানি, ফাঁসিদুয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন। সুপ্রভাত আপনাকেও। নমস্কার দিদি ভাই, আমি একজন ড্রাইভার, প্রতিদিন সকালে রামধনু সাত রঙে রেঙে ওঠে আমার মন, আজ কম লিখছি কারণ আজ শোনার দিন। আপনার মনোমুগ্ধ করা গলার আওয়াজ আমার খুব ভালো লাগে, হীরক ভট্টাচার্য, বামনগাছি। থ্যাংক ইউ, আজকে আপনাকে প্রথম পেলাম, প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন, হ্যাঁ খুব ভালো লাগলো, আবার লিখবেন। আমি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছি। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ শ্রাবণ দিবস, আজ বলবো কম শুনবো বেশি। ভোর চারটে বেরিয়ে রাস্তায় ঝিরঝির বর্ষা এলো, একটা মন্দিরে বসে তোমাকে লিখছি। প্রথম যে গান শোনালে তার সমকক্ষ গান তুমি কি শুনেছো প্রভু, জীবনের পরাজয়ে এখন এক মনে এক ধ্যানে এক প্রাণে শুধু শুনবো। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। অনেক ধন্যবাদ, কি সুন্দর করে বলেছেন। গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছে খুব ভালো লাগলো, ফ্রম সাগিনা মাহাতো, সিন্দিচাস রোড, পুরুলিয়া। ছোট্ট করে লেখেন, নিজের কথাটাই জানান, থ্যাংক ইউ। আমি সঞ্জিত রায়, সরসোনা, নারায়ণ কলোনি থেকে বলছি। আজকের গল্প শুনে খুব ভালো লাগলো, এই শিক্ষামূলক গল্প শোনানোর জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল, প্রথমেই শুভ সকালের আন্তরিক অভিনন্দন আপনাকেও। অনেক ধন্যবাদ সঞ্জিত রায়, সরসোনা থেকে বলেছেন, প্রতিদিন আপনাকে সঙ্গে চাই, এই আপনার কাছে রইল আবদার। হাই ইন্দ্রাণী, ইমোজি দিয়ে প্রেমের অর্থ কিছুটা বোঝানো যায়, পুরোটা কিন্তু নয়, মনের ভেতরে কি চলছে ওটা বোঝার জন্য ক্ষমতা সবার থাকে না, অনুভবটা ইমোজি দিয়ে বোঝানো যায় না, মনের ভাষা যে পড়তে পারে সেই বুঝতে পারে। জয় জগন্নাথ, উৎপল মাইতি, বেহালা থেকে লিখেছেন। ঠিক, সুপ্রভাত আপনাকেও। লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজ বিশ্ব শ্রবণ দিবস, এমন মনজ্ঞ উপাখ্যান চয়ন পরিবেশন প্রশংসার দাবি রাখে। আমার মতে আজকে নিবেদনের সারবস্ত হলো, সুবক্তা হতে হলে সুশ্রোতা হতেই হবে। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এই রে, একদম সময় প্রায় শেষ, শুভ সকাল দিদি ভাই, আজও আবার চলে এলাম। লিখেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে সৌমিত্র মুখার্জি, একদম সঙ্গে থাকবেন প্রতিদিন। এবার লিখেছেন তপতিদি হিন্দমোটর থেকে, তপতিদি গুড মর্নিং আপনাকেও। লিখেছেন সোমনাথ মল্লিক, ব্যান্ডেল, দেবানন্দপুর থেকে, বেশ, আপনি নিয়মিত শোনেন কিন্তু নিয়মিত লেখেন না, এবার অনুরোধ রইলেও নিয়মিত লিখবেন, কেমন। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, না গল্প থেকে একটা গল্প হয়ে উঠল আজ, অনেক ধন্যবাদ। এবার লিখছেন শুভ সকাল, কি দারুণ পয়লা শ্রাবণ, আজ সোনা দিবস, অন্যদিকে শ্রাবণ মাস বৃষ্টিহীন, তাই, আচ্ছা বেশ। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর আর

এয়ার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। আর লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, শুভ রথযাত্রার পাঁপড় ভাজা মিষ্টি পাঠালাম, জয় জগন্নাথ। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, গুড মর্নিং। মোটামুটি আমার মনে হচ্ছে কিন্তু সবারটাই পড়েছি। এই কেউ একজন এখন টাইপিং করছেন, 5:56, না এখন আমাদের বন্দে মাতরমের সময়। আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, আগামীকাল আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর একটু পরে আসবেন সমক। এবার বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সঙ্গে। প্রভাত বিনায়ে আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে। আজকে এমন এক নারীকে নিয়ে হবে কথা, যেই নারী আমাদের ভারতবর্ষের তথা বাংলার গৌরব, এবং যার সম্বন্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্বয়ং বলছেন, কে এই মিসেস গাঙ্গুলি আমায় কিছু জানাতে পারো? সে নাকি এর মধ্যেই ফার্স্ট লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি পাশ করে ফেলেছে, আর আগামী মার্চ মাসে ফাইনাল পরীক্ষা দেবে। এই তরুণী বিয়ে করে ফেলেছে ডাক্তার হবে ঠিক করার পরে, তারপরে অন্তত একটি সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু ছুটি নিয়েছিল মাত্র 13 দিন, আর শুনছি নাকি একটাও লেকচার মিস করেনি। 1888 সালের 20 ফেব্রুয়ারি এই কথাগুলি ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্বয়ং তার এক ভারতীয় বন্ধুকে চিঠিতে লিখেছিলেন, যার সম্বন্ধে তিনি আর কেউ নন। তিনি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আজীবন কর্মরত প্রথম ভারতীয় মহিলা হিসেবে যাকে ভাবা হয় সেই কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এক বিশাল বিস্ময় সৃষ্টি করেছিলেন, যে ভারতীয় তথা বিশ্বমহলে এই চিঠিটিতে তার একটা নিদর্শন রয়েছে। আজকে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা কেন বলছি, কারণ আজকেই তার জন্মদিন।

কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ভারতীয় প্রথম মহিলা, যিনি 1878 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। 1880 সালে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু প্রথম দুই ভারতীয় মহিলা যারা এফএ পরীক্ষায় পাশ করেন, ফার্স্ট আর্টস। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রমুখী বসু 1883 সালে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম বিএ পাশ করেন এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় মেডিকেল কলেজ থেকে পাশ করে গ্র্যাজুয়েট অফ দ্য মেডিকেল কলেজ অফ বেঙ্গল উপাধি পান, যা তাকে দিয়েছিল চিকিৎসা করার পেশাগত অধিকার 1887 সালে। এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তিনি প্রথম মহিলা যিনি বিদেশ থেকে মেডিকেল ডিগ্রি LRCP, LRCS, LPF, PS এই সমস্ত ডিগ্রি অর্জন করেন, সারা জীবন চিকিৎসকের পেশায় নিযুক্ত ছিলেন। তাই ভারতীয় মহিলা হিসেবে অনেকবার প্রথম হওয়ার গৌরব রয়েছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মুকুটে। আজকে তার জন্মদিনে তার অবিস্মরণীয় জীবনের কথা কিছু কিছু আমি অর্পিতা আপনাদের আর্যবন্ধু তুলে ধরব প্রভাত বিনায়।

কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। বলা যেতেই পারে যে হীরকখণ্ডের মতো কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বহুমুখী ব্যক্তিত্ব, প্রতিভা, অপরিসীম সাহস, আত্মশক্তির বলে যিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এক অত্যন্ত সফল মহিলা চিকিৎসক রূপে, অসংখ্য প্রতিবন্ধকতা

তাকে নির্ভয়ে জয় করেছিলেন। 18 জুলাই 1861 তার সময়ের থেকে তো বটেই, সম্ভবত বর্তমান শতকের থেকেও এগিয়ে থাকা একজন আশ্চর্য মানুষ, আশ্চর্য নারী, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যিনি নিজের আসনটি অর্জন করেছিলেন মেধা, আত্মবিশ্বাস, অপরাজেয় মনোভাবের শক্তিতে। তিনি বলা যেতেই পারে অপরাজিতা। 1861 সাল খুবই গুরুত্বপূর্ণ বাংলার ইতিহাসে, বাংলার রেনেসাঁর জন্য। কারণ আমরা যদি বাংলার নবজাগরণের দিকে তাকাই, দেখব যে 1861 সাল রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডাক্তার নীলরতন সরকার, এদেরও জন্মসাল। এবং এই বছরেই জন্ম কাদম্বিনী বসুর। 1861 সালের 18 জুলাই ঠিক আজকের দিনে বিহারের ভাগলপুর মতান্তরী পরিবারের আদি বাসস্থান বরিশালের চাঁদশীতে ব্রাহ্ম সমাজ সংস্কারক তার পিতা ব্রজকিশোর বসু ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ও অভয়চরণ মল্লিক ভাগলপুরে মহিলাদের অধিকারের আন্দোলন করেছিলেন এবং প্রথম ভারতীয় মহিলা সংগঠন ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন 1863 সালে। ব্রাহ্ম সমাজের অনুপ্রেরণাতেই কাদম্বিনীর বাবা ব্রজকিশোর বসু মেয়েকে শিক্ষিত করে তুলতে উদ্যোগী হন। কাদম্বিনীর শিক্ষা শুরু হয়েছিল ঢাকার ইডেন মহিলা বিদ্যালয়ে এবং মাত্র 14 বছর বয়সে কাদম্বিনী চলে আসেন ভাগলপুর থেকে কলকাতায়, ভর্তি হন হিন্দু মহিলা বিদ্যালয়ে এবং এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন অ্যানেট সোনা বলে একজন উচ্চশিক্ষিত ইংরেজ মহিলা, এবং সেই বিদ্যালয়ে ভর্তি হলেন কাদম্বিনী, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস, আনন্দমোহন বসু, ভগবান চন্দ্র বসু, মনমোহন ঘোষ, অন্নদাচরণ খাস্তগিরির সহায়তায় 1863 সালের সেপ্টেম্বর মাসে এই বিদ্যালয়ে মেয়েদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থা ছিল এবং উদ্দেশ্য ছিল মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করা। কিন্তু সেই সময় দাঁড়িয়ে কেশবচন্দ্র সেনের মতন কয়েকজনের ধারণা ছিল অঙ্ক, দর্শন, বিজ্ঞান এই কঠিন বিষয় মেয়েদের পড়ার জন্য নয়। কিন্তু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মতন প্রমুখরা এই যুক্তিহীন নীতি কিছুতেই মানতে রাজি ছিলেন না। মেয়েদের এই আবাসিক বিদ্যালয়ে যে শুরু হয়েছিল, মূলত যে বললাম অ্যানেট সোনা যে ইংরেজ মহিলা তার সহায়তায়, সেই বিদ্যালয়ে কিন্তু শুরু হলো গণিত, ভূগোল, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ইতিহাস, গান, সেলাই ইত্যাদি মানে পড়ানো তো শুরুই হলো, এবং শুরু হলো বিলিতি কায়দায় কাঁটা চামচ দিয়ে খাওয়ানো এবং তাদেরকে নানানভাবে বিদেশি মতে কিভাবে তারা একেবারে আধুনিক হয়ে উঠতে পারে মেয়েরা, সেই সমস্ত কিছু। স্কুলের হিসেবপত্র মেয়েদের রাখতে হতো, রান্নাও শিখতে হতো, পালা করে রান্নাঘরের ভার নিতে হতো, নিয়মিত মেয়েদের বনভোজনে নিয়ে বা ভ্রমণেও নিয়ে যাওয়া হতো। এই বহুমুখী শিক্ষাই কিশোরী কাদম্বিনীর ব্যক্তিত্ব গঠন করেছিল এবং পরবর্তী জীবনের নানা ক্ষেত্রে খুবই কাজে লেগেছিল। এই স্কুলই কিন্তু গড়ে দিয়েছিল কিশোরী কাদম্বিনীর পরবর্তী জীবনের অধ্যায়।

কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তার কথায় আজকে প্রভাত বীণায় আমি অর্পিতা। যেই স্কুলের কথা বলছিলাম সেই স্কুল কিশোরী কাদম্বিনীর ভিত তৈরি করে দিয়েছিল এবং তারপরে কাদম্বিনীর জীবনের অনেক মোড় ঘুরে যখন কাদম্বিনীর শিক্ষায় উৎসাহী হয়ে প্রবলভাবে উৎসাহী ছিলেন পণ্ডিত দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কাদম্বিনী বসুর জীবনে হয়ে আসেন ধ্রুবতারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, ত্রিশিক্ষায় প্রবল উৎসাহী ব্রাহ্ম সমাজ নেতা, অবলাবন্ধব নামে একটি মাসিক পত্রিকা সম্পাদক পণ্ডিত দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। এই যে পত্রিকাটি ছিল অবলাবন্ধব, তার উদ্দেশ্য ছিল নারী বিরোধী কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং যখন অ্যানেট বাড়ি চলে যান তার দেশে,

ইংল্যান্ডে। তখনই বিদ্যালয়ের অগ্রগতি কমতে থাকে। তবে প্রগতিশীল ব্রাহ্মরা 1876 সালে এই বিদ্যালয়টিকে বঙ্গ মহিলা বিদ্যালয় নামে পুনরুজ্জীবিত করেন, স্থির করেন এন্ট্রান্স পরীক্ষার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসরণ করা হবে। দুবছর পরে এটি যুক্ত হয় বেথুন স্কুলের সঙ্গে। তখন কিন্তু বেথুন স্কুল আবার নতুন করে পুনরুজ্জীবনের জন্য চেষ্টা চালাচ্ছে এবং তারপরে দুটো স্কুল একসাথে মিলিত হয়ে বেথুন স্কুল নামেই পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং কাদম্বিনী এই দুই বিদ্যালয়, বঙ্গ মহিলা বিদ্যালয় এবং বেথুন স্কুলে পড়েছিলেন। 1877 সালে ছাত্রবৃত্তি পরীক্ষায় তিনি এবং সরলা যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। সরলা দেবী চৌধুরানী যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষায় বসার উপযুক্ত হলেন, তখন দেখা গেল বিশ্ববিদ্যালয়ের নীতি অনুযায়ী মহিলারা পরীক্ষায় বসতে পারেন না। অক্সফোর্ড এবং কেমব্রিজের নিয়মকে অনুসরণ করে এই নীতি প্রণয়ন করা হয়েছিল। সেই সময় দেরাদুন থেকে চন্দ্রমুখী বসু বলে আরেকজন মহিলাও এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আবেদন করেন। তখন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এই মেয়েদের জন্য প্রচণ্ড লড়াই করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আর্থার হবহাউসের সাহায্যে পরীক্ষায় বসার অনুমতি আদায় করলেন। উপাচার্য কাদম্বিনী এবং সরলা দাসকে প্রবেশিকা পরীক্ষায় বসতে দিতে রাজি হলেন, এই শর্তে যে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, ইংরেজির অধ্যাপক রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ইতিহাসের অধ্যাপক গ্যারেট গণিতের এবং পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার বাংলার পরীক্ষা নিলেন। দুজনেই যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পূর্ণ গঠিত বেথুন স্কুল থেকে প্রথমবার দুটি ছাত্রী, কাদম্বিনী বসু এবং সরলা দাস, ব্রাহ্মণেতা দুর্গামোহন দাসের কন্যা, 1878 সালে এন্ট্রান্স পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য পাঠানো হল। অধ্যাপক প্রসন্ন কুমার রায়ের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার জন্য সরলা অবশ্য পরীক্ষা দিতে পারেননি। তো কাদম্বিনী পরীক্ষা দিলেন এবং প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলেন। এক নম্বরের জন্য প্রথম বিভাগ পাননি, কিন্তু এই ঘটনা ভারতে প্রথম এবং অভূতপূর্ব। আর চন্দ্রমুখী বসুকে জুনিয়র বোর্ড অফ এক্সামিনার্স এন্ট্রান্স স্ট্যান্ডার্ডের উপযুক্ত বলে ঘোষণা করলেন, কিন্তু সরলা দেবী, মানে সরলা রায়ের বিবাহ জীবনে সরলা দাস, তার প্রাক বিবাহিত জীবনে তার কিন্তু পরীক্ষাটি দেওয়া হয়নি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

দাঁড়াও আমার আখিরও আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। এই গানের এই দুটি লাইন একেবারে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ব্যক্তি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি দ্বারকানাথ না থাকতেন তাহলে আমরা হয়তো কাদম্বিনীকে পেতাম না। কাদম্বিনীর জীবনের ইতিহাসের একটার পর একটা বাধা অতিক্রম করার ইতিহাসে দ্বারকানাথ ছিলেন তার জীবনের ধ্রুবতারা। ব্রিটিশ সাম্রাজ্যে যখন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ত না তখন কাদম্বিনী ইতিহাস সৃষ্টি করেছিলেন। মেডিকেল কলেজে পড়ার জন্য আবেদন করলেন, মেডিকেল কলেজ কাউন্সিল অনুমতি দিল না। তারপরে 1879 সালে যখন বেথুন কলেজের কার্যক্রম শুরু হলো, স্যার অ্যাশলি ইডেন এক স্কলারশিপের ব্যবস্থা করলেন কাদম্বিনীর জন্য। প্রফেসর শশীভূষণ দত্ত কাদম্বিনীকে দর্শনশাস্ত্র, অঙ্ক, ইতিহাস, ইংরেজি পড়াতে আসতেন। ভাওয়ালির রাজা রাজেন্দ্র নারায়ণ কাদম্বিনীকে স্বর্ণপদক ও বই উপহার দিয়েছিলেন। 1880 সালে কাদম্বিনী বেথুন কলেজ থেকে চন্দ্রমুখী বসু ফ্রি চার্চ অফ স্কটল্যান্ড কলেজ থেকে FA পাশ করলেন। এবং এই যে এক অদ্ভুত উজ্জ্বল অধ্যায় এই দুই নারীর, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, হরিণ নয়না শোনো কাদম্বিনী বালা, শুনো গো চন্দ্রমুখী কৌমুদীর মালা, তোমাদের অগ্রপাঠী আমি একজন, ওই বেশ ও উপাধি

করেছি ধারণ, যে ধিক্কারে লিখিয়াছি বাঙালির মেয়ে, তারই মতো সুখ আজি তোমাদো হেপে। বেঁচে থাকো সুখে থাকো চিরসুখে, আর কে বলে বাঙালির জীবন আশার। ভাসিল আনন্দ ভেলা কালের জোয়ারে, ধন্য ধন্য বঙ্গ নারী সাবাসি তুহারে। এবং এই দিকপাল কৃতিত্ব অর্জনের পর কাদম্বিনী সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসাশাস্ত্র পড়ার। পিতা ব্রজকিশোর বসু সানন্দে কন্যার সিদ্ধান্তকে স্বাগত জানালেন। ভারতীয় মহিলা চিকিৎসকদের অগ্রদূত হিসেবে আমরা আনন্দীবাঈ যোশী, অ্যানি জগন্নাথন, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নাম অবশ্যই স্মরণ করি। 1882 সালে অবলা বসু এবং অ্যালেন ডি আব্রো তখন ছিল মাদ্রাজ মেডিকেল কলেজে পড়তে যান, যদিও অবলা বসুর শেষ পর্যন্ত পড়া শেষ হয়নি। আর এই যে বলছিলাম দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সংগ্রাম শুরু হয়েছিল কাদম্বিনীকে কলকাতা মেডিকেল কলেজ কাউন্সিলের শিক্ষালাভের অনুমতি লাভ করানোর। 1883 সালে সেই অসাধ্য সাধন তিনি করলেন এবং কাদম্বিনী অনেক অনেক লড়াইয়ের পরে ডাক্তারি পড়ার অনুমতি পেয়েছিলেন। এবং কাদম্বিনীর এই পড়ার সুযোগ যখন তিনি পেলেন, এক যুগ যুগান্তের রুদ্ধদ্বার খুলে গেল নারীদের জন্য। কাদম্বিনীর মেডিকেল কলেজে প্রবেশের ঘটনা সমাজের অনেকের কাছে সেই সময় অসহ্য মনে হয়েছিল, তিক্ত মন্তব্য বিরোধিতা চলছিল, কিন্তু তবুও অনুমতি তিনি পেলেন। এই সময় ডাক্তারি পড়তে কলেজে ভর্তি হওয়া যে কত অনমনীয় মানসিকতা সাহসের পরিচয় বাবু নীলকমল মিত্রের লেখা আবেদনপত্র থেকে জানা যায়। এক হিন্দু নারী মেডিকেল কলেজে পড়ার যোগ্য হয়, তবে ওই কলেজের বাংলা ক্লাসে যোগ দিয়ে ডিপ্লোমা পেতে পারে কি না, সরকারের কাছে কোনো চাকরি চাইবে না, আবেদন মঞ্জুর হলে কি কি করতে হবে, তার 15 বছরের দৈহিত্রীকে পড়াতে হবে এবং হিন্দু সমাজে রীতিনীতি মেনে তাকে পড়তে বা পড়াতে হবে, ঘরে বসে অ্যানাটমি সার্জারি মেটেরিয়া মেডিকা এই সমস্ত পড়বে, কেমিস্ট্রি বটনি। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং তার স্বামীর কাছে পর্দানুসীন মেয়েটির জন্য কলেজে পর্দা ঘেরা আসনের ব্যবস্থা করতে হবে, এরকম নানান রকম দাবি করা হয়েছিল। যখন কাদম্বিনীর আগে কোনো একটি মেয়ে ডাক্তারি পড়তে চেয়েছিলেন এবং এই সমস্ত ঘটনার 8 বছর পরে কাদম্বিনীরও মেডিকেল কলেজে পড়া নিয়ে সমাজে ভয়ঙ্কর সমালোচনা হয়েছিল, কিন্তু তারপরেও কাদম্বিনী কিন্তু পিছপা হননি। এবং পিছপা হননি বলেই আমরা পেয়েছিলাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে, এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। কাদম্বিনীর কথা বলতে গেলে সেই কথা আজ এই স্বল্প পরিসরে শেষ হবে না। যাই হোক, আজকে তার জন্মদিনে যেখানে ভারতীয় মহিলা ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে তিনি পূর্বসূরী, আমাদের সমস্ত ভারতীয় মেয়েদের শিক্ষার ক্ষেত্রে তিনি কিংবদন্তি সমা, তাকে স্মরণ করে আজকের মতো প্রভাত বীণা থেকে অর্পিতা বলছে টাটা বাই বাই। রেখে যাচ্ছি মন ভালো করা গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আবারও। আর 9903055992 এই নম্বরে আপনারা আসবেন আমার সঙ্গে কথা বলতে আপনাদের বার্তা নিয়ে। আজকে কথা হবে জীবনের অম্ল মধুর স্মৃতি নিয়ে। আজকে বিটার সুইট ডে। জীবনের যখন ছোট থেকে বড় অবধি আমাদের জীবন বিভিন্নভাবেই বিভিন্ন স্মৃতিতে ঘেরা, এবং সেই স্মৃতিতে সুখ স্মৃতির থেকে দুঃখের স্মৃতি হয়তো বেশি, কিন্তু মূলত থাকে অম্ল মধুর স্মৃতি। এই শৈশব কৈশোরের সোনালী দিন বা যৌবনের দিন, সুখ দুঃখের মিশ্রণে যে স্মৃতি তৈরি হয় অম্ল মধুর, আসলে যেই শিক্ষকের কাছে সব থেকে বকা খাই আমরা, সেই শিক্ষকই যখন আমরা স্কুল ছেড়ে দিই সেই শিক্ষক বা শিক্ষিকার জন্যেই মন কেমন করে। এবং খেলার মাঠের প্রতিযোগিতায় যেই বন্ধুর কাছে হেরে যেতে ভীষণ রাগ হতো, সেই বন্ধুর সাথে যখন বহু বছর দেখা হয় না বা সেই বন্ধু যখন চিরজীবনের মতো হারিয়ে যায়, তখন অদ্ভুত মন কেমন করে।

তাই এই অম্লমধুর স্মৃতি নিয়ে বা প্রথম সেই প্রেম, যেই প্রেম জীবনে এসেছিল ঝোড়ো হাওয়ার মতো, তারপরে সেই প্রেম হারিয়ে গেল এক বিষাদ সন্ধ্যার মতো। তো জীবনের সেই অম্লমধুর রোমাঞ্চকর স্মৃতিগুলো, যেগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ, সেইগুলো নিয়ে গল্প করতে আমার সাথে আসুন 9903055992। আমি অর্পিতা, আপনাদের সাথে কথা বলার জন্য সদাই প্রস্তুত।

শৈশবের স্মৃতি বা কৈশোরের স্মৃতি মনে পড়ে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। শৈশবের মধুর স্মৃতি যেমন আনন্দ দেয়, অনেক সময় চোখ ভিজিয়ে ফেলে, এবং কৈশোরের ক্ষেত্রেও তাই। শৈশব কৈশোর সেই সব স্মৃতিগুলি কখনো মধুর, কখনো জ্বালাময়। সেই অম্ল মধুর স্মৃতিগুলো নিয়ে তার গল্প বলতে আমার সাথে আসুন 9903055992। ওই যে বলছিলাম যে কিছু কিছু স্মৃতি ভীষণ আনন্দ দেয়, আবার সেই সেই স্মৃতিগুলো কখনো দুঃখ ডেকে আনে। সেই প্রিয় মানুষগুলো যখন আমাদের বকাবকি করত তখন প্রচণ্ড রাগ হতো, সেটা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বা কোনো গুরুজন। তারপরে তারা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন সেই তাদের ফেলে আসা দিনগুলো, তাদের সাথে কাটানো দিনগুলো মধুর, আবার কোথাও দুঃখের স্মৃতি হয়ে পড়ে থাকে। তো জীবনের সেই অম্ল মধুর সম্পর্ক নিয়ে, অম্ল মধুর স্মৃতিগুলো নিয়ে কথা বলতে আসুন। এমন কোনো মানুষের স্মৃতি যিনি সেই সময় যিনি বকাবকি করলে ভীষণ রাগ হতো, আজকে যিনি নেই বলে ভীষণ দুঃখ হয়। তো জীবনের সেই দুষ্টু মিষ্টি সেই সম্পর্কগুলো, যেই সম্পর্কগুলো সেই সময় মনে হতো যে এই লোকটি আমাকে বড্ড বিরক্ত করছে বা এই বন্ধুটি আমাকে বড্ড বিরক্ত করছে, কিন্তু তারপরে যখন সেই বন্ধুটি হারিয়ে গেল তখন ভীষণ ভীষণ কষ্ট হতে শুরু করলো। তাই সেই অম্ল মধুর স্মৃতি নিয়ে কথা বলতে আসুন আমার সাথে 9903055992। আমি অর্পিতা আপনাদের সাথে আছি।

কৈশোরের স্মৃতিগুলি সত্যি অম্লমধুর। স্কুল ছুটির ঘণ্টা বাজতেই বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে গিয়ে ফুটবল খেলা, জয় পরাজয়ের উচ্ছ্বাস আর সারাদিনের হাসি আনন্দ আজও মনে পড়লে মন ভরে যায়। ক্লাসরুমে দুষ্টুমি, টিফিন ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে একসঙ্গে পড়া, সবই যেন জীবনের সব থেকে সুন্দর দিনগুলির অংশ। আর মনে পড়ে অমিত স্যারের কথা, পড়া না পারলে বা দুষ্টুমি করলে স্যারের বকাবকি তখন খুব খারাপ লাগত, মনে হতো স্যার শুধুই রাগ করেন। কিন্তু আজ বড় হয়ে বুঝতে পারি সেই বকাবকির মধ্যেই ছিল আমাদের মানুষ করে তোলার আন্তরিক চেষ্টা। স্যারের শাসন, শিক্ষকদের ভালোবাসা আর বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের অমূল্য সম্পদ, শুধু স্মৃতি নয়। সময় চলে যায়, কিন্তু কৈশোরের সেই অম্লমধুর স্মৃতিগুলি চিরকাল হৃদয়ের গভীরে অমলিন থেকে যায়। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন, আসলে এই যে কৈশোরের স্মৃতি, শৈশবের স্মৃতি এবং এই যে অম্লমধুর স্মৃতি, কখনো টক কখনো মিষ্টি, এবং প্রথম প্রেম এবং সেই প্রথম প্রেম ভেঙে যাওয়া, সেখানেও জীবনের ক্ষেত্রে অম্লমধুর একটা অভিজ্ঞতা তৈরি হয়। আমাদের জীবনের প্রতিঘাত প্রতিঘাতেই এই অম্লমধুর স্মৃতি তৈরি হয়। সেই স্মৃতিচারণ করতেই আপনারা

আজকে আসুন, কারণ আজকে বিটার সুইট ডে। এমন একটা দিন জীবনের আসে, বছরের ক্যালেন্ডারে আসে, যেই দিন তিক্ত অভিজ্ঞতা তার সাথে মধুর স্মৃতি দুটো একসাথে চলতে থাকে মনের অভ্যন্তরে। তার কথা বলতেই আসুন, কারণ বিটার সুইট ডেতে অম্লমধুর এবং তিক্ত যদি বলা যায়, সেই সব রকম তিক্ত, মধুর, অম্ল সব রকম যে স্মৃতি, সেই স্মৃতিগুলোকে আমরা ভাগ করে নেব জীবনের চলতে চলতে। আমরা তো দেখি যে সুখ স্মৃতির সাথে সাথে কিছুটা তিক্ত, কিছুটা টক, কিছুটা মিষ্টি, কিছুটা ঝাল। যেমন আমাদের স্বাদ কোরকগুলি সব রকম স্বাদ নিতে মানে নেওয়ার জন্য প্রস্তুত থাকে, জীবনেরও প্রত্যেকটা ঘাত প্রতিঘাতে বিভিন্ন ধরনের স্মৃতি সঞ্চিত হয় মস্তিষ্কে। আর সেই অম্লমধুর স্মৃতির সাতকাহন নিয়ে আমি অর্পিতা 9903055992 আপনারা আসছেন, আর কথা হবে আপনাদের সাথে গানের ওপারে।

জীবনের কত স্মৃতি আজও আছে হৃদয় জুড়ে, কখনো বা রোদ্দুর কখনো অঝোরে বৃষ্টি ঝরে, শাসনের মাঝেই লুকিয়ে আছে অনেক ভালোবাসা, আজও হৃদয়ে রোদ্দুর মাখা আলোর পথের আশা। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন। আর এই যে আমরা কথা বলছি জীবনের অম্ল মধুর স্মৃতি নিয়ে, জীবনের অম্ল মধুর স্মৃতি কখনো হয়তো দুঃখের, কখনো আবার মধুর স্মৃতিগুলি আনন্দের, অম্ল বা তিক্ত স্মৃতিগুলি দুঃখের। কিন্তু জীবনের ওই যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাসেই, এপার ওপারের মতন ভাঙা গড়ার মতন সব রকম স্মৃতি নিয়েই তো আমাদের জীবন এগিয়ে চলে। আজকে তাই আপনারা আসবেন আপনাদের সেই অম্ল মধুর তিক্ত নানান স্মৃতির গল্প করতে, যেগুলি শৈশবে কৈশোরে যৌবনে আপনারা হারিয়ে ফেলেছেন, কিন্তু ওই যে মনের মণিকোঠায়, মস্তিষ্কের মণিকোঠায় সঞ্চিত হয়ে আছে যেই অম্লমধুর স্মৃতিগুলি, যেগুলো মনে পড়লে কখনো খুব আনন্দ হয়, কখনো খুব দুঃখ হয়, কখনো আবার খুব নস্টালজিক লাগে, তার গল্প করতে আমার সাথে 9903059992 এই নম্বরে। আর আমি আপনাদের বন্ধু আর জি অর্পিতা আপনাদের সঙ্গে মনের মেলোডিতে আছি ঠিক 10টা পর্যন্ত। আর সংবাদ বিরতিতে আমাকে যেতে হবে ঠিক সকাল 9টায়, আবারও সংবাদ বিরতির পরে 9:10 আসব। এবং যেতে যেতে আপনাদের একটা খুব সুন্দর বার্তা পড়ে দিলাম, এবং আবারও এসে আপনাদের জন্য খুব সুন্দর একটা বার্তা নিয়ে আসব। আসলে এই যে অম্ল মধুর স্মৃতি নিয়ে হচ্ছে কথা, জীবনের এই পুরনো পাতার গন্ধ মেখে কিছু স্মৃতি আজও যখন আমরা ঢেকে রাখি, কিন্তু তাকে যায় না ঢেকে রাখা, একপাশে তার মিষ্টি রোদ, অন্য পাশে অভিমানী সমস্ত অম্ল বিরোধ, কখনো চোখের কোণে এক ফোঁটা জল, আবার কখনো ঠোঁটে হাসির ঝলমল, এই সমস্ত স্মৃতিগুলোই কিন্তু আমাদের মনের মণিকোঠায় সঞ্চিত রাখা। আসুন কথা বলতে

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

শুভ সকাল দিদি। ছোটবেলায় স্যারের বকাবকি, বাড়ির বড়দের বকাবকি খুব বিরক্ত লাগতো, তখন খারাপ লাগতো, কিন্তু এখন বুঝি এগুলোর কত দাম। এগুলো আছে বলেই মানুষ মানুষের মতো মানুষ হয়ে ওঠে। সেগুলো হয়তো সেই দিন খুব খারাপ লেগেছিল, কিন্তু সেগুলি ছিল বলে এত দূর এসেছি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন। চলে যাই তার পরের বার্তায়। লিখেছেন লেক গার্ডেন্স থেকে অমিতাভ রায়। আচ্ছা, তিনি অনুরোধ জানিয়েছেন, অনুরোধের গানের মনের মেলোডিতে লিখেছেন অর্পিতা দিকে জানায় বৃষ্টি ভেজা আষাঢ়ের প্রথম কদম শুভেচ্ছা। একটি বিষয় তুমি বেছেছ ভীষণ সুন্দর, কোনটা ছেড়ে কোনটার কথা বলি। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের জ্যোতিকাদির কথা খুব মনে পড়ে। অনেক খোঁজ করেছি কিন্তু পাইনি। তোমাদের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম এবং খুব সুন্দর ছিলাম, ভীষণ দুরন্ত ছিলাম। স্কুলে একটা জামরুল গাছ ছিল, টিফিনের সময় খুব উৎপাত করে জামরুল পাড়তাম। টিফিনের পর যেই দিদির ক্লাস থাকতো, ঘরে ঢুকেই বলতেন, মানুষী আজ কটা জামরুল পেরেছিস? তার উত্তর বন্ধুরা দিত। উনি দেখাতেন রেগেছেন, কিন্তু প্রশ্রয়ের মিঠে হাসিটি লেগে থাকতো। খুব খুব মনে পড়ে। কত কথা বলবো, সময় সীমিত, এইটুকুনি থাক। কোন্নগর থেকে মানুষী বৈদ্য। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন কলকাতা ৭০ থেকে। ছোটবেলায় বা কৈশোরে যখন স্কুলের শিক্ষকরা বা বাড়ির গুরুজনেরা সামান্য ভুলে বকাবকি করতেন, তখন মনে মনে ভীষণ রাগ হতো, ওদের উপর চরম অভিমান হতো। কিন্তু আজ জীবনের এই ব্যস্ত আর পরিণত ট্র্যাকে দাঁড়িয়ে বুঝতে পারি, সেদিন সেই বকাবকির আড়ালে আসলে লুকিয়েছিল সঠিক পথে রাখার এক অকপট শাসন। সেই দিনই সেই কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। সেই গুরুজনেরা অনেকেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এখন বড় কোনো ভুল করে ফেললেও মাথা ঠান্ডা করে বকার মতো, ভালোবেসে শাসন করার মতো কেউ নেই। আর সেই অম্লমধুর বকুনিগুলো বড্ড বেশি মিস করি। ওনাদের কথা মনে পড়লে ভেতরটা কষ্টে ভারী হয়ে ওঠে। ওনাদের সেই শাসনই যে আজ আমাদের মানুষ করেছে তা প্রতি মুহূর্তে উপলব্ধি করি। জীবনের সেই অম্লমধুর স্মৃতিগুলো নিয়ে কথা বলতে আসুন আমার সাথে। আসলে জীবনের এই অম্লমধুর স্মৃতিগুলি সবথেকে বন্ধুদের সাথে, প্রিয়জনেদের সাথে, প্রথম প্রেমের সাথে লুকিয়ে থাকে। যেই প্রেম সময়ের সাথে সাথে যে বন্ধুরাও হারিয়ে যায়, প্রথম প্রেমও হারিয়ে যায়, এবং সুখ দুঃখের স্মৃতিগুলো কোথাও গিয়ে স্মৃতির অতলে জমা পড়ে থাকে। তাই নিয়ে কথা বলতে সবথেকে ভালো লাগে। আসুন কথা বলতে, আমি আছি আপনাদের বার্তা পড়তে।

অম্লমধুর স্মৃতি বন্ধুদের মধ্যে সব থেকে বেশি থাকে। সেই রকম এক বন্ধু ছিল মধুসূদন। ওর বাবার ব্যাংকের বদলি চাকরির সূত্রেই আমাদের পাড়ায় ভাড়া থাকত। আমাদের মধ্যে খুব বন্ধুত্ব গড়ে উঠেছিল, একসাথে খেলাধুলা, যত রকম ছোট বয়সে দুষ্টুমি করে বেড়াতাম, খুব আনন্দে দিন কাটত। কিন্তু ওর বাবার বদলির চাকরি সূত্রে অন্য জায়গায় চলে যায়, সেই বন্ধুর সাথে আর যোগাযোগ নেই, খুব মনে পড়ে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। তার পরের বার্তায় চলে যাই, তোমার সাথে আমার যেই দিন হয়েছিল দেখা, স্মৃতির পাতায় আছে লেখা তোমার সাথে কাটানো সুখকর দিনগুলো স্মৃতি হয়ে হৃদয়ে ছিল। তোমার সাথে কাটানো সময় স্মৃতি হয়েছিল আমার হৃদয়, যখন ভাবি বসে তোমার কথা হৃদয়ে লাগে বড় ব্যথা। জীবনের সেই প্রথম ভালোবাসা।

বাসা, স্মৃতির পাতায় বেঁধে আছে বাসা। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। আর আরও বার্তা রয়েছে, কিন্তু আবারও আসছি গানের ওপারে।

সুপ্রভাত আরজে অর্পিতা দিদিভাই, আপনাকে প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও তাই। আমার স্কুল জীবনে ইতিহাস শিক্ষক ভূপেন স্যারের ক্লাসে পড়া মুখস্থ বলতে না পারলে নীল ডাউন করে রাখতেন, ক্লাসে ওইভাবে থেকে পড়া মুখস্থ করে বলতে পারলে শাস্তি উঠে যেত পিঠে হাত বুলিয়ে দিতেন। ওনার সেই কড়া শাসন আর স্নেহ আমার জীবনে পাথেয় হয়ে আছে। আজ ওই স্যার নেই, ওনার সেই অম্লমধুর স্মৃতিগুলি মনে পড়ে গেল। যেখানেই থাকুন খুব ভালো থাকুন, ওনাকে জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তারপরে দেখি কে বার্তা পাঠিয়েছেন। পাঠিয়েছেন যোধপুর পার্ক থেকে জয় মহালন বিশ, লিখেছেন, গুড মর্নিং অর্পিতা ম্যাডাম, গুড মর্নিং আপনাকেও। আমার স্কুল জীবনে দুজন ক্লাসমেটের সাথে খুব আন্তরিক বন্ধুত্ব ছিল। সবাই আমাদেরকে থ্রি মাস্কেটিয়ার্স বলে ডাকত। একবার ওই দুজনের মধ্যে তুমুল ঝগড়া হওয়ার ফলে ওদের মধ্যে বেশ কয়েকদিন কথা বলা বন্ধ হয়ে গেছিল। আমি কিছুতেই ওদের মধ্যে মিটমাট করাতে পারছিলাম না। ওদের মধ্যে ভাব করাবার জন্য ইংরেজি ছবি জজের দুটি টিকিট কেটে দুজনকে আলাদাভাবে দিয়ে বলেছিলাম আমি যাচ্ছি। আমি আসলে ইচ্ছে করেই যাইনি। শো ভাঙার পরে আমি উল্টো দিকের ফুটপাথ থেকে দাঁড়িয়ে দেখলাম ওরা দুজন পপকর্ন খেতে খেতে গল্প করতে করতে সিনেমা হল থেকে বেরিয়ে আসছে। তখন আমি নিজেকে বলে উঠলাম, ইয়েস, আই হ্যাভ ডান ইট। এই স্মৃতিগুলো সত্যি ভীষণ ভীষণ মনে পড়ে যায়। এবং সেই জন্যেই গুড মর্নিং সুপ্রভাত, কিশোর হাওড়া বালি থেকে বলছি। ছোটবেলা কেটেছে হাওড়ার মল্লিক ঘটক অঞ্চলে। হাওড়া রামকৃষ্ণপুর হাই স্কুলে পড়াশোনা করতাম। পাড়া কালচার ছিল, সব বাচ্চারা একসঙ্গে স্কুলে যেতাম। দুজনের গার্জেন থাকলেই হতো, পাঁচ ছটা বাচ্চা একসঙ্গে চলে যেতাম। স্কুল যদিও খুব কাছে ছিল, এখন তো কারো বাচ্চাকে কেউ হাত ছাড়াই করে না। আমার বাচ্চাই গাড়িতে যায়, গাড়িতে আসে। মানুষগুলি সমস্ত পাল্টে গেছে এবং কোথায় হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে এবং ইংরেজি মাধ্যম স্কুল ছিল না বললেই চলে। গরিব বড়লোক সব এক স্কুলেই পড়তাম, সে কি আনন্দ, কি মজা! চারিদিকে মাঠ ছিল। স্কুল দিয়ে ফেরার পথে স্কুলের জামা প্যান্ট পরে মাঠে নেমে যেতাম। বাড়িতে বকাঝকা করতো, যতটা না তখন যতটা আনন্দ পেয়েছি তার থেকেও বেশি আনন্দ পাচ্ছি। তোমার সঙ্গে কথাগুলি শেয়ার করতে গিয়ে অনেক কথা মনে পড়ে গেল। স্কুল লাইফকে ছোটবেলায় মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই স্মৃতিগুলি কোথাও মানে থেকে যায়, কোথায় যেন মানে হারিয়ে গিয়েও হারিয়ে যায় না, এমন স্মৃতি। আর সবথেকে বড় কথা, বড্ড অদ্ভুত মন খারাপের স্মৃতি তৈরি হয়। সীমা দাস লিখেছেন, আমাদের স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন খুব সহানুভূতিশীল। নিচু ক্লাসের পড়ার সময় সেলাই পরীক্ষা দিন অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন বড়দি সামনে দাঁড়িয়ে থেকে সাহায্য করেছিলেন। একবার ক্লাস ইলেভেনে পড়ি, ছাত্রীরা সবাই ক্লাস করছি, আমাদের যিনি শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন তার কাছে খবর এলো, শিক্ষিকা দ্রুত ক্লাস ছেড়ে চলে গেলেন। তারপর শুনলাম আমাদের হেডমিস্ট্রেসের ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল এবং হেডমিস্ট্রেসের ছেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার পড়াশোনার ক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে। ডাক্তারি পড়তেন, ওনার ছেলে ট্রেন ধরতে গিয়ে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটি শোনার পর পুরো স্কুল শোকস্তব্ধ হয়ে পড়েছিল এবং সেই পরিস্থিতিতেও লক্ষ্য করেছিলাম যে বড়দি ছিলেন ধীর স্থির শান্ত। তারপরেও আমাদের বড়দি ক্লাস নিতেন বা নিয়েছিলেন এবং সেখান থেকে শিক্ষা পেয়েছিলাম কীভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা যায়, সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এই স্মৃতিটি সত্যি সত্যি খুব মানে দুঃখের এবং তিক্ত স্মৃতি, অদ্ভুত এক মন খারাপ করা।

শুভ সকাল অর্পিতা, আপনাকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ছোটবেলায় অম্লমধুর স্মৃতির কথা বলতে গেলে বলতে হয় যে আমরা যখন খুব ছোট থাকি তখন আমাদের বোধশক্তি সেরকম তৈরি হয় না, পরিপক্ক হয় না। গুরুজনদের কোনো বিষয়ে বারণ করলে আমরা অভিমান রাগ করতাম, যখন বড় হলাম যখন আমাদের মস্তিষ্ক একটু পরিপক্ক হলো তখন কেন বারণ করছেন তা বুঝতে পারতাম, তাই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতাম। তবে মুখের উপরে কিছু বলতে পারতাম না যা এখন ছোটরা বড়দের মুখের উপর বলে দেয়। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন, আসলে ওই যে বলতে পারতাম না তখন কিন্তু খুব রাগও হতো এবং এই রাগটা কিন্তু জমে জমে অভিমান হতো, কারণ সেই সময়ে হয়তো কিছু জিনিস হয়তো বলে ফেললে মনটা হালকা হয়ে যেত, সেটাও কিন্তু একটা স্মৃতি হিসেবে থেকে যায়। সুপ্রভাত অর্পিতা, ছোট্ট করে এক কথায় বলতে গেলে কোনো হারিয়ে যাওয়া স্মৃতি বড় বেদনাদায়ক হয়, মিষ্টি মধুর স্মৃতি হারিয়ে যাওয়া স্মৃতি মনে পড়লে মনের কষ্ট হয়, আবার দুঃখজনক স্মৃতি মনে পড়লে মনের কষ্ট হয়। আসলে কোনো উপমা দিলাম না, কারণ ছোটবেলার কৈশোরের অনেক আবেগ ভরা স্মৃতি নিয়ে আজ আমি বার্ধক্যে দাঁড়িয়ে এসে পৌঁছেছি। আর অমিতাভ হুর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখেছেন এবং তার পরের বার্তায় চলে যাই। শুভ বৃষ্টি ভেজা সকালবেলা, অর্পিতা দিদি ভাই পুনে থেকে লিখেছেন। উৎপল মুখোপাধ্যায়, মনের মেলোডিতে কান পেতেছি। আর বলতে পারি মনের মেলোডি নিয়ে যে ছোটবেলায় খুব একটা বকা খেতে হয়নি তাই তেমন কিছু মনে পড়ে না, পড়াশোনায় ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে অবশ্য বাবার কাছে অনেক বকা খেয়েছি, এখন বুঝতে পারছি যে সেই বকা খাওয়াটা আশীর্বাদ ছিল। আর আরেকটা কথা উনি লিখেছেন যে প্রভাত বীণায়, হ্যাঁ প্রভাত বীণাতে আজকে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান ছিল। নিশাকর ধর লিখেছেন, তার বার্তাটি পড়ি, জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে আমতা থেকে লিখেছেন যে ছোটবেলায় স্কুলে পড়তাম, লেখাপড়া ছেড়ে ফাঁকি দিতাম বেশি, যার ফলে মা খুব বকতেন। টিউশন দেওয়ার মতো টাকা ছিল না, যদিও বা একটা টিউশনি ছিল 2 মাস বাকি পড়ার ফলে লজ্জায় যেতে পারিনি, টিউশনি ছেড়ে দিয়ে ঘরে বসেই লেখাপড়া করতাম। মাধ্যমিকে খুব ভয় পেয়েছিলাম, দেখলাম নিজের চেষ্টায় 1995 সালের মাধ্যমিকে আমি 387 নম্বর পেয়ে পাস করেছি। আমার কাছে মাও বাবা আজ নেই, তবে সেই দিনের কথা মনে পড়ে গেল। আজও আমি বলতে ভয় পাই না নিজের মেয়ের কাছে, টাকার অভাবে লেখাপড়া করতে পারিনি। লেখাপড়ার সাথে অঙ্কন ব্যায়াম এসব সাধনাগুলো এখন যে আমার মেয়ে পাচ্ছে আমি তাও পাইনি। আমার বড় মেয়েকে বললেও বোঝে না যে নিজের কে নিজে খুব তখন কষ্ট হয়। এইভাবে যাতে আমার মেয়েরা ভালোভাবে লেখা পড়া করতে পারে সেই জন্য তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার আমি চেষ্টা করছি। কিন্তু অনেকটা বার্তা লিখে ফেললাম, আসলে ওই যে বললাম নিজের না পাওয়া অপূর্ণ ইচ্ছাগুলোকে লিখেছেন নিশাকর্তা, সেইগুলো নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, মন খারাপ না করে আজকে আমরা আলোচনা করছি, গল্প করছি অম্লমধুর স্মৃতি নিয়ে।

কার্তিক মণ্ডল লিখেছেন দাউদপুর সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। ছোটবেলায় বকাঝাকা খাইনি, লেখাপড়ায় ভালো ছিলাম, অন্যদের কথা শুনে চলতাম, বাবা আজ নেই, শিক্ষকরাও কেউ বেঁচে নেই, ছোটবেলার কথা তাই মনে পড়ে। চলে যাই পরের বার্তায়। কত বছর তাকে মনে পড়েনি, কিন্তু আজ হঠাৎ সেই আমার পাতানো বকুলকে মনে পড়ল, যার সঙ্গে ছিল নিত্যদিন করে আঙুল ঠেকিয়ে আড়ি আড়ি, আবার পরক্ষণেই বুড়ো আঙুল ঠেকিয়ে ভাব ভাব। সে যে খেলাই হোক, খেলাম বাটি পুতুলের বিয়ে সবেতেই তাকে প্রাধান্য দিতে হবে। আসলে ও ছিল খুব ইমোশনাল এবং অভিমানী। হঠাৎই ক্লাস সেভেন থেকে কেমন যেন নির্জীব হয়ে গেল, আমার থেকে একটু বড় ছিল, পড়াশোনায় ভালো মেয়েটি অকৃতকার্য হতে হতে এইটি আমার সহপাঠী হলো। হঠাৎই স্কুল আসা, খেলাধুলা সব বন্ধ হয়ে গেল। একদিন ওকে দেখতে গিয়ে বিছানায় শায়িত মুন্ডিত মস্তক থেকে চোখের জল ধরে রাখতে পারিনি। অমন ডানা কাটা পরীর মতো রূপ কোথায় গেল, ফিরে আসছি। তখন আমার হাতটা ধরে ক্ষীণ গলায় বলল, ভাবিস না আমি ঠিক হয়ে যাব। মুষলধারে বৃষ্টি পড়ছে, তবু ক্লাস নাইনের হাফিয়ালি পরীক্ষার ফল বের হবে, স্কুলে যেতেই হবে। ডেকে পাঠালো আমার সেই বন্ধু, গেলাম, বলল কোণের মতো সাজিয়ে দেবি, দিলাম। এবং কল্লোলদা, তার সাথে ওর একটা সম্পর্ক ছিল, সব জেনেই ওকে বিয়ে করবে বলেই দিনক্ষণ পাকা, এমনকি কেনাকাটাও হয়ে গিয়েছিল। স্কুলে গিয়ে খবর পেলাম ফল বের হলো না, ছুটি ঘোষণা হয়ে গেল। দেখি আমার সেই আদরের বকুল চিরনিদ্রায় শায়িত বেনারসি শাড়ি পরে কোণে সাজিয়ে তাকে শুয়ে রাখা রয়েছে। আমাদের সময় তো প্রচার সর্বস্ব যুগ ছিল না, তখনও জানতে পারিনি যে ও ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিল। নন্দা রায় পরিল লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। চলে যাই তার পরের বার্তায়। সুপ্রভাত অর্পিতা, মনের মেলোডি। সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত। কলেজে পড়ি, আমার এক বন্ধু আমাকে একদিন দুঃখ করে বলেছিল যে প্রেম কি তখনও ভালো করে জানি না, সবে নাইন থেকে টেনে উঠেছি, এই সময় আমার জীবনে প্রেম এসেছিল, এটা যে প্রেম সে জ্ঞানও তখন হয়নি। সে এক আনন্দে ভেসেছিলাম সেটা বলে বোঝাতে পারবো না, অকারণেই তাকিয়ে থাকতো আমার দিকে, কি দেখতো কে জানে। যতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থাকতো তাতে কুণ্ঠাবোধ ছিল না, মাঝে মাঝে আমার খারাপ লাগতো। একদিন মনে হলো ডেকে জিজ্ঞাসা করি কিছু কি বলবে, কিন্তু সেটা কখনো করা হয়নি। অনেক অনেক দিন পরে মনে হয়েছিল হয়তো ওটাই ছিল আমাদের প্রথম প্রেম, যা বোঝার আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজও সেই স্মৃতি অম্লান হয়ে আছে। এই পর্যন্ত বলে বন্ধু থামল। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন তার বন্ধুর কথা। তার পরের বার্তা। ঘড়ির কাটা বলছে 9:51। আচ্ছা, বাংলাদেশ থেকে লিখেছেন আবু জাফর আত্রাই। বাংলাদেশ থেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমরা কবিগুরু সামান্য ক্ষতি বা ডিএল রায়ের, নন্দলাল এসব কবিতা আবৃত্তি করতাম। দূরের মেঠো পথ এইভাবেই গল্প কবিতায় শেষ হয়ে যেত। সামান্য ক্ষতি কবিতায় রাজার বিচারে আমরা সবাই সন্তুষ্ট ছিলাম, সেদিন আর আসবে না এসব ভেবে কষ্ট পাই। বাংলাদেশ থেকে পাঠিয়েছেন বার্তা। তার পরের বার্তা দেখি কে পাঠিয়েছেন। হাওড়া জগাছা বারোয়ারি তারা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন, রোদ বৃষ্টি বেষ্টিত দিনের অপরিসীম ভালোবাসা জানাই। আমাদের স্কুলের ইতিহাসের শিক্ষক ক্লাসে ঢুকেই প্রথমে জিজ্ঞাসা করতেন পূর্ণচন্দ্র এসেছিস কিনা, আমার নাম পূর্ণা বলে স্যার ওই নামে ডাকতেন। আমি হায়েস্ট পেতাম, যেদিন শুনেছিলাম স্যার আর নেই সেদিন ভীষণ কষ্ট পেয়েছিলাম। সেই স্মৃতিগুলো আজও চোখের সামনে ভাসে। এর পরের বার্তা। ঝর্ণা মজুমদার লিখেছেন গড়িয়া 65 সোনালী পার্ক থেকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমাদের ক্লাসরুমটা ছিল হেডমিস্ট্রেসের রুমের পাশে। তিনি খেয়াল করতেন টিফিন পিরিয়ডে আমি কিছুটা পড়াশোনা করি, টিফিন খাই না, আমাকে ডেকে তিনি টিফিন খাওয়াতেন। এখনও ওই সময়টা খুব মনে পড়ে। মোটামুটি প্রায় সব বার্তাই পড়া হয়ে গিয়েছে। ঘড়ির কাটা বলছে যে 9:53। আরও এখনও কোনো বার্তা পড়া বোধহয় বাকি নেই, আপনাদের সমস্ত বার্তাই প্রায় পড়ে ফেলেছি। আর মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে ছিলাম, আর এবারে প্রায় যাওয়ার সময় হয়ে এসছে। আর কিছু বার্তা আছে কিনা একবার একটুখানি দেখে নিই। লিখেছেন আশিস

দত্ত, আশিস, হ্যাঁ আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন যে, সাত বছর আগের কথা, লেক মার্কেটে বাজার করতে যেতাম, সেই সময় কাকুর সঙ্গে খেতাম একটি নামি দামি কোম্পানির ঠান্ডা পানীয়, দাম ছিল 25 পয়সা। তখন বাড়িতে ফ্রিজ ছিল না, একটা বাক্স বরফ রেখে কেনা মাছ রাখা হতো, ওটাকে বলতাম মিনি ফ্রিজ। বাজার করার পর ওই অঞ্চলের কোনো কি লিখেছেন, হ্যাঁ কোনো দক্ষিণ ভারতীয় খাবার দোকানে, হ্যাঁ ধোসা ইডলি খেয়ে বাড়ি ফিরতাম। সল্টলেক থেকে আশিস দত্ত লিখেছেন, মানে লেক মার্কেটে হ্যাঁ অনেক দক্ষিণ ভারতীয় দোকান আছে, সেখানকার খাবার খেতেন সেটাই লিখেছেন। আর তারপরে লিখেছেন আর কে কে লিখেছেন, অনেকগুলো বার্তাই, কিন্তু আজকে আর সত্যিই সময় নেই, প্রচুর বার্তা এখনও পড়া বাকি, কিন্তু ঠিক আছে, আজকে আর সময় একেবারে শেষের পথে, পরের দিন আবার বাকি বার্তা পড়ব। আজকে এতই সময় কম যখন, তাই আজকের মতো বলছি টাটা, বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যেতে যেতে আপনাদের মন ভালো করা গান রেখে গেলাম।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন, পরে সীমান্তবর্তী এলাকা নিয়ে উত্তরকন্যায় রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথকামী যান বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আসে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির জুমাগাছায় বিএসএফের প্রহরী সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে পৌঁছানোর পর বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা তাকে স্বাগত জানান। শ্রী শাহ বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এরপর উত্তরকন্যায় উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছেছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক জোর ছড়িয়েছে। আহত একজন জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বন দপ্তরের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। চুক্তি অনুযায়ী পশ্চিম বর্ধমানে 90 হেক্টর খনি এলাকায় ECL 1 লক্ষ, ইন্ডিয়ান অয়েল পূর্ব মেদিনীপুরের 150 হেক্টর জমিতে 21 লক্ষ ম্যানগ্রোভ গাছ এবং ডিভিসি বাঁকুড়া পুরুলিয়ার 79 হেক্টর জমিতে 1 লক্ষ চারা গাছ রোপণ করবে বলে জানা গিয়েছে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশ যানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা উদ্ভাবনী শক্তির প্রতিফলন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তাই নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মস এর মতো অস্ত্রের মতো সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
1: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে 1,78,000 কোটি টাকা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলডোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান।
2: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an

0: ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইন ওভার থ্রি ডেকেডস।
1: তিনি আরও বলেন, এই সফর মধ্য পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতা প্রকাশ করে এবং এই অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের অংশীদারিত্বে আরও দৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করে। সমাজকর্মী সোনাম ওয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই পদক্ষেপ। বেশ কিছুদিন ধরেই শ্রী ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনশন করছিলেন। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার চারুবাম্বা জানিয়েছেন, বাম চোখে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডাক্তার বাম্বা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 অগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যে ভিডিওকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র। এই ভিডিওতে দাবি করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার করছেন যেখানে 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগ করলে মাসে 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা মিলবে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যে। AI দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেননি। 4 দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌনি আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন। গতকাল তিনি চেন্নাইয়ে IIT মাদ্রাজের 63তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, IIT মাদ্রাজ জাঞ্জিবার শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, জ্ঞানের কোনো সীমানা নেই, এটি বিশ্বাসের প্রতীক। আগামীকাল তিনি উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ আজ যৌথভাবে পুনাতে 3টি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। 3টি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জাংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত 6 লেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসার থেকে জাওয়াতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকারাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্পের রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টুর্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। চীনের দক্ষিণ পশ্চিমাংশের চংকিং শহরে গতকাল ভূমিধসের কারণে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, 34 জন এখনও নিহত। সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল পাথর ও কাদার স্তূপ থেকে 10 জনকে উদ্ধার করেছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। চায়না সেন্ট্রাল টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী চংকিং পেংসুইতে পাহাড় থেকে ভূমিধসের ফলে মাটি ও পাথর নেমে এসে 10টিরও বেশি বসতবাড়ির উপর পড়ে, প্রবল বৃষ্টির কারণে এই ভূমিধস বলে জানা গেছে। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস আজ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে। নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে মানবতার কল্যাণে তাঁর অবদানকে সম্মান জানিয়ে এই দিনটি পালন করা হয়। এই বছরের মূল ভাবনা ইটস ইন আর হ্যান্ডস, দারিদ্র ও অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ে ব্যক্তি এবং সমাজের ভূমিকা ও দায়িত্বকে বিশেষভাবে তুলে ধরা হয় আজকের দিনে। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসাবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গের 2টি BSF ক্যাম্প পরিদর্শন করেন। পরে সীমান্তবর্তী এলাকা নিয়ে উত্তরবঙ্গের রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, এক কঠোর পদক্ষেপের বার্তা। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

101.1 AIR FM গোল্ডে প্রত্যেক দিনের মতন ঘড়ির কাঁটা একটা দশ ছোঁয়া মাত্রই আপনারা চলে এসেছেন অবশ্যই আপনাদের পছন্দের চ্যানেল 100.1 AIR FM গোল্ডের সামনে, কারণ আপনারা জানেন এই সময়টা আপনাদের পছন্দের গান নিয়ে আমরা আসি আপনাদের সঙ্গে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, যেখানে আপনারা আমাদের কাছে অনুরোধ পাঠান আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এবং আমাদের ফোন লাইন 2248-8085-2213-1340 এই ফোন লাইনের মাধ্যমে, এই তিনভাবে আপনারা আমাদের কাছে অনুরোধ পাঠান। আজকেও সেই সমস্ত অনুরোধ আমাদের সঙ্গে রয়েছে, তবে আজকে একটু ফোনের বন্ধুদের অগ্রাধিকার বেশি দেব, কারণ সাধারণভাবে আমরা সপ্তাহের সবকটা দিনই প্রায় আমরা কিন্তু ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপের অনুরোধগুলি বেশি শোনাই। আজকে একটু ফোনের বন্ধুদের অগ্রাধিকার দিলাম না হয়। আপনাদের সঙ্গে রয়েছি আজ আপনাদের বন্ধু আমি দোলন।

চলে যাব এবার সরাসরি আমাদের গানের পর্বে। আজকের প্রথম গান আমরা শুনব নির্মলা মিশ্রের কণ্ঠে, যে গানের জন্য অনুরোধ করেছেন সাঁকরাইল ব্রাহ্মণপাড়া থেকে নিখিল বৈদ্য। তার অনুরোধে প্রতিমা মাফ করবেন, নির্মলা মিশ্রের কাওয়াই গান 1972 সালে যে গান তিনি গিয়েছিলেন প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে, যদিও গানটি তার আগেও আমরা শুনেছি অন্যান্য শিল্পীদের কণ্ঠে, কিন্তু নির্মলা মিশ্রের এই যে গানটি, এর আবেদন কিন্তু মানে ভীষণ অন্যরকম, একেবারে অন্তরের কাছে যেন এর আবেদন। চলে যাব নির্মলা মিশ্রের গানে।

শুনছিলাম আমরা নির্মলা মিশ্রের গাওয়া গান। চলে যাব এই মুহূর্তে সতীনাথ মুখোপাধ্যায়ের গানে, নজরুলের গান। নজরুলের এই গানটি তার কণ্ঠে শোনার জন্য অনুরোধ করেছেন চিত্রা বসু ল্যান্সডাউন থেকে, এবং একই সঙ্গে আমরা শুনব, ব্যাক টু ব্যাক শুনে নেব আরও একটি গান গায়ত্রী বসুর কণ্ঠে, যে গানের জন্য অনুরোধ করেছেন। তার আগে বলি, গানটি শ্যামল গুপ্তের কথায় নচিকেতা ঘোষের সুরে 1956 সালে এই গানের জন্য অনুরোধ করেছেন আমাদের এক বর্ষিয়ান বন্ধু। সৌগত বসু বেলেঘাটা থেকে আমরা এই দুটি গান শুনব ব্যাক টু ব্যাক। সতীনাথের গাওয়া নজরুলের গান প্রথমে, তারপর গায়ত্রী বসুর গান। শুনতে থাকুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
1: শুনলাম আমরা পরপর দুটি গান সতীনাথ মুখোপাধ্যায় এবং গায়ত্রী বসুর কণ্ঠে, এবং গায়ত্রী বসুর গানটি তো বেশ পুরনো গান, বেশ কম শোনা গান। নচিকেতা ঘোষের কথায়, সুরে শ্যামল গুপ্তের কথায়, অসামান্য একটি গান। আমরা চলে যাব আমাদের পরের গানে। পরের অনুরোধ বললামই, আজকে আমাদের একটু ফোনের বন্ধুদের অগ্রাধিকার বেশি। সোনারপুর থেকে ফোন করেছিলেন, সোনারপুর মিশন পল্লী থেকে পাঞ্চালী গঙ্গোপাধ্যায়, তার পছন্দের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি আমরা শুনব, সে গানের কথা লিখছেন মিল্টু ঘোষ, সুরকার রতু মুখোপাধ্যায়।

স্তোত্র থেকে অশোক কুমার শুনতে চেয়েছেন মান্নাদের গাওয়া একটি গান। শুনে নেব আমরা মান্নাদের গান। 1974 সালে যে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর শিল্পীর নিচের।

0: আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো
0: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো
0: 100.1 FM গোল্ডে।

একটা গান আমরা শুনি যখন, হঠাৎ করে আমাদের চারপাশের যে প্রাত্যহিক সমস্যা, প্রাত্যহিক মালিন্য, প্রাত্যহিক দীনতার মধ্যে দিয়ে, জীর্ণতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সেই সব যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। একটা অপার্থিব সুরে, একটা অপার্থিব পরিবেশে যেন আমরা কী বলবো, সেই মুহূর্তের জন্য আমরা স্থানান্তরিত হয়ে যাই। সুপ্রভা সরকারের গাওয়া এই গানটি ঠিক তেমনই একটি গান, অনিল ভট্টাচার্যের কথায়, নির্মল ভট্টাচার্যের সুরে যে গান রচনা হয়েছিল 1948। চলে যাব আমরা জগন্ময় মিত্রের গানে, কিন্তু না, তার আগে আমাদের অবশ্যই বলে দিতে হবে যে এই গানটি কার অনুরোধে শুনলাম। দিগন্ত সেনগুপ্ত পাইকপাড়া থেকে শুনতে চেয়েছিলেন সুপ্রভা সরকারের গাওয়া গান, তার অনুরোধ শোনালাম। চলে যাব জগন্ময় মিত্রের গানে। এই গানটি খুব জনপ্রিয় গান, বহু পুরনো গান, 43 সালে সুবোধ পুরকায়স্থের কথায়, কমল দাশগুপ্তের সুরে, জগন্ময় মিত্র।

না, আমাদের হার মানার কোনো গল্প নেই, কারণ এখনো পর্যন্ত অনেকটা সময় রয়েছে, আপনাদের আরও অনেকগুলো অনুরোধ শোনাতে পারবো। আর এই গান যার অনুরোধে শুনলাম তার নাম বলা বাকি আছে। আমাদের বন্ধু প্রত্যুষ চক্রবর্তী মুকুন্দপুর থেকে শুনতে চেয়েছিলেন এর গান, বেশ একটু দূর থেকে। আমাদের আর এক কলার ফোন করেছেন, লতিকা বসাক বলাগড় থেকে, তার পছন্দের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি 1958 সালের, প্রণব রায় কথা লিখেছিলেন আর সুর রবীন্দ্র চট্টোপাধ্যায়ের।

শুনছিলাম সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। ঠুমরি অঙ্গের এই গান অসামান্য তার নিজের সুরে, আর এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন কি তার নাম বলে দিই, হরিণাভি থেকে সুশান্ত মান্না। একদম 2 মিনিট 18 সেকেন্ডের গান, তার মধ্যে এত রকম তিনি কারুকাজ দেখিয়ে গেলেন, আর মানে যে যে আবহের আধারে গানটি রচিত, সেই বর্ষার রাতের যে গভীরতায় আমরা মগ্ন হলাম, সত্যি এক কথায় অতুলনীয়। সময় চলে যাচ্ছে, ঘড়ি তো একেবারে ছুটছে, 1:50 চলে যাব শ্যামল মিত্রের গানে, একদম অন্য অন্য মেজাজের গান।

এটি সুবীর হাজরার কথায় নচিকেতা ঘোষের সুরে, এই গানের জন্য অনুরোধ করেছেন। বন্ধুর নাম পরে বলছি, আমরা গান শুনে নিই আগে।

শুনছেন তোমায় গান শোনাবো 100.1 এআইআর এফএম গোল্ডে, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু দোলন। আমরা শ্যামল মিত্রের গাওয়া একটি অপূর্ব সুন্দর গান শুনলাম নচিকেতা ঘোষের সুরে সুবীর হাজরার কথায়। চলে যাব পরের গানে। পরের গানের জন্য অনুরোধ করেছেন বরানগর থেকে আমাদের বন্ধু নূপুর দাস, তার পছন্দের শিল্পী আরতি মুখোপাধ্যায়। আমরা আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গানে চলে যাই।

0: কি অসাধারণ একটা সুর, আর গানটা তো খুব কম শোনা গান শোনালাম আজ আপনাদের। কি অসাধারণ একটা সুর, এবং যে সুরটা খুব বাহুল্য কম, যন্ত্রানুষঙ্গর ব্যবহার কম, কিন্তু তারপরেও ওই খুব সীমিত যন্ত্রানুষঙ্গ দিয়েও একদম একটা সেই আরব্য রজনীর একটা রূপকথার মায়াবী পরিবেশ যেন রচনা করেছেন সুরকার অলোকনাথ দে। 1974 সালে গান রচনা হয়েছিল জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়। চলে যাবো এ পর্ব থেকে, দোলন ছিলাম আপনাদের সঙ্গে, ফিরে আসবো সুরেলা সফর নিয়ে।
1: Afternoon, this is Akashwani and I'm Shagun Chopra with the midday news. The headlines. India's first privately developed orbital rocket Vikram 1 launched successfully from Satish Dhawan Space Center at Sriharikota. Prime Minister Narendra Modi congratulates the Skyroot Aerospace team, calls it a defining moment in India's space journey. Defense Minister Rajnath Singh says India's zero tolerance against terrorism is not merely

0: তোমারি বাঁকা তো।
1: যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 আইআর এফএম গোল্ড এবং মোটামুটিভাবে আমাদের এই যে সুরেলা সফর সেই সুরেলা সফরের নিয়মিত শ্রোতা, তাদের কিন্তু এই গানটা শুনে একটু ভুরু কুঁচকে যাওয়ারই কথা যে কী ব্যাপার, আজকে কেন এই গান হচ্ছে, কারণ আজ তো শনিবার, আর শনিবার মানেই হচ্ছে 80 থেকে 90। ঠিকই বলেছেন বন্ধুরা, সুরেলা সফরে আজ আমি রয়েছি দোলন আপনাদের সঙ্গে 80 থেকে 90 নিয়ে, এবং এই পর্যায়ে মানে শনিবারের সুরেলা সফরে আমরা 80 থেকে 90 দশকের যে ছবিগুলো সেই ছবিগুলোর বিভিন্ন দিক নিয়ে কথা বলি, আলোচনা করি। আজও ঠিক তেমনই একটি শনিবার, আর আপনাদের সঙ্গে 100.1 এ আইআর এফএম গোল্ডে রয়েছি আমি আপনাদের বন্ধু দোলন।
2: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফরে আজ 80 থেকে 90।

0: তো এবার আসি মূল কথায়। আমরা ঢুকে পড়েইছি যখন শুটিলের সফরে। আমরা শ্যামল মিত্রের গাওয়া যে গানটি দিয়ে শুরু করলাম, সেই গানটি অনেকেই চিনতে পারবেন। একটু পুরনো হলেও 1968 সালের এক বিখ্যাত ছবির গান, ঋষিকেশ মুখার্জি পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা। কিন্তু এই ছবিটা বিখ্যাত হয়ে আছে বাঙালি দর্শকের কাছে, সেটা বিশ্বজিতের প্রোডাকশন, ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনা ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন কারণ আছে। কিন্তু মূলত যে কারণে বাঙালি দর্শকের কাছে এই ছবিটা পরিচিত, সেটা হলো প্রসেনজিতের, আমাদের বাংলার এই মুহূর্তের 1 নম্বর স্টার হয়তো তাকে বলা যেতেই পারে। তো সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডেবিউ ফিল্ম ছিল ছোট্ট জিজ্ঞাসা 1968 সালে, এবং বলা বাহুল্য চাইল্ড আর্টিস্ট হিসেবে। তো আজকে আমরা এটা দিয়ে শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে আমরা বিষয় যেটা রেখেছি সেটা হচ্ছে এই 80-90 দশকে ডেবিউ যাদের হয়েছিল এবং পরবর্তীতে তারা অনেকেই ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছেন, তাদের নিয়ে আজ মূলত কথা বলবো। তো সেখানে কথা বলতে গেলে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম আমাদের সবার আগে বলতে হয়, কারণ এই 68 দিয়ে শুরু করলেও মূলত তার আত্মপ্রকাশ বলা যেতে পারে ঘটেছিল 80-এর দশকেই। 80-এর দশকে তার প্রথম ছবি বললে সবাই বলবে যে দুটি পাতা, প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি। কিন্তু সেটাতে যেমন তিনি মানে ডেবিউ করেছিলেন, তাছাড়াও আরও একটি ছবিতে খুব ছোট্ট হলেও একটা খুব ইম্পর্ট্যান্ট রোলে তিনি ছিলেন। দুটি পাতা ছবিটা তো আমরা জানি 1983 সালের ছবি, বিমল রায় পরিচালনা করেছিলেন, অবশ্যই বম্বের বিমল রায় নন, ইনি অন্য বিমল রায়। কিন্তু তার আগে মানে 83 সালে দুটি পাতাতে প্রসেনজিৎ একটা মানে তার লিডিং অ্যাক্টর হিসেবে তার একটা অভিষেক হলো, ঠিক আছে, কিন্তু তারও আগে একটা ছোট্ট, খুব ছোট্ট ভূমিকায় তিনি এসেছিলেন দুই পৃথিবী ছবিতে। এখন এই দুই পৃথিবী ছবিতে তিনি কিসে এসেছিলেন, কার ভূমিকায় এসেছিলেন, সেটা একটু না হয় বন্ধুদের জন্য একটা প্রশ্ন রাখবো কি, একটু ফোন নেব আজকে, যদি কেউ আসতে চান অবশ্যই ফোন নেব। 1980 সালে দুই পৃথিবী ছবি, যে ছবিতে মানে খুব মেজর ভূমিকায় ছিলেন উত্তম কুমার, ছিলেন ভিক্টর ব্যানার্জি, পীযূষ বসুর পরিচালিত ছবি। তো সেই ছবিতে ছিলেন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিটাতে আমরা অনেককে পেয়েছিলাম, মানে পরিচালক সুশীল মজুমদারকে পেয়েছিলাম উত্তম কুমারের বাবার ভূমিকায়, পেয়েছিলাম আমরা রঞ্জিত মল্লিককে, এবং আনন্দশঙ্করের ছবির সুরকার ছিলেন। তো বন্ধুরা যদি বলতে পারেন আজকে কোন ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ, আসতে পারেন তারা 2248808522131340-তে। কিন্তু আমরা ততক্ষণে চলে যাই দুটি পাতা ছবির একটা গানে, যে ছবিতে তার একেবারে মানে পূর্ণাঙ্গ প্রকাশ যাকে বলে। 1983 সাল, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন, আর এই গানটি আমরা শুনব অমিত কুমার আর বিটু সমাজপতির কণ্ঠে। গান শুনতে শুনতে চলে আসুন ফোনে উত্তর নিয়ে।
1: বেশ তো, যাও না দেখি।

0: ভাব
1: আরি
0: ভাব
1: আরি
0: ভাব
1: আরি
0: ভাব
1: আরি আরি আরি আরি
2: তোমায় ছেড়ে কি যেতে পারি
1: তুমি ভারী দুষ্ট
2: আর তুমি ভীষণ মিষ্টি
1: মিষ্টি না ছাই
2: যতই বলো এ মুখের তুলনা নাই যা বলছি শোনো লক্ষ্মী মেয়ের মতো শোনো।

0: গান শুনতে শুনতে কিন্তু আমাদের ফোনে চলে এসেছেন আমাদের বন্ধু, দেখে নেব কে রয়েছেন ফোনে, উত্তর এলো কিনা সেটাও দেখব। নমস্কার, কে বলছেন?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। উত্তর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা 80 সালের ছবি দুই পৃথিবীতে একটি ছোট্ট ভূমিকায় পেয়েছিলাম, আপনি বলতে পারবেন কোন ভূমিকা ছিল সেটি?
1: ছোট্ট ভূমিকায় আমরা পেয়েছিলাম যে ছবিতে উত্তম কুমার মহানায়ক অভিনয় করেছিলেন মৃণালের ছবিতে, সেই মৃণালের যে কিশোরবেলা, সেই কিশোরবেলা কিশোর, হ্যাঁ ওই সময়টাতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটু দেখতে পেয়েছিলাম। তো সেখানে প্রেক্ষাপটটা ছিল এই যে মৃণাল কিন্তু মানে একটা স্বদেশী মুভমেন্টের সাথে যুক্ত ছিল, মানে হেমন্ত তাকে অস্ত্র পৌঁছে দিতে হবে, সেই জায়গাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মৃণাল চরিত্রে দেখা গিয়েছিল।
0: একদমই তাই। এবং তার আগে প্রথম দৃশ্যটা ছিল ছোট ভাই, সে ভীষণ অবাধ্য, তাকে মা মারধর করছে এবং মা যখন মানে মায়ের মার খেয়ে সেই ছোট ভাই এসে, মানে সে কিছুতেই পড়াশোনা করবে না, বাবাও বলছেন আমি হেডমাস্টার, বাবা ছিলেন সুশীল মজুমদার, আর আমার ছেলে কি না এইরকম অবাধ্য, এইরকম সে ফেল করে। তো তখন সেই ভাই কাঁদতে কাঁদতে সে এসে মানে মা বাবার উপর রাগে সে ফুঁসছে, তখন মৃণাল তাকে বলছে যে তুই কেন পড়াশোনা করিস না বলতো, একটু পড়লে ক্ষতি কি। খুব ছোট্ট চরিত্র, কিন্তু আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রথম পেয়েছি, মানে ভীষণ তখন একেবারে যাকে বলে সেই সদ্য আগত অভিনেতার সমস্ত রকম, তার কি বলবো, একদম সারল্য নিয়ে তিনি তখন পর্দায় রয়েছেন।
1: দেখতেও খুব ভালো লেগেছিল, কিন্তু একটা ছোট্ট মানে চেহারায় এসেছিলেন আর কি।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
1: আবার যদি আজকে প্রথম দিকে নিয়ে আলোচনা করছি, তাই পরবর্তী ছবি প্রসঙ্গে গেলাম না, কেমন?
0: একদম একদম, অনেক ধন্যবাদ শাহান, আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো লাগে প্রথমেই মানে এই ধরনের। এবং এটা তো খুব একটা মানে চট করে বলে দেওয়ার মতন উত্তর কিন্তু এটা নয়, শাহান আমাদের সেই উত্তর দিয়ে গেলেন। তো যেটা বলছিলাম, প্রসেনজিতের প্রথম দিকের এরকম ছোট ছোট ছবিতে মানে চরিত্রে তিনি প্রথম দিকে এসেছিলেন, অগ্রদানী ছবিতে তিনি এসেছিলেন, মানে সেখানে ছিল ছোট চরিত্র। এবং এই প্রসঙ্গে একটা ঘটনা বলার মানে লোভ সামলাতে পারছি না, সেটা হলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই ছবিতে নেওয়ার জন্য পরিচালক পলাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে প্রসেনজিৎকে নেওয়া হয়েছে তারপরে, এবং তখন একেবারে নতুন আর্টিস্ট, খুব ছোট্ট তার রোল, খুব ছোট্ট না হলেও তুলনায় কম আর কি। এবং তো স্বাভাবিক তার তো এত ইম্পর্টেন্স থাকে না, বা তার সমস্ত শর্ত টর্ত এসবগুলো অনেক পরের ব্যাপার, প্রশ্নই ওঠে না। তো সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মা এসে পরেশবাবুকে অনুরোধ করেছিলেন যে দাদা আপনাকে একটাই অনুরোধ, টাকা পয়সা ওকে কিছু দিন না দিন, আমি তা নিয়ে কোনো কথা বলবো না, না দিলেও চলবে, ওকে শুধু একটা আলাদা ঘর দেবেন। পরেশবাবু নিজের মুখে শোনা উনি বলেছেন যে সেদিন বুঝেছিলাম এ ছেলেটা স্টার হবার জন্যেই এসেছে, কারণ নিজেকে যে আর পাঁচজনের থেকে আলাদা করতে পারে তার পারিশ্রমিকের প্রয়োজনে কিন্তু একটা আলাদা ঘর। তো খুব স্বাভাবিকভাবে তিনি সঠিক বুঝেছিলেন, এবং সত্যি তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরবর্তীতে কী হয়েছিলেন সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না, এখনও তিনি ষাটার্ধ বয়সেও একেবারে মানে যাকে বলে 30-এর তারুণ্যে তিনি কাজ করে চলেছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, দুটি পাতাতে তো তিনি এলেন, অভিনয় করলেন, এবং যাকে বলে খুব সুন্দর, তার প্রথম দিকে ছবিগুলোর মধ্যে অদ্ভুত একটা সতেজতা রয়েছে। এরপর আমরা তাকে পেলাম তার যাকে বলে মারকাটারি হিট ছবি অমর সঙ্গী। অমর সঙ্গীতে প্রসেনজিৎ যাকে বলে মানে সেই এলেন, দেখলেন, জয় করলেন, এরম একটা ব্যাপার। এবং অমর সঙ্গী ছবিটা বাংলার মানে কি বলবো, 10টা যদি মানে বিগ হিট বা আইকনিক ছবির কথা বলতে বলা হয়, আইকনিক না, খুব বিগ হিট ছবির কথা বলতে বলা হয়, তার মধ্যে অমর সঙ্গী ছবিটা নিশ্চয়ই আসবে। সুজিত গুহর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, ছিলেন বিজয়তা পণ্ডিত। তো আমরা চলে যাই সেই

0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই।
1: শুনছিলাম আমরা গান, অমর সঙ্গীত ছবির গান শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে, আর শুনতে শুনতে ঘড়ি এগিয়ে চলেছে। এর পরে আর এক অভিনেতার কথায় আসি, যাকে আমরা খুব সম্প্রতি, প্রায় বছরখানেক এখনও হয়নি, হতে যাচ্ছে, তাকে আমরা হারিয়েছি, জয় ব্যানার্জি। আশির দশকের খুব সতেজ, ঝলমলে এবং খুব প্রমিসিং একজন অ্যাক্টর ছিলেন জয় ব্যানার্জি, যার ডেবিউ হয়েছিল অপরূপা ছবি, 1983 সালের অপরূপা ছবি দিয়ে। এবং এই অপরূপা ছবিতে কিন্তু জয় ছিলেন দেবশ্রী রায়ের বিপরীতে। দেবশ্রী রায় সেই অর্থে কিন্তু বেশ তখন পরিচিত শিল্পী, কারণ 78 সালে তার অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবিতে নদী থেকে সাগরে, সেই ছবিতে তার ডেবিউ হয়ে গেছে। এবং তারও আগে তো তিনি চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিনয় করেছেন লিডিং ডিরেক্টরদের সঙ্গে। কিন্তু জয় ব্যানার্জি এই ছবিতে তার হিরো হলেন, এবং এই ছবিতে আরও যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু বেশ রিনাউন্ড। রবি ঘোষ ছিলেন, হারাধন বন্দ্যোপাধ্যায় ছিলেন, চিন্ময় রায় ছিলেন, তরুণ কুমার ছিলেন। তো যেটা বলার, এই অপরূপা ছবি দিয়ে কিন্তু জয়ের ক্যারিয়ার শুরু হলো। এবং তারপরেও জয়ের ওই দশকের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে, আসবো আমরা সে কথায়। আপাতত আমরা অপরূপা ছবির একটা গান শুনি। এই গান মানে আশির দশক মানে কিন্তু বাংলা ছবির গানে আমরা ভীষণভাবে পেয়েছি অমিত কুমারকে। এ গানটিও তারই গাওয়া, সঙ্গে রয়েছেন আরতি মুখোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর ডি বর্মনের সুর। এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব আবার বিরতির পর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন সুরেলা সফর, আপনাদের সঙ্গে আছি দোলন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড
2: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর। 100.1 এফএম গোল্ড।

0: চেনা সফরে আজ আশি থেকে নব্বই।
1: সুডেলার সফরে 80 থেকে 90 নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু দোলন। যে কথা বলছিলাম যে 80 থেকে 90 এই সময়কালে ডেবিউ হওয়া যে সমস্ত অভিনেতারা মেজর কাজ করেছেন পরে, তাদের নিয়ে আজকে কথা বলছি। আমরা জয় ব্যানার্জির কথায় ছিলাম। জয় ব্যানার্জির ছবি, ডেবিউ ছবি অপরূপা থেকে আমরা গানও শুনলাম। ওই পর্বে মানে 80-এর দশকে কিন্তু জয় ব্যানার্জি অনেকগুলো ভালো কাজ করেছিলেন। যেমন তিনি নবেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন চপার ছবিতে, এবং চপার ছবিতে জয় ব্যানার্জির কাজ কিন্তু উচ্চ প্রশংসিত হয়েছিল। এবং এটাই আমরা ভেবেছিলাম, মানে প্রত্যেকেই তখন এটা ভেবেছিলেন যে এই অভিনেতা কিন্তু অনেক দূর যাবে, খুব স্বাভাবিকভাবে এটা ভাবা গিয়েছিল। এবং তারপরে চপারে কাজ করলেন তিনি 1987 সালে। এরপরে সুখেন দাসের মিলন তিথি, প্রায় একই সময় মিলন তিথিতেও তিনি অ্যাপিয়ার করলেন। এবং 90-এর ছবি হীরক জয়ন্তীতে তো জয় ব্যানার্জি ভীষণই ভালো কাজ করেছিলেন। কিন্তু যেটা খুব আক্ষেপের যে এরপর সেরকম উল্লেখযোগ্য কাজ তার থেকে আমরা পেলাম না, এবং এই ছবিগুলোই তার জীবনের ল্যান্ডমার্ক ছবি হয়ে রয়ে গেল। তো মিলন তিথির কথা বললাম, মিলন তিথির ছবি থেকে একটা গান শুনি কিশোর কুমারের কণ্ঠে।

0: 1986 সালে তপন সিনহা একটা মারাত্মক ছবি আমাদের উপহার দিয়েছিলেন, আতঙ্ক। মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, মানে আদ্যন্ত একটি রাজনৈতিক ছবি এবং তার প্রত্যেকটা বাস্তবতা এতটাই মানে সময়ের নিরপেক্ষ, প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা পর্বেই ছবিটা ভীষণ প্রাসঙ্গিক থাকে নাগরিক জীবনে অভ্যস্ত মানুষের কাছে। সেই ছবিতে ছিলেন প্রসেনজিৎ এবং সেই ছবিতে ছিলেন এক নবাগতা নায়িকা, যাকে ছবির শেষ পর্বে অ্যাসিড মেরে তার মুখটা পুড়িয়ে দেওয়া হয়, মুখের একটা পাশটা সম্পূর্ণ দগ্ধ হয়ে বিভৎস হয়ে যায়। শতাব্দী রায়, বুঝতেই পারছেন বন্ধুরা, 86-তে এই ডেবিউ মুভিতেই শতাব্দী রায় এতটাই ভালো অভিনয় করলেন যে সে বছর কিন্তু তিনি, সে বছর না মানে 87-এর যে BFJ অ্যাওয়ার্ড সেটা তিনি পেয়েছিলেন। এবং এরপরে তাপস পাল এবং প্রসেনজিৎ এই দুই জুটির সঙ্গে কিন্তু শতাব্দীর অনেকগুলো সুন্দর কাজ রয়েছে। তাপস পালের সঙ্গে তার আগে বলি, 86-তেই তার আরেকটি কাজ অমর বন্ধন, সেটাও কিন্তু বেশ হিট হয়েছিল। 87-এর গুরু দক্ষিণা তো কিছু বলার নেই। তারপরে ধরুন আপন আমার আপন 1990-তে আবিষ্কার, শ্রদ্ধাঞ্জলি 93 সালে, লাঠি 96-এর লাঠি আর একটা মানে স্ম্যাশ হিট ফিল্ম যাকে বলে। এরপর এরকমই চলেছে, ত্রিশূল করেছেন তিনি, সখী তুমি কার ইত্যাদি ইত্যাদি। এবং পরের দিকে যে খুব খুব মেজর ছবি আমরা পেয়েছি এমনটা নয়, আবার পেলাম গিয়ে আমরা তপন সিনহার সঙ্গে অন্তর্ধান 92 সালে, যে ছবিতে আবার তিনি পেলেন BFJ অ্যাওয়ার্ড। এরপর রাজা সেনের সঙ্গে তিনি কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে 80-এর দশকের যে ছবিগুলো, সেই ছবিগুলোই কিন্তু শতাব্দী রায়ের নামটার সঙ্গে জনগণকে পরিচিত করিয়েছিল, এবং শুধু করেছিল নয় তাকে একেবারে স্টারডমে তুলে দিয়েছিল। তো 86-এর যে আরেকটি ছবির কথা বললাম, অমর বন্ধন, অমর বন্ধন ছবির একটা গান আমরা শুনি আশা ভোঁসলের কণ্ঠে। কিন্তু গানে যাওয়ার আগে আমাদের একটা জরুরি কাজ রয়েছে, আমাদের যেতে হবে একটি বিজ্ঞাপনের বিরতিতে।
1: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাঁচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বাঁচায়ে।
2: জল হ্যায় তো হাম হ্যায়, আইয়ে ঘরোঁ অফিসোঁ মে রেন ওয়াটার হার্ভেস্টিং তকনিক আপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয় সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে, ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেন অভিযান সে।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

তপন সাহা পরিচালিত এই ছবিতে কিন্তু তাপস পাল শতাব্দী ছাড়াও বেশ অনেক কিউ মেজর আর্টিস্ট ছিলেন। সুমিত্রা মুখার্জী ছিলেন, কল্যাণী মণ্ডল ছিলেন, সুখেন দাস ছিলেন, শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, ছিলেন নির্মল কুমার। তো আশির নব্বই দশকের ছবিগুলো আসলে এরকমভাবেই, মানে পুরনো দিনের খুব লিডিং অ্যাক্টর যারা তাদেরকেও যেমন পেয়েছেন, তেমনি এক ঝাঁক নতুন প্রমিসিং অভিনেতা অভিনেত্রী তারাও কিন্তু একই সঙ্গে কাজ করেছেন এই সব ছবিগুলোতে। তো এই ছবিগুলোকে সেই অর্থে একটা নতুন পুরনের পুরনোর মেলবন্ধন তো বলাই যায়। এরপর আমরা যে ছবির কথায় যাব, মানে শতাব্দী রায় বলতে গেলে তো শতাব্দী রায় এবং আশির দশক, মানে গুরুদক্ষিণা ছবির কথা না বললে তো যেন সবটাই অপূর্ণ থেকে যায়। ১৯৮৭ ছবি গুরুদক্ষিণা, এখানেও তাপস পালের সঙ্গে জুটি, মানে তাপস শতাব্দী কিন্তু আশির দশকের একটা খুব মানে পপুলার জুটি হয়ে উঠছিলেন আস্তে আস্তে, এবং এখানেও সেই পুরনো দিনের শিল্পী

এদের মধ্যে কালী বন্দ্যোপাধ্যায়ের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট মেজর রোল ছিল গানের মাস্টারমশাই, যিনি ছিলেন শকুন্তলা বড়ুয়া, রঞ্জিত মল্লিক এবং আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রী সৌমিত্র ব্যানার্জি ছিলেন। আর এই ছবির গানগুলো বাপি লাহিড়ী সুরারোপিত, ওফ, যাকে বলে মানে ধামাকা। কতদিন ধরে যে গুরুদক্ষিণার গান মানুষ গুনগুন করেছেন তার তো কোনো মানে ঠিক নেই, এবং এখনও পুজো প্যান্ডেলে গুরুদক্ষিণার গান বাজা মানে কিন্তু একটা ভীষণ নস্টালজিয়া। আর শতাব্দী রায় এত সুন্দর, এত চমৎকার, মানে সাবলীল, মানে কি বলবো, শুধু সাবলীল বললে হয়তো সবটা বলা হয় না, ভীষণ স্বচ্ছন্দ, ভীষণ প্লেফুল একটা তার প্রেজেন্স, এবং একই সঙ্গে পরিস্থিতির চাহিদা অনুযায়ী যিনি কিন্তু খুব সিরিয়াস অভিনয়ও করতে পারেন, এবং সিরিয়াস অভিনয় দিয়েই তো তার অভিনয় জগতে আসা সে তো আমরা দেখিয়েছি। গুরুদক্ষিণা ছবিতে শতাব্দী রায়কে আমরা মানে ভীষণ ভীষণ সুন্দর, মানে ফুল কেন লাল হয় এ তো একেবারে আমাদের মনের মণিকোঠায় বসে গেছে এমন গান। তো আরও একটি গান শুনি আমরা সেই ছবি থেকেই, এবং আশা ভোঁসলে অবভিয়াসলি ভবেশ কুণ্ডুর কথায় বাপি লাহিড়ীর সুর গুরুদক্ষিণা।

বলা বাহুল্য এই গান শুনে এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝেছেন আজকের আমাদের বার্থডে স্টার প্রিয়াঙ্কা চোপড়া। আজকে দিনে তার জন্মদিন এবং মানে আমার মনে হয় যে প্রিয়াঙ্কা চোপড়া এমন একজন পার্সোনালিটি যার জন্মদিনকে বোধহয় কোনো একটা নির্দিষ্ট দিনে আবদ্ধ রাখা যায় না, কারণ প্রিয়াঙ্কা চোপড়ার মতন মানুষেরা সবসময় তারা ব্যারিয়ার ভাঙতে ভালোবাসেন, প্রতি মুহূর্তেই যাদের নতুন করে জন্ম হয়, প্রতিটা মুহূর্তে তারা নতুন করে বাঁচছেন, প্রতিটা মুহূর্তকে তারা নতুনভাবে নিজের অস্তিত্বের স্বাক্ষর রেখে যান। আজকে তার জন্মদিন এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়ে বলতে বসলে তো মানে কোনটা বলবো, শুধু তিনি অভিনেত্রী এটা তো তার একটা মাত্র পরিচয়। 2000 সালে যিনি মিস ওয়ার্ল্ড জিতেছিলেন সেটা তার প্রাথমিক পরিচয় বলা যেতে পারে, এবং তারপর থেকে তো মানে ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস হিসেবে তার যে পরিচয় সেটাও সবারই প্রায় জানা, এবং তার ঝুলিতে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে এবং পাঁচটা রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 2016 ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন। এটুকু শুনে যদি তার চরিত্রের একটা দিক সম্বন্ধে ধারণা করা যায় তাহলে বলতে হবে টাইম ম্যাগাজিনের মতন ম্যাগাজিন তারা কিন্তু প্রিয়াঙ্কা চোপড়াকে বলছেন যে পৃথিবীর 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন, এবং ফোর্বসের মতে তিনি হচ্ছেন 100 জন শক্তিশালী নারীর মধ্যে একজন। তো এহেন একজন মানুষের জন্মদিনে আমাদের তো মানে কি বলবো, আমাদের নিজেদেরকেও এই নতুন করে বাঁচার যে লড়াই সেই লড়াইয়ে আমাদের নিজেদেরকে মোটিভেট করতে হয়। তার জন্মদিনে আজকে আমরা FM গোল্ডের পরিবারের পক্ষ থেকে তাকে তো অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই সেগমেন্টে আমরা তার বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ নিয়ে কথা বলবো আর তার অভিনীত ছবির গান তো আমরা শুনবোই।

দোস্তানা ছবি থেকে জানে কিউ গানটা আমরা শুনছিলাম, যেখানে জন এবং অভিষেকের সঙ্গে প্রিয়াঙ্কার মানে যাকে বলে তারুণ্যের একেবারে চূড়ান্ত যাপন এই গানটার মধ্যে আমরা দেখেছি। আমরা চলে যাব এই মুহূর্তে আরেকটি গানে, সুনিধি চৌহানের কণ্ঠে আমরা শুনবো 2015-র গান। 2016 থেকে আমরা শুনলাম, 16-র ছবি দোস্তানার গান আমরা এর আগে শুনলাম, 2015-র ছবি দিল ধড়কনে দো এই ছবি থেকে শুনবো এবারের গান।

ওই যে বলছিলাম প্রিয়াঙ্কা চোপড়া মানেই প্রতিটা মুহূর্তে, মানে যার ক্ষেত্রে বলা যেতে পারে স্কাই ইজ দ্য লিমিট, নিজেকে ভাঙছেন, চড়ছেন, গড়ছেন, এবং শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রি নয়, এই মুহূর্তে যার কাজের ক্ষেত্রটা একেবারেই একটা গ্লোবাল এরেনা যেখানে তিনি কাজ করছেন। সেই 2000-এর শুরুতে তামিল ছবি থামিজান ছবি দিয়ে তার অভিনয় আসা 2002-তে, এরপর তো একের পর এক ছবি, দ্য হিরো, মুঝসে শাদি কারোগি, আন্দাজ, এতরাজ, একের পর এক ছবি তিনি করেছেন। কৃষ ছবির কথা তো ভাবাই যায় না প্রিয়াঙ্কা চোপড়াকে বাদ দিয়ে, এবং কৃষ এবং ডন এই দুটো ছবির ক্ষেত্রে তিনি পরপর সিরিজগুলো করেছেন, এবং সে সময় তার যাবতীয় মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন তিনি, ফিল্মফেয়ার পেয়েছেন। এরপর একটু অন্য ধরনের ছবি 2009-তে পেলাম কামিনে, তারপরে ধরুন সাত খুন মাপ 2011-এ, বরফির মতন ছবি করলেন 2012-তে, ম্যারিকম 2014, বাজিরাও মস্তানি 2015। কিন্তু এই অবধি এসে মানে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু 2015-এ বাজিরাও মস্তানি বা তার আগে ম্যারিকম দিয়ে তার জাত চিনিয়েছেন, এবং শুধু তাই নয়, মানে সেই মাটিতে তিনিই রানী এরকম একটা পর্ব তিনি জীবনের পার করে ফেলেছেন। কিন্তু সেখানেই তো থেমে থাকা নয়, মানে সেই সময় তার কেরিয়ার মধ্যগমনে, সেই সময় তিনি কিন্তু প্রোডাকশন কোম্পানি তৈরি করলেন, পার্পল পেবল বলে তার যে কোম্পানি সেটা তৈরি করলেন, এবং মানে সেই ছবির সেই ব্যানারের আন্ডারে তিনি মারাঠি ছবি করলেন। তার ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক অসামান্য ছবি, মানে মনে রাখবার মতন ছবি 2019-এ পেলাম। এবং এরপর হলিউডে তার বে ওয়াচ, ইজন্ট ইট রোম্যান্টিক, দ্য হোয়াইট টাইগার, ম্যাট্রিক্স, রেজারেকশন, সিটাডেল, একের পর এক আমরা

আমরা কাজটার পেতে থাকলাম। তো প্রিয়াঙ্কা চোপড়া এমন একজন অভিনেত্রী যিনি একই সঙ্গে প্রচণ্ড পাওয়ারফুল, আবার একই সঙ্গে ভীষণ রোম্যান্টিক, কিন্তু আদতে তিনি যেন একেবারে আমার নেক্সট ডোর গার্ল। কেন এই কথা বলছি, এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া তো একটা গ্লোবাল ফিগার, সবাই আমরা জানি। এই যে বললাম বিখ্যাত বিখ্যাত পত্রিকার রেটিংয়ে তিনি 100 জন মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের মধ্যে আসছেন, এরকম সব ব্যাপার। কিন্তু তারপরেও প্রিয়াঙ্কা কোনো পডকাস্টে বা কোনো রিলসে তিনি এতটুকু মানে সংকুচিত হন না এটা বলতে যে তার সেই যে যখন তিনি বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছিলেন, সে সময় তার ওখানে যাওয়ার মতন খুব সঠিক পোশাক ছিল না, তার মা মানে গ্লাভস মোজা এইগুলোকে একটু মডিফাই করে তার মানে ড্রেসের বিভিন্ন পার্ট তৈরি করে দিতেন, তার গাউন তৈরি করে দিতেন, এটা বলতেও তিনি এতটুকু ভাবেন না। তো সেই প্রিয়াঙ্কা চোপড়া তার প্রথম দিকের ছবি এতরাজের থেকে একটা গান আমরা শুনি।

প্রিয়াঙ্কা চোপড়ার কথা বললেই একটা জিনিস যেটা ভীষণভাবে আমাদেরকে স্ট্রাইক করে সেটা হলো প্রিয়াঙ্কার ম্যাসকুলিনিটি। তবে কি তিনি কোথাও তার নারীত্ব থেকে সরছেন? না, সেটা নয়। কিন্তু প্রিয়াঙ্কার সমস্ত অ্যাপ্রোচের মধ্যে একটা অদ্ভুত ম্যাসকুলিন ব্যাপার আছে যেটা কখনোই তাকে হারতে দেন, এবং যে কোনো শোয়ে তিনি অটোমেটিক্যালি শো স্টপার থাকেন। প্রিয়াঙ্কা, ওই যে শুরুতেই বলছিলাম যে প্রতিটা মুহূর্তে যিনি নিজেকে নতুন করে এক্সপ্লোর করতে ভালোবাসেন, শুধুমাত্র অভিনয়তেই তো থেমে থাকলেন না, প্রোডাকশন হাউস সেখানেও তার জয় জয়কার হলো। বেসিক্যালি মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসামে, তার বাবা ছিলেন মিলিটারি থেকে, সেখান থেকে তো একটা প্রচণ্ড ডিটারমিনেশন, আয়রন উইল এবং ডিসিপ্লিন, এই তিনটে জিনিসকে নিয়ে তিনি সহজাতভাবে বড় হয়েছেন, এবং যার ফলেই বোধহয় তার এতটা সিস্টেমেটিক্যালি নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। অভিনয় হলো, প্রোডাকশন হলো, তিনি গানের ক্ষেত্রেও এলেন। কিন্তু তার বেশ কিছু সিঙ্গল মানে একক রয়েছে এবং আজকেও আমরা শুনবো তার গান। এবং 2021 তার স্মৃতিকথা লিখলেন আনফিনিশড বলে, যেটা কি না নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার লিস্টে উঠে গেল। এছাড়া তার যে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ সেগুলো তো আছেই, তার বিভিন্ন বিজনেস ভেঞ্চার, তিনি রেস্টুরেন্ট বিজনেস থেকে শুরু করে আরও নানান ব্যবসায় নিজেকে মেলে ধরেছেন, এবং পরিবেশ এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তার যে নিরন্তর প্রচেষ্টা সেটাকে তো প্রশংসা করতেই হয়। শুধুমাত্র কি তিনি নারীদের কথা বলেছেন, নারীদের অধিকারের কথা বলেছেন? অবশ্যই। এবং তার সঙ্গে বিভিন্ন কাজের বিভিন্ন ক্ষেত্রে নারী পুরুষ তাদের আয়ের যে অসাম্য সেটা নিয়েও কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া ভীষণ ভোকাল। ইউনিসেফের সঙ্গে তিনি সেই 2006 থেকে কাজ করছেন, এবং

ইউনিসেফ তাকে মানে গোটা পৃথিবী জুড়ে তাকে গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে ইউনিসেফ নিযুক্ত করেছেন। শিশুদের অধিকার নিয়ে প্রিয়াঙ্কা ভীষণ সরব। 2010 থেকে তিনি কাজ করছেন শিশুদের নিয়ে এবং বিভিন্ন জায়গায় গেছেন ডাউনট্রডেন বাচ্চাদেরকে, তাদের অধিকার, তাদের স্বাস্থ্য, তাদের খাদ্য, এই সমস্ত নিয়ে তিনি যতটা পেরেছেন তার মতন করে তিনি মানে এটা বিপুল অবদান রেখেছেন। এবং ভারতের যে সমস্ত বঞ্চিত শিশুরা রয়েছে তাদের জন্য তো তিনি বিরাট কাজ করেছেন। এবং তার যে ছোট্ট মেয়ে, নিজের মেয়ে মালতী, তাকে নিয়ে আমরা তার বিভিন্ন পারিবারিক মুহূর্ত, একদম ঘরোয়া মুহূর্ত আমরা সারাক্ষণই দেখছি আমাদের ইন্টারনেটের বিভিন্ন ক্ষেত্রে। ম্যানহাটনের মেট গালা রেড কার্পেট এখনও পর্যন্ত 5 বার হেঁটেছেন তিনি। আর তার জীবনসঙ্গী নিক জোন্স, তাকে নিয়ে তো চর্চা অবিরাম রয়েছে তার অনুরাগীদের মধ্যে। প্রিয়াঙ্কার জন্মদিনে বলে তিনি এমনই কর্মময় থাকুন, আরও আরও অনেক তিনি এগিয়ে যান, বিশ্ব জয় করুন। তারই কণ্ঠে মারিকম ছবির এই গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। সুরুলা সফর থেকে আপনাদের সঙ্গে ছিলাম দোলন, আর আপনাদের কাছে একটাই অনুরোধ, FM গোল্ডকে সবসময় সঙ্গে রাখবেন, ভালো থাকবেন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। আজ সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। এরপর উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন শ্রী শাহ। উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা, রয়েছেন বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। বৈঠক শেষে শ্রী শাহ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। কলকাতাতেও আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সৌজন্য অতিথি আবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গে পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমাদের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় অকুস্থলে পৌঁছেছেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তারা। রয়েছে সিআইডি, রাজ্য পুলিশের এসটিএফ এবং বম্ব স্কোয়াড। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই বাড়ি থেকে কিছু বিস্ফোরক সামগ্রী ও বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সময় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। দিন কয়েক আগে দুই ব্যক্তি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুটি ছেলেকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 164 কোটি টাকার হিসেব চেয়ে ব্যাংকে চিঠি দিয়েছে ইডি। হিসেবে গড়মিলের অভিযোগ নজরে আসতেই কোন কাজে এই টাকা ব্যবহার হল তা জানতেই এই চিঠি। তদন্তকারীদের দাবি, বিপুল অঙ্কের এই টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশন ও তার সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে গিয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার কাজ চলছে। প্রথমে বুলডোজার দিয়ে পাঁচতলা ওই ভবনের সামনের শেড ভাঙা হয়। এরপরই ধীরে ধীরে বাকি অংশ ভাঙার কাজ চলছে। এরই মধ্যে এলাকাবাসীদের একাংশ ওই ভবনের ভেতরে ঢুকে পড়লে তাদের বের করে দেয় পুলিশ। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের

0: পদক্ষেপ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
1: বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করত যে গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন, সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো, আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক।
0: রাজ্যপাল ও লোকভবনের আধিকারিকদের পরিচয়ে ফোন করে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লোকভবনের তরফে অভিযোগ দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের ফোন করে রাজ্যপালের নামে বিভিন্ন নির্দেশ ও বার্তা দিচ্ছেন বলে অভিযোগ। লোকভবনের তরফে এক বিবৃতিতে এ ব্যাপারে সকলকে সতর্ক করে এই ধরনের কোনো ফোন কল এলে অবিলম্বে 0332001641144 নম্বরে যোগাযোগ করে তাদের অবহিত করতে বলা হয়েছে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত 51 জন। রাশিয়া জানিয়েছে কোটোভস্ক এবং ইলেকট্রোস্টাল শহরে দুটি বিশাল গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কোটোভস্কে রাতের শিফটে দায়িত্বে থাকা গুদামের 7 কর্মী এতে প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহৃত গুদামে হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 19টি এলাকায় ইউক্রেনের 379টি ড্রোন ধ্বংস করেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি জর্জ রড্রিগেজ জানিয়েছেন, 16,740 জন আহত হয়েছেন, 6,400 বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, 21,000-এর বেশি মানুষ রাজধানী কারাকাস এবং লাগোয়ারা, মিরান্দা ও আরাগুয়ায় 107টি অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের মিয়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 8টায়। এদিকে আগামীকাল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু হবে রাত 12:30টায়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি কার্যালয় প্রশাসন আজ ভেঙে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষিত হয়েছে। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। আজ সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নিয়েছেন। এরপর উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। শিলিগুড়ি থেকে আমাদের সংবাদদাতা শুভঙ্কর দাস জানাচ্ছেন,
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিএসএফ এর যে কদমতলা হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে তিনি সোজাসুজি চলে যান ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জুমাগছ, সেখানে বিএসএফ এর 18 নম্বর ব্যাটেলিয়নে, এবং সেখানে তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কিন্তু বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অমিত শাহ, এবং সেখানে বিএসএফ এর তরফে এই ভারত বাংলাদেশ সীমান্তে কিভাবে নজরদারি চালানো হয় এবং কি ধরনের আধুনিক মানের কাঁটাতার ব্যবহার করা হচ্ছে, কি ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, সেই সমস্তটা কিন্তু দেখানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং পাশাপাশি সেখানে বিএসএফ এর জওয়ানদের সঙ্গে একটি চা চক্রে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করেন। এরপরই তিনি কিন্তু দুপুর নাগাদ উত্তরকন্যায় চলে আসেন এবং সেখানে দফায় দফায় বৈঠক করেছেন। এই বৈঠকগুলির যে বিষয় ছিল তার মধ্যে যেমন রয়েছে এই উত্তরবঙ্গের যে সীমান্ত লাগোয়া এলাকার রাজ্যে সম্প্রতি পাশ হওয়া গুন্ডা দমন আইন, সেই আইন প্রয়োগ এবং যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন, সেই তিনটি বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা করেন। এবং এই আলোচনায় রাজ্যের যেমন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন জেলার যারা জেলা শাসকেরা রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিএসএফ এর আধিকারিক তারাও কিন্তু উপস্থিত ছিলেন। যেহেতু বাংলাদেশে সম্প্রতি চীন বিভিন্ন পরিকাঠামোগত কাজ করছে, ফলে সে কারণে এই চিকেন স্নেক এরিয়ায় আরো যাতে সুরক্ষা ব্যবস্থা আটোসাটো করা যায় এবং কিভাবে আরো নজরদারি বাড়ানো যায়, সেই সমস্ত বিষয় নিয়েই এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেই জানা গিয়েছে।
0: কলকাতাতেও আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের কারখানা শিলান্যাস করবেন শ্রী শাহ। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ কামারহাটি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। মোহাম্মদ শামীমই দক্ষিণ নারায়ণপুরে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্যাগে করে বোমা রেখে দিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতকে আগামীকাল আদালতে তোলা হবে। এদিকে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও।

0: ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে তারা। আজ দুপুরে সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে। হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
1: গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা, গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্তর্বিভাগ, বহির্বিভাগ সব পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আরজিকরে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কি না।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে দ্রুত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল আজ এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পরিচয় দিয়ে তোলাবাজি, কাটমানির অর্থ দাবি করা হলে জনসাধারণ অভিযুক্তের নাম পরিচয় সহ দ্রুত অভিযোগ জানাতে পারবেন।
2: আমার কাছেও এরকম কিছু কমপ্লেইন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সট্রশন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায় এবং শুধু আমার নাম, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্য মন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের
0: উল্লেখ্য, রাজ্যপাল ও লোকভবনের আধিকারিকদের পরিচয়ে ফোন করে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের রামতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার কাজ চলেছে। প্রথমে বুল্ডোজার দিয়ে পাঁচতলা ওই ভবনের সামনের শেড ভাঙা হয়। এরপর ধীরে ধীরে বাকি অংশ ভাঙার কাজ চলছে। এরই মধ্যে এলাকাবাসীদের একাংশ ভবনের ভেতর ঢুকে পড়লে তাদের বের করে দেয় পুলিশ। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের এই পদক্ষেপ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
3: বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না, তার মাথা নত হওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে। বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন, সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো, আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক।
0: এদিকে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল বলেছেন, অভিষেক ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নন, অন্য সব বেআইনি ভাড়ি ভাঙা হলে তার অফিস কেন বাদ পড়বে, সেই প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। আজ কলকাতার সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, যারা অন্য পদ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতেই পদক্ষেপ করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলেও অভিষেক মন্তব্য করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 সেরা কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়ার স্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্য আগামীকাল পর্যন্ত লাল।

0: कार्तिक आर्यन को संयुक्त रूप से सर्वश्रेष्ठ अभिनेता का पुरस्कार देने की घोषणा की गई है। गैर फीचर फिल्म श्रेणी में शिवपाल सिंह कांग को सर्वश्रेष्ठ संगीत निर्देशक और आनंद एल रॉय को सर्वश्रेष्ठ निर्देशक का पुरस्कार मिलेगा। और खेलों में पीवी सिंधु जापान ओपन बैडमिंटन टूर्नामेंट के फाइनल में पहुंच गई हैं। महिला सिंगल्स सेमीफाइनल में आज सिंधु ने चीन की चेन यू फेई को पहले गेम में हराया। दूसरे गेम में चेन यू फेई की चोट के कारण सिंधु को वॉकओवर मिला। प्रतियोगिता के फाइनल में कल सिंधु का सामना जापान की अकाने यामागुची से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Nipunika Shahid. Hindi film Article 370 has won the Best Film Award in the 72nd National Film Awards. Announcing the awards today in New Delhi this evening, Chairman of Jury Feature Film Jayaraj said Mammootty and Karthik Aaryan have won the National Film Award in Best Actor category for their movies Brahma Yugam and Chandu Champion. He said Yami Gautam will be given Best Actress Award for her performance in the film Article 370. Chairman of Jury Non-Feature Film Asin Kumar Sinha said Bhangar, directed by Sumira Roy, has bagged the Best Non-Featuring Film Award. Best Short Film is Hamsafar in Marathi. He said Best Direction Award will be given to Anand L. Rai for Statue of Unity, Ekta Ka Prateek. Best Film Critic Award will be given to Sanjeev Srivastava. Award for Best Writing on Cinema will be given to K. Pradeep Kumar Shetty for his Kannada book. In Gujarat, 5 people were killed and several others injured today after a massive fire broke out at a firecracker manufacturing and a processing unit on the Ramol Gutrad Road in Ahmedabad. Prime Minister Narendra Modi has expressed deep grief over the loss of lives in the fire and prayed for the speedy recovery of the injured. The Prime Minister announced an ex gratia of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund for the next of kin of each deceased and 50,000 rupees for the injured. Our correspondent reports that the fire has been brought under control. In Andhra Pradesh, 5 fishermen lost their lives after drowning in the Godavari River of Polavaram district today. The victims had gone to the river for fishing when they were reportedly swept away by the strong current. Police, along with local rescue teams and villagers, launched a search operation after receiving information about the incident. The bodies of all 5 victims were recovered from the river. Chief Minister N. Chandrababu Naidu expressed profound grief over the incident and conveyed his condolences to the bereaved families. India's first privately developed orbital rocket Vikram 1 under Mission Agman has successfully reached orbit after completing its final burn and injecting payloads into a 450 kilometers orbit. The liftoff took place at 12:05 p.m. from the Satish Dhawan Space Center at Sriharikota in Andhra Pradesh. Our correspondent reports that the milestone makes India the 3rd country in the world to achieve private orbital launch capability. Developed under Mission Agman, the rocket is intended to provide cost-effective and flexible launch services for small satellites. Prime Minister Narendra Modi congratulated the Skyroot Aerospace team over a telephone call. Mr. Modi said the successful launch of Vikram 1 under Mission Agman is a major milestone in India's journey towards self-reliance in the space sector.
2: आसमान में नए पौधे गाड़ दिए हैं और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी। और मुझे ये सफलता के लिए तो आनंद होना ही होना था, लेकिन आप लोगों ने जिस कमिटमेंट के साथ मेहनत की, मैं आपको, आपकी पूरी टीम को इस महत्वपूर्ण निर्णय के लिए और महत्वपूर्ण सफलता के लिए मैं बहुत बहुत बधाई देता हूँ।
1: Union Science and Technology Minister Dr. Jitendra Singh also congratulated Team Skyroot on the successful launch of Vikram 1. The minister said the mission marks a major milestone for India's expanding private space sector. The Indian Olympic Association IOA today announced that Olympic medalists Mirabai Chanu and Lovlina Borgohain will serve as India's flag and baton bearers at the opening ceremony of the Commonwealth Games in Glasgow. The opening ceremony of the scaled-down multi-sports event will be held on 23rd of this month at the OVO Hydro Arena. The United States and Iran exchanged fresh strikes today as fighting over the Strait of Hormuz intensified. The heaviest damage was reported in Kuwait, where Iranian strikes hit a water desalination plant and an oil facility, injuring several people and disrupting power generation. It was the second attack on a desalination plant in 2 days, raising concerns in a country. And that is the end of this news bulletin.
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
4: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21শে জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
5: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
6: শুনছেন আপনার কথা, রয়েছি মৌসুমী আপনাদের সাথে। আপনার কথা মানে আপনি কথা বলবেন আর আমি শুনব। আজকের এই শোনা এবং বলা এই নিয়ে, কিন্তু বিষয়টাও, বিষয়টা হচ্ছে ভালো বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালো শ্রোতা হওয়া। আপনি কি ভাবছেন জানাবেন তো আমাদের, জানি তো জানাবেন। অনেকে জানিয়ে দিয়েছেন অলরেডি, যারা জানাননি তাদেরকে একবার বলে দিই যে 9903055992 এই নাম্বারে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন। এছাড়া আপনি যদি ভাবেন সরাসরি কথা বলবেন সেটাও করতে পারেন 2248-8085। আরও অপশন রয়েছে, রয়েছে আমাদের 100.1 FM Gold কলকাতার যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে আজকের এই আপনার কথার পোস্টার, যেখানে আজকের বিষয়টাও লেখা রয়েছে যে ভালো বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালো শ্রোতা হওয়া বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনি কমেন্ট সেকশনে কিন্তু লিখতে পারেন আপনি যেটা ভাবছেন সেটা। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে তিনি লিখেছেন, কলকাতা 70 থেকে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে আমাদের আজকের পোস্টারের, তিনি বলছেন যে আমার মতে একজন ভালো বক্তা হওয়ার চেয়ে একজন ভালো শ্রোতা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃতি আমাদের দুটো কান আর একটা মুখ দিয়েছেন বোধহয় এই কারণেই, যেন আমরা বলার চেয়ে দ্বিগুণ শুনতে পারি। একজন মানুষ সুন্দর কথা বলে, হয়তো সাময়িকভাবে সবার মন জয় করতে পারেন, কিন্তু অন্যের কথা মন দিয়ে শোনার মাধ্যমেই গড়ে ওঠে গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক। আমরা যখন কারোর কথা ধৈর্য করে শুনি, তখন অপর মানুষটির প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি প্রকাশ পায়। তাছাড়া ভালো করে না শুনলে কখনোই ভালো বা সঠিক কথা বলা সম্ভব নয়। তাই একজন ভালো বক্তা হওয়ার প্রথম শর্তই হলো একজন নিবিষ্ট

0: শ্রোতা হওয়া মৌসুমীদি। আচ্ছা, আর উনি শোনেন মুগ্ধ হয়ে আমার কথা, বা শুনলে আমাদেরও বেশ ভালো লাগে। এবং তিনি এটাই বলছেন যে এই যে আমরা অনুষ্ঠান করি এবং ওনারা মুগ্ধ হয়ে শোনেন শ্রোতা হিসাবে, সেটাতেও কিন্তু প্রমাণ হয় যে শোনার মাঝেই লুকিয়ে আছে যোগাযোগের আসল জাদু। ধন্যবাদ এরম একটা বিষয়ের জন্য, ধন্যবাদ আপনাকেও। চলে যাব সরাসরি ফোনে, কে আছেন? নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি বদুরচক মাছপাড়া রাজবল হাটুকরি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
1: আমি অন্তত বলে আজ মোশনের বিপক্ষে বলবো যে ভালো শ্রোতা হওয়াটা নয়, ভালো বক্তা হওয়াটাই একটা মূল বক্তব্য, মূল মন্ত্র বলে মনে করব। কারণ শ্রোতা যে কোনো লোক হতেই পারে, সে লোক শুনতেই পারে, কিন্তু আমার ভালো বক্তব্যটা যদি আমি ভালো ফ্রেশ করে নিতে পারি, বক্তব্যটা যদি আমার ঠিক পরিষ্কার হতে পারে, তাহলে কিন্তু আমি বিরাট একটা ভালো মনের মানুষ বা ভালো একটা বিশিষ্ট মানুষ বলে আমি মনে করতে পারবো। কারণ শ্রোতা যে কোনো মানুষ হতে পারে, সে শুনবে, কারো সে শুনবে, কারো কেউ শুনবে না, কারণ কারোর হয়তো শোনার মধ্যে কারো গভীরতা অনেকটা আছে, তার খামখেয়ালি হতেই পারে, থাকতেই পারে। কিন্তু শ্রোতা যে বক্তা হবে, তাকে সব কিছু বিবেচনা হিসেবে তার মুখ দিয়ে সেই ভালো কথাটা ব্যক্ত হতে হবে, তবেই তো সে বক্তা। নমস্কার।
0: একদম তাই, আমরা মতামত নিচ্ছি, মানে আপনাদের প্রত্যেকের মতামতই কিন্তু আজকের আমরা শুনছি। আজকের এই যে বিষয়টা রেখেছি যে ভালো শ্রোতা না ভালো বক্তা, আপনি কি মনে করেন সেটা নিয়ে আজকের আপনার থেকে জানছি। কেননা আজকের এমনিতেও ওয়ার্ল্ড লিসেনিং ডে, মানে বিশ্বের শোনার দিবস। দেখুন, এই যে শব্দ, মানে বিভিন্ন ধরনের ধ্বনি একে অপরের মাধ্যমে একটা মনোযোগ দিয়ে যখন শুনবেন, দেখবেন একে অপরের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করে সেটা কি করে, একটা গুরুত্বপূর্ণ ভাষা তৈরি করে, গুরুত্বপূর্ণ শব্দ তৈরি করে, আর সেগুলোই সংযোগের একটা কিন্তু মাধ্যম। চলে যাই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন বাবাই সিংহ বারাসাত থেকে। তিনি বলছেন আজকের বিষয় ভালো বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালো শ্রোতা হওয়া, এই নিয়ে আমি একটু অন্যভাবে ভাবি। ভালো শ্রোতা হওয়াটা নিশ্চয়ই খুব ভালো একটা গুণ, কিন্তু বর্তমান যুগে আপনি যদি একজন ভালো বক্তা না হতে পারেন, তবে সহজে কেউ আপনাকে গুরুত্বই দিতে চাইবে না। আজকালকার এই প্রতিযোগিতার দুনিয়ায় নিজের অধিকার আদায় করতে গেলে বা নিজের মনের কথা অন্যের কাছে স্পষ্টভাবে পৌঁছে দিতে গেলে গুছিয়ে কথা বলতে পারাটা ভীষণ দরকার। আপনি মানুষ হিসেবে যতই ভালো হন না কেন, নিজের বক্তব্য যদি সঠিক জায়গায় সঠিকভাবে তুলে ধরতে না পারেন, তবে অনেক ক্ষেত্রেই আপনাকে পিছিয়ে পড়তে হবে। মানুষের মন জয় করতে বা সমাজকে কোনো বার্তা দিতে গেলে শব্দের জোর থাকাটা কিন্তু খুব জরুরি। তাই আমার মতে আজকের দিনে নিজের যোগ্য জায়গা তৈরি করতে গেলে একজন ভালো ও স্পষ্ট বক্তা হওয়াটাও খুব জরুরি। বাবাই সিংহ এটা আমাদেরকে জানিয়েছেন বারাসাত থেকে। এরপরে চলে যাব আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদেরকে করেছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। তিনি বলছেন যে অনেকেই মনে করেন সুন্দর করে কথা বলতে পারাটাই সবচেয়ে বড় দক্ষতা, কিন্তু বাস্তবতা হলো ভালোভাবে শুনতে পারা আর কঠিন। আচ্ছা, শুনতে পারাও আরও কঠিন। একজন ভালো বক্তা মানুষের মনোযোগ আকর্ষণ করেন, আর একজন ভালো শ্রোতা মানুষের মন জয় করেন। শুধু নিজের কথা বললেই সম্পর্ক গড়ে ওঠে না, অন্যের কথা ধৈর্য নিয়ে শোনার মাধ্যমেই জন্ম নেয় বোঝাপড়া, সম্মান ও বিশ্বাস। তাই জীবনে এমন মানুষ হওয়া দরকার যে প্রয়োজন মতো কথা বলতে জানে, আবার প্রয়োজন মতো নীরব থেকেও মানুষ মন দিয়ে শুনতে পারে। কারণ অনেক সময় একটা মনোযোগী শ্রোতার মূল্য একজন দক্ষ বক্তার চেয়েও বেশি হয়ে ওঠে। পরমা মিত্র লিখেছেন এটি ভবানীপুর থেকে। চলে যাই, কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার।
2: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি।
0: বলুন।
2: শুভ সন্ধ্যা মৌসুমীজি।
0: শুভ সন্ধ্যা।
2: অত্যন্ত একটা ভালো বিষয় রেখেছেন, আর সত্যি আকাশবাণীতে আপনারা যখন অনুষ্ঠান করেন, যে অনুষ্ঠানগুলো মনোজ্ঞ অনুষ্ঠান হয়, যেগুলো সত্যি মন কেড়ে নেয়, বেশ কিছু অনুষ্ঠান হয় যেখানে আপনার উপস্থাপনাই বলুন বা আরো অন্যান্য যারা আপনার সহকর্মী আছে, যাই হোক, যে বিষয়টা সেটা হচ্ছে যে শ্রোতা হওয়া বেশি প্রয়োজন না বক্তা। আমি বলবো শ্রোতা তো হতেই হবে, সে শুনবে, কিন্তু বক্তাই সব থেকে উল্লেখযোগ্য বর্তমান যুগে। কারণ যিনি যে বিষয়টা নিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করবেন সেই বিষয়টার উপর তার সম্যক জ্ঞান থাকা আবশ্যক, থাকতেই হবে। আমি একটা কোনো বিতর্কের জায়গায় যাচ্ছি যেখানে বিতর্ক চলছে একটা বিষয় নিয়ে, পাঁচজন বন্ধু একসঙ্গে বসে আছি, সেখানে যদি আমি অযথা কোনো কথা বলি সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমাকে ধরে নিতে হয় বাকি চারজন যারা আছে তাদের মধ্যে একজন অন্তত

0: কিন্তু আমার বক্তব্যটা সেই জায়গায় হবে অনেক বেশি সাবলীল, ধারালো, যার মানে একটা অস্ত্রের ধার যেমন থাকলে সেটা কখনো সেই অস্ত্রটা দিয়ে ব্যবহার করতে খুব সহজ হয়, তেমন আমার কথা বলার যদি বাচনভঙ্গিটা মানে সাবলীল হয় এবং যেটা মানুষ গ্রহণ করবে, গ্রহণযোগ্য, আমি নিজে একজন বাচিক শিল্পী, সেই হিসাবে আমি এই কথা বলতে পারি যে আমার জায়গাটা যদি গ্রহণযোগ্য হয় মানুষের কাছে, তবেই না আমি একজন সুবক্তা হতে পারবো, তবেই না মানুষ আমাকে গ্রহণ করবে। শুধু শ্রোতা হলে চলবে না, শ্রোতারা তো সব কথাই শোনে, ভালো মন্দ খারাপ সব কিছুই শোনে, কিন্তু তার যুক্তিযুক্ত বিষয়গুলো থাকতে হবে। যে বক্তা হবে তাকে কিন্তু অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি শিখলে তবেই কিন্তু মৌসুমীদি আজকের সমাজে দাঁড়ানো সম্ভব, নাহলে কিন্তু আমাকে কেউ গ্রহণ করবে না। নমস্কার।
1: বেশ, আমাদের বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ধরনের মত পোষণ করছেন, সবাইকেই আমরা স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা রয়েছে, যে ভালো বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালো শ্রোতা, এই বিষয় নিয়ে অনেকে বলছেন, অনেকে লিখছেন। যেমন ফেসবুকে এই মুহূর্তে লিখেছেন সর্বেশ্বর পাল মহেশ হুগলি থেকে, আমার মতামত প্রকাশ করছি। আমার মতে শ্রোতা এবং বক্তা একে অপরের পরিপূরক। একজন বক্তার সার্থকতা সেখানেই যেখানে উচ্চমানের শ্রোতা মেলে। উদাহরণ হিসাবে স্বামীজির শিকাগোর যে ধর্মসভার কথা আছে সেটা উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি। বলছে আজকের বিষয়টা বেশ ভালো, নিশাকর ধর, তিনি বলছেন বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি শ্রোতা হওয়া। আমি নিজে মনে করি ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে বক্তার বক্তব্য রাখেন তার চেয়ে বলার ভঙ্গিমা যখন শ্রোতা শুনবেন তখন যদি মন দিয়ে শোনেন বা সেই বক্তব্য অন্তর পর্যন্ত চলে যায়, তাহলে সেই বক্তার প্রতি সেই শ্রোতার সম্মান বলতে পারেন বা সহানুভূতি বাড়তেই পারে। বক্তার বক্তব্য রাখছেন অথচ সঠিকভাবে শুনতে পাচ্ছি না, তাহলে বক্তব্যের কোনো গুরুত্ব পায় না সেই বক্তব্য। কিন্তু বেশি কিছু লিখলাম না, এটা আচ্ছা ত্রুটি লেখার মধ্যে থাকলে ক্ষমা করবেন। না না, আপনারা যে মানে সুন্দর করে লিখছেন এটাই তো বড় কথা। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা থেকে তিনি লিখেছেন। আচ্ছা, এরপরে বলি যে সুচেতা মণ্ডল, তিনি শুধু জানিয়েছেন যে আমি FM গোল্ডের সদস্য, উনি আমাদের সাথে আছেন। আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কমেন্ট সেকশনে তিনি লিখেছেন। এরপরে তিনি লিখছিলেন যে বক্তা ও শ্রোতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ, উপস্থিতির উপর নির্ভর করে বক্তা হবে না শ্রোতা, কারণ যেখানে শ্রোতার বদলে বলার প্রয়োজন সেখানে অবশ্যই বক্তা হতে হবে, আর যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেখান থেকে শ্রোতা হয়েই থাকতে হবে। লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। বেশ, এইরকমভাবেই আপনারাও কিন্তু আমাদেরকে লিখতে থাকুন। যদি লিখতে চান 9903052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে এসেও কিন্তু আপনি লিখতে পারেন কমেন্ট সেকশানে। আর রয়েছে 2248-8085 এই নাম্বার, যেখানে সরাসরি কথা বলতে পারেন। যখন যেমন এই মুহূর্তে আছেন কে আমাদের সাথে, না ছিলেন কেউ, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ধরে আমি জানি আপনার সাথে আবারও কথা হবে, আপনি ফোন করবেন আমাদেরকে। এরপরে চলে যাব আমরা একটুকুনি হোয়াটসঅ্যাপের দিকে। হোয়াটসঅ্যাপ করেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, তিনি বলছেন দুটোই দরকার আছে, তবে আমার মতে ভালো বক্তা হওয়াটা বেশি জরুরি। ভালো বক্তা এমন কোনো কথা বলবে না যাতে শ্রোতার বিরক্ত চলে আসে, আবার শ্রোতাকে ভালো কথা বলতে হবে, দুজনকেই ভালো বক্তা আর ভালো শ্রোতা হতে হবে, তবে সব কিছুই বজায় থাকবে, ঠিকঠাক চলবে। ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। ফোনে কে আছেন? নমস্কার।
2: নমস্কার,
1: বলুন। না, রেডিও সেটটা থেকে নয় সরে আসতে হবে, নয় একদম মিউট করে দিতে হবে,
2: ঠিক আছে?
1: হ্যাঁ বলুন।
2: আমি মনিরুদ্দিন লস্কর বলছি দক্ষিণ সাঁকরাইল হাওড়া থেকে।
1: বলুন।
2: ভালো বক্তা হতে গেলে অবশ্যই ভালো শ্রোতা হতে হবে, কারণ একজন ভালো বক্তা তখনই হবে যখন যে ভালো শ্রোতা হবে, কারণ সবকিছু শুনে ঠিকঠাক বলতে গেলে অবশ্যই ভালো শ্রোতা হতে হবে। নমস্কার।
1: বেশ, খুব ছোট্ট করে উনি ওনার বক্তব্য রেখেছেন। এরপরে চলে যাব আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, তিনি বলছেন, ভালো

0: শ্রোতা হওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ভালো শ্রোতা হওয়া আরও বেশি মূল্যবান। কারণ যে মানুষ মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে জানে, সেই প্রকৃত অর্থে মানুষকে বুঝতে শেখে। একজন ভালো শ্রোতা শুধু শব্দ শোনে না, কথার অন্তর্নিহিত অনুভূতি ও ভাবনাটাকেও উপলব্ধি করার চেষ্টা করে, আর সেই উপলব্ধি তাকে পরিণত করে একজন দক্ষ বক্তায়। অযথা বেশি কথা বলার চেয়ে প্রয়োজন মতো ভেবেচিন্তে কথা বলার অভ্যাস মানুষকে অধিক সম্মানিত করে। তাই জীবনে সফল হতে চাইলে শুধু ভালো বক্তা হওয়ার চেষ্টা নয়, একজন ধৈর্যশীল এবং মনোযোগী শ্রোতা হওয়ার সমান বরং অনেক ক্ষেত্রেই আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফোনে কে আছেন সরাসরি? নমস্কার।
1: নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
1: দেখুন, শ্রোতা তো যে কোনো মানুষই হতে পারে, কিন্তু বক্তা তো সবাই হতে পারে না। কারণ একজন ভালো বক্তা হতে গেলে তার জ্ঞানের গভীরতার অবশ্যই প্রয়োজন আছে। যে কোনো লোককে যদি মঞ্চে যদি দাঁড় করিয়ে দিয়ে তার কাছে যদি স্পিকারটা ধরিয়ে দেওয়া হয়, সে কিন্তু বক্তব্য রাখতে পারবে না। কারণ তার জন্য তার যথেষ্ট জ্ঞানের প্রয়োজন আছে। তার জ্ঞানের গভীরতা না থাকলে কোনোদিনই বক্তব্য রাখতে পারবে না। আমি একজন শিল্পী, ধরুন অনেক রকম আমার সমস্যা আছে, অনেক কথা আমি যখন ধরুন প্রকাশ্যে বলতে পারি না, এই কথাগুলো বলতে গেলে হয়তো অশান্তি হবে, ঝামেলা সৃষ্টি হবে। আমি তখন অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার সেই মনের কথাগুলো আমি গানের মধ্যে দিয়ে বুঝিয়ে দিই, এবং যখন আমি গানটা পরিবেশন করি, গানটা কি উদ্দেশ্যে লেখা আমি কিন্তু আগে সেই বক্তব্যটা রাখি, তারপরে যখন আমি গানটা শুরু করি তখন কিন্তু শ্রোতারা বুঝতে পারে যে গানটা আমি কোন উদ্দেশ্যে গেয়ে। কিন্তু সেখানে আমার কারোর সাথে শত্রুতাও বাঁধলো না, কারোর সঙ্গে অসন্তুষ্ট মানে কেউ আমার প্রতি অসন্তুষ্ট হলো না, অথচ কিন্তু আমার মনের কথাটা আমি সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করতে পারলাম বা আমি প্রতিবাদ করতে পারলাম। তা দেখুন, যে কোনো শিল্পী বলুন বা যে কোনো বক্তাই বলুন না কেন, যখন মঞ্চে দাঁড়িয়ে তার মনের ভাষাটা যখন সে প্রকাশ করে, শ্রোতারা কেউ বা হাততালি দেয়, কেউ বা নাচানাচি করে, কেউ বা গল্প গুজব করে, শ্রোতা যে কেউ হতে পারে, শ্রোতার জন্য কোনো যায় আসে না। কিন্তু একজন ভালো বক্তা অবশ্যই প্রয়োজন, কারণ ভালো বক্তা না হতে পারলে সে সমাজে কোনোদিনই কোনো জায়গায় স্থান পাবে না। নমস্কার।
0: বেশ, ফেসবুকের কমেন্ট সেকশনে একটু এবার আমরা চোখ রাখবো। কাজী আবু জাফর রাত্রাই বাংলাদেশ থেকে, তিনি বলছেন, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে নিশ্চয়। তাই ভালো স্কুল আমরা সবাই খুঁজি, ভালো স্কুল ভালো শিক্ষক এটাই আমরা বুঝি। যে অনেক কিছু জানে সে বুঝতে পারে ভালো মন্দের মানে। ভালো বক্তা ভালো শিক্ষক দেশের ভবিষ্যৎ, এটাই আমার মত। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি আমাদের ফেসবুকের যে আজকের পোস্টার আছে সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। এই পরে আমরা চলে যাব একটু আমাদের হোয়াটসঅ্যাপের দিকে। হোয়াটসঅ্যাপ লিখেছেন বিশ্বজিৎ কর বোরাল মেনরোড কলকাতা থেকে, তিনি বলছেন, আসলে বক্তা ও শ্রোতা একে অপরের না পরিপূরক। বক্তার অলঙ্কার হলো বাচনভঙ্গির ঝলক, শ্রোতা আকৃষ্ট হন বক্তার বাগ্বিতণ্ডায়, আর শব্দ চয়ন ও শব্দক্ষেপণের হৃদয় ছুঁয়ে যায়। বাক্য অনুযায়ী অনুভূতি প্রকাশ পেলে কথাবার্তায় এক নিমিষে শ্রোতার হৃদয় স্পন্দিত হয় জায়গায়। ভালো বক্তা ভালো শ্রোতা শুধু আক্ষরিক বর্ণমালা, বলা শোনার দক্ষতা চাই, তবেই সার্থক এই পথ চলা। আরও একবার আমরা চোখ রাখব হোয়াটসঅ্যাপে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, ভালো বক্তা ও ভালো শ্রোতা উভয়েরই নিজস্ব গুরুত্ব রয়েছে, তবে কার্যকর যোগাযোগের অন্য একজন ভালো শ্রোতা হওয়া বেশি গুরুত্বপূর্ণ। শোনার মাধ্যমে নতুন তথ্য ও জ্ঞান অর্জন করা যায়, মনোযোগ দিয়ে কথা শুনলে পারস্পরিক বিশ্বাস ও সম্মান বৃদ্ধি পায়। ভালো শ্রোতারা বুঝতে পারেন দর্শকরা কি শুনতে চান, যা তাদের আরও আকর্ষণীয় বক্তা হিসেবে গড়ে তোলে। পরিশেষে বলা যায়, বলার চেয়ে শোনার ক্ষমতা বেশি মূল্যবান। একজন ভালো শ্রোতাই শেষ পর্যন্ত একজন সফল ও দক্ষ বক্তা হয়ে উঠতে পারে। খুব ভালো থাকবেন আপনি, আর অবশ্যই আপনার ভালো থাকাটাও কিন্তু আমাদের কাছে একান্তই কাম্য। একটু চলে যাই আমরা সরাসরি ফোনে, কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, হ্যালো বলুন।
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই,
0: বলুন।
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল
0: বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আগে শ্রোতা হওয়া দরকার। এই যে আপনারা আজকে অনুষ্ঠান করছেন, এটা কিন্তু আমি শুনলাম আমার শ্রোতা হয়ে, এবং আপনাদের এই যে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়ার জন্য যে ইয়েটা টপিকটা রেখেছেন, সেইটা কিন্তু বক্তব্যের মাধ্যমেই আমি আপনার কাছে তুলে ধরতে পারবো যদি ভালো বক্তা হই। আগে ভালো করে শুনতে হবে, বিষয়টা জানতে হবে, তারপরে বিষয় ইয়েতে বলতে হবে। তো সেই জন্য আগে শ্রোতা হওয়া দরকার আপনাদের এই যে শোনার জন্য, এবং তারপরে বক্তৃতা রাখতে হবে যে আমি এটার বিষয়ে দিতে পারবো কিনা, বলতে পারবো কিনা, তাহলেই বলবো। আর নাহলে তখনই আপনি মন দিয়ে শুনবেন এবং আপনি বলবেন খুব ভালো বললেন। এইটাই আমার বলার ছিল, এইটুকু বললাম দিদি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। এরপরে আমরা চলে যাব আবারও একটু আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন আছে সেখানে। শুভ দত্ত দত্তপুকুর থেকে তিনি লিখেছেন, আজকের বিষয় ভালো বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালো শ্রোতা হওয়া? এই নিয়ে আমার মনে হয় জীবনের ভালো শ্রোতা হওয়াটা অনেক বেশি জরুরি। আজকালকার দিনে সবাই শুধু নিজের কথা বলতে চায়, নিজের মতামতটা অন্যের ওপর চাপিয়ে দিতে চায়, কিন্তু অন্যের মনের কথাটা ধৈর্য ধরে শোনার মতো মানুষ এখন বড্ড কম। আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক সময় মানুষ কোনো সমাধান চায় না, শুধু চায় কেউ তার জমানো কষ্ট বা কথাটা একটু মন দিয়ে শুনুক। যদি সবাই যদি শুধু বক্তা হতে চায়, তবে শুনবে কে? যে মানুষটা অন্যের কথা মন দিয়ে শুনতে পারে, অন্যের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে, সে আসলে অনেক বড় মনের একজন অধিকারী। তাই ভালো বক্তা হওয়ার চেয়ে একজন ভালো শ্রোতা হওয়াটা বর্তমান সমাজে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকের আলোচনা হচ্ছে, প্রতিদিনের মতো আজও খুব মন দিয়ে শুনছি। শুভ দত্ত দত্তপুকুর থেকে তিনি কিন্তু লিখেছেন। এরপরে আরও একটা আমরা চলে যাব আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনের কমেন্টে, যেখানে রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে তিনি বলছেন, ভালো বক্তা সবাই হতে চায়, শুনতে চায় না কেউ কারো কথা। কথা বলা তো সহজ খুব, শোনাটা যে এক গভীর সমাধা। বক্তা কেবল নিজের কথা সুন্দর করে গুছিয়ে বলে, কিন্তু যেজন মন দিয়ে শোনে সে জ্ঞান রত্ন সহজে তোলে। দুটো কান আর একটা মুখ প্রকৃতি দিয়েছে এই বিধান, বেশি শুনবে কম বলবে তবেই পাবে সম্মান। ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হওয়ারও প্রয়োজন, ধৈর্য করে শুনতে পারলে তবেই খোলে মনের মতন। ভালো থাকবেন প্রত্যেকে, আপনিও খুব খুব ভালো থাকবেন। চলে যাই সরাসরি, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
3: অশোক দত্ত বলছি। দেখুন, ভালো বক্তার থেকে ভালো শ্রোতা হওয়াটা একদম দরকার। আমাদের ধরুন অফিসে মিটিং হচ্ছে, এবার ধরুন 60-70 জন ছিল, তা তার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কি কি বলছে, কি কি করতে হবে। ওই জন্যে আপনার ভালো শ্রোতা হওয়া
0: আপনার কথাটা তো বিশেষত সেই জন্যই, মানে আপনার কথা অনুষ্ঠানটা সেই জন্যই যে এই সময়টুকুনি, ঠিক যে সময়টুকুনি আপনাদের সাথে আপনার কথায় থাকি, আপনারা বক্তা আমরা শ্রোতা, সেই হিসাবেই কিন্তু আমরা থাকি। আজকের বিষয় আপনার কথার, ভালো বক্তা হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালো শ্রোতা হওয়া? 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS রয়েছে আপনার জন্য খোলা। আর যদি আপনি ভাবেন সরাসরি ফোন করবেন, সেটাও করতে পারেন, 2248-8085 এটাও কিন্তু আপনার জন্য খোলা রয়েছে। আপনি চাইলে এসে এখানেও হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেমন এই মুহূর্তে যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার গাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি কিন্তু আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন, ভালো বক্তা হওয়া সাময়িকভাবে আকর্ষণের কেন্দ্রে নিয়ে আসতে পারে, কিন্তু ভালো শ্রোতা হওয়া দীর্ঘস্থায়ী একটা সম্মান, প্রজ্ঞা এবং মানুষের ভালোবাসাও কিন্তু এনে দেবে। একজন মানুষ তখনই প্রকৃত ভালো বক্তা হতে পারে যখন তিনি প্রথমে একজন দক্ষ শ্রোতা হন। আমাদের দুটি কান এবং একটি মুখ রয়েছে, যাতে আমরা যতটুকু বলি তার দ্বিগুণ শুনতে পারি, তাই আমাদের বলার চেয়ে শোনার প্রয়োজনীয়তা কিন্তু কম হতো। তবে আমরা দুটো মুখ আর একটা কান নিয়ে জন্মাতাম। খুব ভালো থাকবেন, বলছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার থেকে। এবং এরপরে আমরা চলে যাব আরও একটা হোয়াটসঅ্যাপে, প্রদীপ পোশাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। তিনি বলছেন, আমার মতে ভালো বক্তা হওয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ গুণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো একজন ভালো শ্রোতা হওয়া। কারণ একজন ভালো শ্রোতাই অন্যের অনুভূতি, অভিজ্ঞতা ও মতামতকে সম্মান করতে শেখে। মন দিয়ে শোনার মধ্যেই লুকিয়ে থাকে বোঝাপড়া, সহানুভূতি এবং সুন্দর সম্পর্ক গড়ে তোলার ভিত্তি। ভালো বক্তা মানুষের মন জয় করতে পারে, কিন্তু ভালো শ্রোতা মানুষের হৃদয়ে স্থান করে নেয়। যে মানুষ অন্যের কথা ধৈর্য সহকারে শুনে, সে সঠিক সময় সঠিক কথা বলতেও কিন্তু সক্ষম হয়। তাই একজন দক্ষ বক্তার পিছনেও একজন মনোযোগী শ্রোতার পরিচয় লুকিয়ে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র কিংবা বন্ধুত্বে, সব ক্ষেত্রেই ভালো শ্রোতা হওয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ কথা বলার সুযোগ সবাই পায়, কিন্তু মন দিয়ে শোনার মানসিকতা সবার থাকে না। তাই আমার বিশ্বাস, একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়াই প্রকৃত প্রজ্ঞার পরিচয়। মন দিয়ে শুনতে পারলে মানুষকে বোঝা যায়, আর মানুষকে বুঝতে পারলে সত্যিকারের সুন্দর সমাজ গড়ে তোলা যায়। প্রদীপ পোশাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে কিন্তু লিখে পাঠিয়েছেন আমাদেরকে এই কথা। এরপরে আরও একবার একটু ফেসবুকের চোখ রাখি আমরা। ফেসবুকে এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখেছেন, আসলে বক্তা যদি ভালো হয়, যদি তার ভাষা ভালো হয় এবং সমাজের উন্নয়ন বা মঙ্গলের জন্য হয়, তাহলে তো তাকে সম্মান করতেই হবে। আবার বক্তা যদি স্বার্থপর হয়ে নিজের ঢাক নিজে বাজায়, বক্তব্যের মধ্যে যদি শুধু পরনিন্দা করে, তাহলে তো বক্তা নিজেই নিন্দার পাত্র হয়। আর আমরা কি করে ভুলি বলুন তো বাংলার মহান পুরুষ স্বামী বিবেকানন্দর বাণীর বক্তব্য, যার বক্তব্যগুলো শিকাগোতে বিদেশিরা মুগ্ধ হয়ে শ্রোতা হয়ে বসেছিলেন শুনবেন বলে। সুতরাং জ্ঞান এবং আদর্শের ভাষা যদি বক্তার ভাষা হয়, অর্থাৎ যিনি দেশভক্তির কথা বলবেন, যার বাণী শ্রুতিমধুর হবে, তার বাণী ভালো শ্রোতা অবশ্যই শোনা উচিত। এস এন মণ্ডল বাপি। এরপরে চলে যাই শেষ মোহাম্মদ শিশান, তিনি পাইকপাড়া থেকে লিখেছেন, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হওয়া চাই। ফেসবুক কমেন্ট সেকশন থেকে, ভালো শিক্ষক হতে গেলে পড়াশোনা করো ভাই, ভালো বক্তা সেই হয় ভাষার দখল আছে যার, অনেকে ভাষা খুঁজে না পেয়ে খাবি খায় বারবার। ভালো শিক্ষক, ভালো ছাত্র, ভালো বক্তা হতে ভাই আমার মতে ভালো করে পড়াশোনা করা চাই। তার চেয়ে বলি, শ্রোতা হও ভালো, গুণীদের কথা শোনো বক্তার চেয়েও ভালো, শ্রোতা হওয়া এই কথাটা কিন্তু মানো। এরপরে চলে যাব ফেসবুকের আর একটা কমেন্টে। তপন চক্রবর্তী, তিনি বাসুবাটি সিঙ্গুর থেকে লিখেছেন যে, জানাই আচ্ছা আকাশবাণী শ্রবণ সঙ্গী, তিনি বলছে, আজকের মতো ভালো বক্তা হয়ে বেশি ভালো নাকি ভালো শ্রোতা? আজকের যে মত সেটাতে তিনি বলছেন, এই মতের পক্ষে যুক্তি হলো শ্রোতা হওয়া সবচেয়ে ভালো। কারণ নানা বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেই নিজেকে ঋদ্ধ সমৃদ্ধ করা যায় বা হওয়া যায়, পরে নিজেই একজন সুবক্তা হতে পারি। কথার জালে পেঁচে শ্রোতাদের বিমোহিত হবই, ভাষার স্রোতে আবেগ ময় বক্তব্য মনোযোগ দিয়ে তখনই অনেকে শুনবেই, হাততালি তো কুড়োবই। তাই বক্তা প্রথমে নয়, শ্রোতাই হই পরে বক্তা, আর বলবো না যা তা। লিখেছেন হ্যাঁ, লিখেছেন কিন্তু তপন চক্রবর্তী। এরপরে চলে যাব আমরা আরও একটা, আমাদের যে ফেসবুক মেসেজ রয়েছে সেটাতে চলে যাব। বলছেন দীনেশ নস্কর বালি থেকে, তিনি বলছেন যে ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা হওয়া খুব দরকার, আমরা শ্রোতা হতে ভালোবাসি।

0: আমরা একটু বক্তা হতে চাই মাঝে মধ্যে, তাই বলতে পারি না, তাও তো তালে তাল মেলাতে হবে, না হলে পিছিয়ে পড়ে যেতে হবে। আমি কোনো কোনো শ্রোতাকে দেখি যে মাঝে মধ্যে বক্তা হয়ে ওঠে, এমন কিছু ভাইটাল কথা বলে যে 10 মিনিটের তাতেই এনাফ, যারা 1 ঘন্টার কথায় যেটা না বলতে পেরেছে 10 মিনিটে শেষ করেছে। আমি এই রকম শ্রোতা হতে চাই, মাঝে মধ্যে বক্তা হতে চাই, তবে বলার থেকে শোনা ভালো, ভালো খারাপ সব রকমই কথা বেরিয়ে আসে বক্তার মুখ থেকে, আশেপাশে কার কী হয়েছে, তার শরীর খারাপ, তার মাথা ব্যথা, এইসব বক্তারা কিন্তু সব জানে। চলে যাই, ফোনে কে আছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: বলুন।
1: ক্লাস 10 এ একটা প্রোজ পিস পড়েছিলাম, গুড ম্যানার্স। হ্যাঁ, গুড ম্যানার্স এর একটা সেখানে ছিল যে অন্যের কথা শোনা, শোনার ধৈর্য, পেশেন্স, মানুষ কতটা সভ্যভদ্রতার একটা মাপকাঠি হতে পারে, অন্যদেরকে তিনি কথাটা শোনেন। তো আমাদের এই টেলিকলার বন্ধুদেরই কথা বলি না, প্রত্যেক দিন যারা আসেন, অসংখ্য লোক তো অপেক্ষায় থাকেন, তারা তো শুধু নিজের কথাই বলে যান, কেউ কেউ তো আবার এমন গড়গড় করে বলে যান যে আপনারা কখনো সকনো কিছু জানতে চান তার কাছ থেকে, সেই সুযোগ পর্যন্ত তিনি দেন না। তো এইরকম যাদের শোনার কোনো ধৈর্য নেই, শুনতে চান না, শুধু নিজেকে এক্সপোজ করা, এরা সৌজন্যের ব্যাপারের বিষয়ে তারা অনেক পিছিয়ে, মানে একটা মানুষ কতটা সভ্যভদ্র অবশ্যই জানা যায়, তার পেশেন্স, শোনার পেশেন্স আছে কিরকম। হ্যাঁ, তো এটুকুই বললাম।
0: বেশ, আমাদের সময় সত্যি খুব কম, সেই জন্য এবারেও হয়তো সব মেসেজ, সব হোয়াটসঅ্যাপ আমরা হয়তো পড়তে পারবো না, তবে যারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন তার মধ্যে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তারটা যাই, বলছেন বক্তার জন্য শ্রোতা আর শ্রোতার জন্য বক্তা, অর্থাৎ একে অপরের পরিপূরক। সকলে চায় ভালো বক্তা হতে, ভালো বক্তা হতে চাওয়াটা তখনই সম্ভব যখন কেউ ভালো শ্রোতা হয়, ভালো শ্রোতা না হলে সুবক্তা হওয়া কিন্তু যায় না, তাই বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুভাষ চক্রবর্তী কিন্তু উত্তর বাওয়ালি থেকে এইটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আর পশ্চিম বর্ধমান থেকে সুচেতা কী বলছেন? তিনি বলছেন যে বক্তা ও শ্রোতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ, পরিস্থিতির ওপর নির্ভর করছে বক্তা হবে না শ্রোতা হবে, কারণ সেখানে শোনার বদলে বলার প্রয়োজন, সেখানে অবশ্যই বক্তা হতে হবে, আর যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেখানে থেকে তো শ্রোতা হয়েই থাকতে হবে। পূর্ব বর্ধমান থেকে সুচেতা কিন্তু আমাদেরকে ঠিক এই কথাটাই বলছেন। আর এরপরে কার্তিক মণ্ডল বলছেন কি, আমাদের দাউদপুর সন্দেশখালী থেকে বলছেন, ভালো বক্তা হলে মানুষ মুগ্ধ হয়, ভালো শ্রোতা হলে মানুষ আপন হয়, কথার জোরে করতালি মেলে শোনার গুণে বিশ্বাস জন্মায়, বক্তা পথ দেখাতে পারে, শ্রোতা পথের অর্থ বুঝতে পারে, যে শুনতে জানে সেই সঠিক সময়ে কথা বলতে পারে, অহংকার বেশি কথা বলে, প্রজ্ঞা আগে মন দিয়ে শোনে, প্রতিটি মানুষের গল্প ছড়িয়ে পড়ে নতুন শ্রোতার কানে। এরপরে সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে বলছেন, দুটোই প্রয়োজন, যে মানুষ ভালো শ্রোতা ও বক্তা হতে পারেন সেই কিন্তু প্রকৃত বোদ্ধা। আমাদের এইরকমই বেশ কিছু আরও হোয়াটসঅ্যাপ আছে, আমি জানি যে আমাদের সময়টা খুব কম, সেই জন্য সব কথা হয়তো পড়তে পারবো না, কিন্তু এই মুহূর্তে শঙ্খ অধিকারী সাবড়াকোর কোন বাঁকুড়া থেকে তিনি লিখেছেন যে বিষয়টা একটু চতুরতা আছে। আচ্ছা, এই বক্তা না হয় শ্রোতা হয়ে ওঠার কথা বলছে আর কি, এবার জরুরি হিসাবে প্রায়োরিটি পাবে যে বক্তা হবে না শ্রোতা হবে, এই কথাটা জানতে চাওয়া হয়েছে, এই বিষয়টা যথেষ্ট ভালো, সবাই জানে যে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হওয়া জরুরি, সেই কথা সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে বক্তা হওয়াই জরুরি কেন, বক্তা কি হতেই হবে, কথা হচ্ছে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা যদি হতে আছে। বেশ, তিনি তার বক্তব্য রেখেছেন। আর এছাড়াও আমি প্রাপ্তি স্বীকার করছি অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, তিনি লিখেছেন আমাদেরকে তার বক্তব্য, সময় ওই যে বললাম যে সময় কিন্তু আর খুব বেশি নেই, সেই জন্য হয়তো আমরা যেতে পারবো না সব কটা মেসেজে, যেমন কিশোর বালি হাওড়া থেকে তিনিও আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন তার বক্তব্য, আর প্রভাতি ভট্টাচার্য বেহালা থেকে তিনিও লিখেছেন যে বাক্যটা জটিল, অতি মনে আনে দ্বন্দ্ব, বাকি নাকি শ্রোতা আগে তর্কটা নয় মন্দ। বেশ, এটা তার শুরুর লাইনটা বললাম, সময় খুব বেশি নেই।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055999।

0: বন্ধু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
2: শুনছেন বাংলার ক্যানভাস, মৌসুমি হাজির হয়ে গিয়েছি 9:30 থেকে আপনাদের সাথে আজকের বাংলার ক্যানভাস নিয়ে। আর আজকের এই বাংলার ক্যানভাসে বাংলার ভূপ্রকৃতি বা বাংলার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই সব কিছু মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে আজকে যানবাহনের ইতিহাস। মানে আজ আমরা ফিরে দেখব বাংলার ঐতিহ্যবাহী কিছু যানবাহন, যে যানবাহনগুলো একসময় ছিল বাঙালির জীবনযাত্রা, সংস্কৃতি এবং অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। বাংলার ভূপ্রকৃতি তো আমাদের নদীমাতৃক, তাই অসংখ্য নদী, খাল ও বিলে এইগুলো দিয়ে ঘেরা। এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই জলপথ ছিল যাতায়াতের একটা প্রধান মাধ্যম, তাই নৌকো ছিল বাংলার সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় কিন্তু একটা যানবাহনের বলা যায় মাধ্যম। এবং সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলের ডিঙি, পানসি, বাজরা, সম্পান, কোষা এই ধরনের নৌকোগুলো ব্যবহার করে করে আজকের মোটর যুগে এসে আমরা পৌঁছেছি। শুধু যাত্রী পরিবহন নয়, শুধুমাত্র যাত্রী পরিবহন নয়, কৃষিপণ্য, মাছ, কাঠ ও অন্যান্য সামগ্রীও পরিবহনের জন্য কিন্তু ছিল এর যে গুরুত্ব, অর্থাৎ এই যে যাতায়াতের গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম। এইরকমই আজকের যানবাহন নিয়ে, হ্যাঁ একদমই তাই, এইরকমই যানবাহন নিয়ে আমরা আজকে কথা বলবো যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পথগুলো, সেই পথগুলোকে অতিক্রম করেছি কোনো মাধ্যমের মাধ্যমে, জানবো সেসব কথা। আর এই যে যানবাহনগুলোর কথা বলছিলাম, যেটা কিনা প্রথম নদীপথে যাতায়াত হতো, অর্থাৎ নৌকা, ডিঙি, আরও অনেক রকমের এরকম রয়েছে যানবাহন, সেগুলোর ভূমিকা, এবং তারপরে আস্তে আস্তে চাকার আবিষ্কার বা চাকার দিকে আসলাম, বাংলার কিভাবে আস্তে আস্তে উন্নত মানের যানবাহনের দিকে আমরা গেলাম, বলবো সেসব কথা গানের ওপারে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

কথা হচ্ছে আজকের আপনাদের সাথে বাংলার যানবাহনের বা যাতায়াতের মাধ্যমের ইতিহাস নিয়ে। আর এই যে যানবাহন, অর্থাৎ প্রথমে আমরা নৌকার ওপর নির্ভরশীল ছিলাম, বলেছি সে কথা, তারপরে গরুর গাড়ির ভরসা, মানে স্থলপথ হলে সেটা চাকার আবিষ্কারের পরে বাংলার কাঁচা রাস্তা দিয়ে ধান, পাট, খড় ও নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু যেত এই গাড়ির মাধ্যমে। আর ধীরগতির গাড়ি ছিল বটে এটা, কিন্তু কৃষি নির্ভর বাংলা অর্থনীতির কিন্তু অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল এই গরুর গাড়ি। পরে অবশ্য ঘোড়ার গাড়ি বা জনপ্রিয় আরও অনেক ধরনের গাড়ি আসে, ঘোড়ায় টানা গাড়ি বিশেষ করে, এবং সেটা কলকাতা এবং অন্যান্য শহরের যাত্রী পরিবহনের জন্য কিন্তু ভীষণভাবে সাড়া ফেলেছিল। ব্রিটিশ আমলে বিশেষ করে কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়ি ছিল একটা আভিজাত্যের প্রতীক। এরকমই গাড়ির কথা, মানে যানবাহনের কথা, যা কিনা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে খুব সহজে, পৌঁছে দিয়ে এসেছে খুব সহজে, তাদের কথা বলছি। বাংলার ক্যানভাসে মৌসুমি আছে আপনাদের সাথে, কথা হচ্ছে, আছি তো পুরো রাত ১২টা পর্যন্ত।

সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এমন, সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায় তারে এক।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

শুধুমাত্র কি ঘোড়ায় নিয়ে যেত? ঘোড়ায়টা না গাড়ি তো নিয়ে যেত, তাই না? না, প্রথম দিকে মানছি ঘোড়ার পিঠে উঠেও সওয়ারি হতো। এবার একটু আপনাদের বলি যে সাহেবরা যখন কলকাতার শহরে বসবাস করতে শুরু করল, তখন কলকাতা কিন্তু ছিল মূলত বেশ কিছু গ্রামের সমষ্টি, মূলত তিনটে গ্রামের সমষ্টি, এবং এই সমষ্টিটা ক্রমে শহর উন্নত হতে যখন শুরু করলো, মানে এই যে পলাশির যুদ্ধের পর যখন ইংরেজরা বাংলায় রাজনৈতিক ক্ষমতা দখল করলো, ঠিক সেই সময় তখন তারা কলকাতা শহরকেই তাদের ক্ষমতার কেন্দ্র হিসেবে গড়ে তুললো। স্বাভাবিকভাবেই শহরের বিস্তার এবং প্রসার দুটোই দরকার হয়ে পড়লো। আর যখন ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক দখল করলো, কলকাতা হয়ে উঠল রাজধানী, সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার। শহর বাড়ার সাথে সাথে শহরের রাস্তা এবং যানবাহনের দরকার পড়ল এবং ওই সুযোগ সুবিধা উন্নতিরও দরকার পড়ল। ঊনবিংশ শতাব্দীর গোড়ার থেকেই যখন একদিকে ইউরোপিয়ানদের সংখ্যা বাড়তে শুরু করল এবং কলকাতার বাবু ও জমিদার শ্রেণীর সংখ্যা বাড়তে লাগলো, তখন বিভিন্ন ধরনের যানবাহনের প্রচলন কিন্তু লক্ষ্য করা গেল। কলকাতার আদি পর্বের যানবাহন ব্যবস্থা কেমন ছিল এটা জানতে গেলে কিন্তু আমাদের দেখতে হবে তখনকার পথঘাট। আগে পথ, তারপর পরিবহন, এটা তো সত্যি। রাস্তা না থাকলে মানুষ যানবাহন করে উঠতেই তো পারবে না। শোনা যায় যে 1766 সালে কলকাতার শহর উন্নয়ন কমিটি তৈরি হয়েছিল এবং 1778 সালে প্রথম টাকা তোলা হয়েছিল। এই টাকা তোলার কাজটা শুরু হয় গাড়ির উন্নতির কারণে, যার মধ্যে প্রধান ছিল রাস্তা নির্মাণ। আর এই শহর উন্নয়ন প্রকল্প চলতেই থাকে, কলকাতা শহরের আয়তনে বাড়তে থাকে এবং কলকাতার ইম্প্রুভমেন্ট ট্রাস্ট আইন পাস করা হয়। এই সবের যে ব্যাপার, মানে এই যে সমস্ত কিছু রয়েছে, এই সব কিছুর এই কারণেই বলা, কেননা এই সব কিছুর সাথেই কিন্তু জড়িয়ে আছে কলকাতার যানবাহনের ইতিহাস। আর সেই কলকাতার যানবাহনের ইতিহাস বা কলকাতায় কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় আমরা যেতাম, সেই একদম প্রথম থেকে যদি ধরি, সেই ইতিহাস নিয়ে কিন্তু আজকের কথা হচ্ছে আপনাদের সাথে বাংলার ক্যানভাসে। নৌকার কথা তো হয়েছে এবং তারপরে ঘোড়ার গাড়ির কথা বলবো বলছিলাম, কিন্তু তার আগে আমরা গরুর গাড়ির কথাও বলেছি। কিন্তু এবারে বলি যে এই যে গাড়িগুলোর কথা বলছি আপনাদেরকে, এবং ব্রিটিশ আসার পরে, ব্রিটিশ শাসনের পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই ব্রিটিশ শাসনের সময় থেকে কিন্তু যানবাহনের একটা দ্রুত, বলা যায় পরিবর্তন বা দ্রুত উন্নয়ন শুরু হয়েছিল, বলবো সেই সব কথা। তবে একটা গান শুনবো এবং গান শুনতে শুনতে আমরা পরের ঘন্টায় চলে যাব। 10 মিনিটের একটা সংবাদ বিরতিও নেব, মৌসুমী আছি আপনাদের সাথে। ঠিক 10টা বেজে 10 মিনিটে কথা হচ্ছে আবার আপনাদের সাথে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। লোকসভার অধ্যক্ষ MCPI-তে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লাভলিনা বরগোহাঁই ভারতের পতাকা ও ব্যাটন বহন করবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ঝুমাগজ সীমান্ত আউটপোস্টে যান। সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সেখানকার অত্যাধুনিক ব্যবস্থাপনাগুলি পরিদর্শন করেন তিনি। কেউ সীমান্ত লঙ্ঘন করলে তাকে শনাক্ত করতে বিশেষ এই ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে। এছাড়াও শ্রী শাহ ভার্চুয়াল মাধ্যমে BSF-এর 3টি প্রকল্পের শিলান্যাস করেন। এগুলি নির্মাণে ব্যয় হবে 47 কোটি টাকা। রাজ্যে 2টি বর্ডার আউটপোস্টের জন্য সদ্য অধিগ্রহণ করা জমিতে 30 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রহরী সম্মেলনে BSF কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর মহানির্দেশক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সংক্রান্ত সীমান্ত বিষয়ক একটি বৈঠক করেন। এছাড়া তিনি রাজ্যে 3টি নতুন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত একটি বৈঠকেও সভাপতিত্ব করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস এর মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
1: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত, সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। গুজরাতের আহমেদাবাদের রামুল গাত্রাদ রোডে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং আহত বহু। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটক পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। গুজরাটের আহমেদাবাদের আতশবাজি কারখানার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সব চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষার একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে সিকপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পাবেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরার রাও পরিচালিত ভাঙ্গার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক মধ্যপ্রদেশের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তিনটি বিএড কলেজে গুরুতর অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ, কিছু কলেজ প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে এবং তারা নির্দিষ্ট ঘোষিত ঠিকানার পরিবর্তে অন্যত্র পাঠ্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানগুলি এনসিটির স্বীকৃত ও নিয়ন্ত্রিত হওয়ায় শিক্ষামন্ত্রক দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চলতি মাসের 15 তারিখের মধ্যে বিষয়টি তদন্ত করে এনসিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। কুয়েতে ইরানি হামলায় একটি জল পরিশ্রুত করার কেন্দ্র এবং একটি তেলের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। এ নিয়ে পরপর দুদিনে দুবার জল পরিশ্রুত করার কেন্দ্রটি আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। কুয়েতের প্রায় 90% পানীয় জল সরবরাহ এই কেন্দ্রের ওপর নির্ভরশীল। কুয়েতের বিদেশমন্ত্রক গুরুত্বপূর্ণ অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে ইরানের আগ্রাসনের তীব্র নিন্দা করে একে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। এদিকে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং জাহাজ ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। উল্লেখ্য, ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিদাবাদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি স্থগিত বলে ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন চুক্তি ভঙ্গ করে আক্রমণ করছে এবং কার্যত তাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। উত্তরে তেহরানও অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির কোনো শর্ত মানবে না বলে তিনি জানান। রাশিয়ার ওপর ইউক্রেনের গতরাতের ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাম্বভ এলাকার গভর্নর ইউজেমি পারভিশভ জানিয়েছেন, কোটভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত এবং 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভরোভিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আজ ইউরোপীয় ফুটবলের দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। ফ্রান্স এর আগে 1958 এবং 1986 সালে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে তদানীন্তন পশ্চিম জার্মানি ও বেলজিয়ামকে হারালেও 1982 সালে পোল্যান্ডের কাছে হেরে যায়। অন্যদিকে ইংল্যান্ড এর আগে 1990 ও 2018 সালে দুবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেললেও ইতালি ও বেলজিয়ামের কাছে পরাজিত হয়েছে। কিলিয়ান এমবাপে, হ্যারি কেন ও জুড বেলিংহামের সামনে এই ম্যাচে নিজস্ব গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুট জেতার শেষ সুযোগ। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল। অন্যদিকে গতবার সহ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই নিয়ে সপ্তমবার ফাইনালে খেলছে। গ্লাসগোতে আসন্ন কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লাভলিনা বরগোহাঁই ভারতের পতাকা ও ব্যাটন বহন করবেন বলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA আজ ঘোষণা করেছে। সীমিত পরিসরে আয়োজিত এই বহু ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী 23 জুলাই ওভিও হাইড্রো অ্যারেনাতে হবে। এক বিজ্ঞপ্তিতে IOA সভাপতি PT উষা জানান, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। শ্রীমতী উষা গেমসে সমগ্র দলের সাফল্য কামনা করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। লোকসভার অধ্যক্ষ MCPI-তে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দ করেছেন। খবর শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
2: বাংলার ক্যানভাসে বাংলার যানবাহনের কথা আজকের বলছি, যে যানবাহনগুলো সেই অনেক দিন আগে থেকেই আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে অতি সহজে। অনেকগুলো যানবাহনের কথা বলেছি। তারপর ব্রিটিশরা আসার পর পথঘাট তৈরি হচ্ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়েই আমাদের বাংলার আরেকটা খুব জনপ্রিয় যানবাহন কি বলুন তো? হ্যাঁ, পালকি। আজ সেই পালকির একটু ঐতিহ্য বহন করে নিয়ে যাই এই অনুষ্ঠানে। আজকের পালকি শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে জানবো, যে পালঙ্ক বা পর্যঙ্ক শব্দ থেকে এর অর্থ শয্যা বা আসন, এবং আস্তে আস্তে এটা পালকি নামে প্রচলন হয়ে গেছে। মূলত কিন্তু এটা মানুষের কাঁধে বহন করা এক ধরনের ঢাকা যান, আমরা সবাই জানি, এবং বাংলার পালকি ব্যবহার বহু শতাব্দী পুরনো। মধ্যযুগ থেকে এর প্রচলন ছিল, তবে মুঘল যুগ এবং পরে ব্রিটিশ শাসনের সময় পালকির ব্যবহার কিন্তু সবথেকে বেশি দেখা গেছিল। সেই সময় বাংলার রাস্তাঘাট খুব উন্নত ছিল না, কাঁচা রাস্তা, জঙ্গল, নদী, খাল পেরিয়ে নিরাপদে যাতায়াতের জন্য পালকি ছিল কিন্তু একটা অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। পালকি কিন্তু সাধারণত কাঠ দিয়েই তৈরি হতো, আর বাইরের অংশটা কাপড়, বাঁশ, বেত বা কাঠের একটা অলঙ্করণ থাকত। ধনী ও জমিদার পরিবারের পালকিতে থাকত নকশা, কারুকার্য করা রঙিন কাপড়, মখমল দেওয়া, মানে সোনালি রূপালী অলঙ্কার কি না থাকত। ভিতরে একটা নরম গদি থাকত, বালিশ থাকত, যাতে দীর্ঘ পথ যাওয়ার সময় একটু আরাম পায় ভিতরে যে বসবে। আর পালকি বহন করতেন বেয়ারারা, আর এই নামেই কিন্তু তারা পরিচিত ছিল। সাধারণত চারজন বেয়ারা পালকি বহন করতেন, তবে যদি অনেক দূরের রাস্তা হতো, দীর্ঘযাত্রা, তবে আটজন তার বেশি পাহারা, মানে বেয়ারারা পাহারা দিতে দিতেই যেতেন, মানে চারজন নিতেন, আবার কিছুক্ষণ পর কাঁধ বদল করে চারজন, এইরকম করে করে কিন্তু যেতেন। আর একটা সময় এই বেয়ারারা কিন্তু যেতে যেতে তাদের বিশেষ ছন্দে গানও গাইতেন। আর এই যে গান গাইতেন, এই গান, মানে এই যে পালকির গান, সেগুলো কিন্তু লোকসংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল সেই সময়। একসময় বাংলার বিয়ে বাড়িতে কনের পালকিতে যাওয়া ছিল কিন্তু অত্যন্ত মর্যাদার একটা বিষয়। ঠিক তাই। আর অনেক অঞ্চলে তো আবার নববধূকে পালকিতে করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার রীতি ছিল অনেক পুরনো। শুধু বিয়ে নয়, জমিদার বাড়ি, রাজ পরিবার, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সম্ভ্রান্ত পরিবারের নারীরাও কিন্তু সেই সময় যাতায়াত করত পালকিতে। আর ব্রিটিশ আমলের ডাক ব্যবস্থাতেও কিন্তু পালকির ব্যবহার হতো। ডাক পালকি নামে বিশেষ পালকির মাধ্যমে সরকারি চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তি

এদের কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া হতো। পথের ধারে নির্দিষ্ট বিরতি স্থলে কিন্তু বেয়ারার একটু বিশ্রামও নিতেন, মানে সেই ব্যবস্থাও ছিল পথে পথে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে রেলপথ, ঘোড়ার গাড়ি এবং পরে মোটর গাড়ি প্রসারের ফলে কিন্তু পালকির ব্যবহার দ্রুত কমে এসেছে আর বিংশ শতাব্দীতে এসে প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় বেশ আভিজাত্য বজায় রাখার জন্য বিয়ের সময় একটা প্রতীকী পালকি করে বউকে একটু একটা জায়গা থেকে অন্য জায়গায় আনার একটা চল এখনও দেখা যায় কোথাও কোথাও। তবে বাংলার সাহিত্য, চিত্রকলা, লোকগান এবং চলচ্চিত্রে পালকি আজও কিন্তু অনেকটা আবেগময় ঐতিহ্যের একটা প্রতীক বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বহু সাহিত্যিক তাদের লেখায় কিন্তু পালকির উল্লেখ করেছেন। সেই সময় সমাজ ব্যবস্থাটাকে যারা তুলে ধরেছিলেন তারা অনেকেই পালকির কথা, মানে পালকি যে সেই সময় যাতায়াতের এক অন্যতম প্রধান মাধ্যম ছিল সেটা কিন্তু পেয়েছি আমরা তাদের লেখনীতে। আজ যদিও মিউজিয়ামে বা ঐতিহাসিক বিভিন্ন স্থাপনায় কিছুটা ঐতিহ্যবাহী এই পালকি দেখা যায়, কিছু কিছু অনুষ্ঠানে দেখা যায়, আর অতীতের অনেক অমূল্য স্মৃতি জড়িয়ে আছে এই পালকির সাথে। পালকি শুধু একটা তো যানবাহন নয়, এটা বাংলার সামাজিক ইতিহাস, শিল্পরুচি ও সংস্কৃতির কিন্তু একটা জীবন্ত দলিল। তাই ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে যানবাহন বদলেছে, কিন্তু পালকির মতো ঐতিহ্য আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। সেই ঐতিহ্যকে জানি, সংরক্ষণ করি আমরা এবং আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দিই। আজ পালকি নিয়ে এই কথাগুলোই বলার ছিল আপনাকে। আমি জানি পালকি নিয়ে এই কথাটাই বলবো আপনাকে আপনি হয়তো ভাবছিলেন। পালকির কথা হচ্ছে এবং পালকির কথা হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই একটা গান, যেটা কিনা ওই পালকি নিয়েই, আর তার সাথে সাথে এই মানে পালকির গানটা শুনবো। গান শুনে একটা সংবাদ বিরতি, তারপরে ফিরছি আপনাদের সাথে, কথা হচ্ছে আমাদের।

শুনছিলাম গান পালকি নিয়ে, আর গানের পরে পালকি নিয়ে আরও বেশ কিছু কথা না আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে এই যে ধরুন প্রথম দিকে, মানে যখন আস্তে আস্তে যানবাহনের উন্নতি হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাঙালিদের, মানে বাঙালিরাই সাধারণত এই বেয়ারার কাজ করতেন, পালকি বাহকের কাজ করতেন। একটা জনপ্রবাদ আছে যে মহারাজা নবকৃষ্ণদেব বাহাদুর খুব সম্ভবত বাংলায় উড়িয়া পালকির বেয়ারা প্রচলন করেছিলেন, এর পরে আসে পশ্চিমী বা হিন্দুস্তানি বেয়ারারা। সাহেবরা সাধারণত হিন্দুস্তানি বেয়ারারাই পছন্দ করতেন, ওদেরকেই মানে হিন্দুস্তানি বেয়ারাদেরই পছন্দ করতেন ব্রিটিশ আমলে। আর ক্রমে উড়িয়া এবং হিন্দুস্তানি বেয়ারারা দাপটে বাঙালি বেয়ারাদের সংখ্যা কিন্তু কমতে শুরু করে দিয়েছিল। 1850 সালে পালকি বেয়ারাদের মাইনে ছিল 4-5 টাকা, বুঝতে পারছেন? মানে 1850 সালে সেই সময় 4-5 টাকা তাদের মাইনে ছিল। পালকি বানানোতেও কিন্তু বেশ কারুকার্য ছিল সেই যুগে। পালকিতে আপনাদের বলেছি যে গদি, তাকিয়া এইসব থাকতো। আবার শোনা যায় যে 19 শতাব্দীর শেষের দিকে নাকি কলকাতার বড়লোক যাদের বলা হয়, সেই বড়লোকেরা 3000 টাকা দিয়ে একটা পালকিও কিন্তু কিনেছিলেন। রাজা মহারাজা মানে উঁচু পদের যারাই ছিলেন, যে পালকি কিনতেন তা ছিল ঝালর দেওয়া, এবং তার দামও কিন্তু ছিল বেশ অনেকটাই। আর 1827 সালে কলকাতায় পালকি বেয়ারাদের একটা ধর্মঘট হয়েছিল, আর এই ধর্মঘটের মূলত উড়িয়া বেয়ারাদের যোগদানই ছিল বেশি, ফলে যানবাহনের সমস্যা কিন্তু দেখা দিয়েছিল। এই সময় মানুষ অসুবিধেতে পড়েছিল এবং পালকি বেয়ারারা অনেকেই এই সময় মানুষের কাছ থেকে কিছুটা জোর করেই বেশি ভাড়াও কিন্তু আদায় করত। সরকার সাধারণত মানুষের আবেদনে সাড়া দিয়ে বেয়ারাদের জন্য নিয়ন্ত্রণ আইন আনার চেষ্টা করে, কিন্তু এই আইনের কেন্দ্র করে বিবাদ বাঁধে, আর বেয়ারারা কী করেছিল, একেবারে কাজ বন্ধ করে দিয়ে তাদের রাজ্যে ফিরে যাওয়ার কথাই বলেছিল। আর এই পরিস্থিতিতে, মানে এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে কলকাতার ঘোড়ার গাড়ির জনপ্রিয়তাও কিন্তু আস্তে আস্তে সেই সময় বাড়তে শুরু করেছিল। পালকিকে কিছুটা পরিবর্তন করে কিভাবে ঘোড়ার গাড়ি করা হলো সেই ইতিহাসটাও কিন্তু বেশ মজাদার।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

সত্যি এই যে পালকি যেতে যেতে বেয়ারাদের যে গান ছন্দ, সেটা না লোকসঙ্গীতের একটা অংশ হয়ে উঠেছিল সেই সময়, এবং এখনও পালকির গান বললে যে গানগুলো মনে পড়ে তার মধ্যে এই গানটা কিন্তু অন্যতম, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমরা বলছিলাম এই কথা যে পালকির বেয়ারারা যখন ধর্মঘট শুরু করলো, ঠিক সেই সময় ঘোড়ার গাড়ির প্রচলনটা আস্তে আস্তে বাড়তে থাকল। ব্রাউনলো সাহেব বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি মাথা থেকে বের করলেন যে পালকির দুটো ডানা খুলে সেখানে চারটে চাকা লাগিয়ে দিয়ে যদি ঘোড়ায় টানা গাড়ি বানানো সম্ভব হয়। তার নামেই গাড়িটার নামকরণ হয়েছিল ব্রাউন বেরি, সালটা সম্ভবত 1827 ছিল। ব্যাস সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়ির জনপ্রিয় হয়ে যায় এবং মানুষ এতে অনেক তাড়াতাড়ি অনেক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আর যাত্রাপথ আরও আরামদায়কও হয়। আর এই কারণেই ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গ মিলিয়ে তাল মিলিয়ে নতুন মডেলের পরীক্ষাও বাড়তে থাকে। এর সঙ্গে গ্রিনফিল্ড নামে এক সাহেব ব্রাউনবেরির সাথে পালকি গাড়ি মিলিয়ে এক ধরনের দামি ঘোড়ার গাড়ি বের করলেন, যার নাম ছিল গ্রিনফিল্ড। আর অনেক ধরনের, মানে এর সাথে আরও অনেক ধরনের গাড়ি কিন্তু বাজারে এসেছিল সেই সময়, আর এই গাড়িগুলো কিন্তু মাথা খোলা ছিল। যেমন ভিক্টোরিয়া, এই গাড়িটার মাথাটার দুদিকে ঝুলিয়ে রাখা হতো। ফিটন গাড়ি, যেটার কিনা মাথা খোলা। হ্যাকনি ক্যারেজ, এই এই ধরনের গাড়ি কিন্তু সেই সময়, মানে ঘোড়ার গাড়ি সেই সময় কিন্তু এসেছিল। আর অনেক গাড়ির মডেল প্রচলিত ছিল, যেমন ল্যান্ডন, টঙ্গা, গিয়া, এই ধরনেরও কিন্তু প্রচলন ছিল সেই সময় ঘোড়ার গাড়ির। আর মডেলগুলোর মধ্যে টঙ্গা ছিল কিন্তু পশ্চিমের চলা দামি গাড়িগুলোর মধ্যে কলকাতার একটা খুব মানে জনপ্রিয় আর কি বলা যায়। কলকাতায় এই সময় ঘোড়ার গাড়িগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কলকাতার কিছু স্বনামধন্য ঘোড়ার গাড়ি নির্মাতাগুলোর ছিলেন সেই সময় বেশ জনপ্রিয়, যেমন এ জর্জ অ্যান্ড কং, জে আর অ্যান্ড কং, এই সব যে নির্মাতারা, তারাও কিন্তু সেই সময় দাঁড়িয়ে বহু এরকম সুন্দর ঘোড়ার গাড়ি বানিয়েছিলেন। আর এর মধ্যে থেকে সবথেকে নাম করা হচ্ছে স্টুয়ার্ড অ্যান্ড কং। এরা টিপু সুলতানের ছেলেদের জন্য পালকি তৈরি করতেন। সম্রাট এডওয়ার্ড যখন যুবরাজ হয়ে 1875 সালে ভারতে আসেন, তার হাতির পিঠে বসার জন্য হওদা তৈরি করেন। নেপালের রানা এবং কাবুলের আমিরকে বহু মূল্যবান গাড়ি তৈরি করে দেন এই কোম্পানি। এর সঙ্গে পাল্লা দিয়ে শহরের রাস্তাঘাটও কিন্তু বদলাতে থাকে, রাস্তাঘাট চওড়া হতে থাকে। এই সময় কলকাতার সবথেকে চওড়া রাস্তা ছিল কিন্তু নর্দার্ন অ্যাভিনিউ। সেই রাস্তা চলত দুলিচাঁদের 16 বাজার ঘোড়ার গাড়ি। যখন স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে দেশে ফেরেন, তখন তাকে এই গাড়িতে চড়িয়ে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গোপালশীলের বাড়িতে আনা হয়েছিল। আর এই ঘোড়ার গাড়ি শুধু যানবাহনই ছিল না, এটা ছিল কলকাতার বাবুয়ানির একটা বিরল অঙ্গ। বাবুরা গিলে করা পাঞ্জাবি, কুচি দেওয়া ধুতি, কোঁচা হাতে, কবজিতে ফুলের মালা জড়িয়ে ঘোড়ার গাড়িতে মেজাজ ফুরফুরে করতে করতে হুতুম প্যাচার নকশা বইতে কালীপ্রসন্ন সিংহের কলকাতা সম্পর্কে

কিন্তু লেখা আছে এইরম ধরনের কথা যে আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি মিলছে বলার কি কেতা। এই জুড়ি গাড়ি কলকাতার বাবু সংস্কৃতির কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ বলা যায়। গানের পরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে ঘোড়ার গাড়ি নিয়ে এবং এই গাড়ির মানে যানবাহনের, বাংলার যানবাহনের পরপর পরপর ইতিহাস আমরা কিন্তু আপনাদের সাথে আজকের ভাগ করে নিচ্ছি।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

সত্যি ঘোড়ার গাড়ি, ঘোড়ার চলন, ঘোড়ার বলন, সে যেন একসময়ের এক আলাদা ঐতিহ্য। বাবু আনা, বাঙালি আনা, সাহেবদের ঐতিহ্যের একটা বলা যায় অংশ ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। তবে পরিবর্তন, হ্যাঁ, এই পরিবর্তন কিন্তু হলো একমাত্র অপরিবর্তনীয় একটা জিনিস। জানি কথাটা একটু ভারী লাগলো আর কি। নিয়ম এবং সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতি হলো এবং ঘোড়ার গাড়ি একসময় হয়ে গেল ঘোড়ায় টানা ট্রাম গাড়ি। 1873 সাল শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান স্ট্রিট অব্দি ঘোড়ায় টানা ট্রাম গাড়ি যাত্রা শুরু করলো। প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে এই ট্রাম লাইন কিন্তু বসানো হয়েছিল। এর ফলে কি হলো যে অফিস যাত্রীদের জীবনে সুবিধাই সুবিধা শুরু হলো। এতদিনে রেলযাত্রা শুরু হয়ে গিয়েছে অলরেডি, আর রেলযাত্রীরা বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি তৎকালীন পূর্ববঙ্গ থেকে শিয়ালদা স্টেশনে আসতে শুরু করে। দেখতে দেখতে ট্রাম, এই ট্রামের দ্বিতীয় শ্রেণীর ছাদও যাত্রীতে ভরে গেল। এই বিষয়ে বলে রাখা ভালো যে ট্রাম গাড়িতে কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ছিল। যারা ট্রাম দেখেছি, চড়েছি, তারা জানি আমরা। এবং দ্বিতীয় শ্রেণীতেই কিন্তু ভিড়টা একেবারে উপচে পড়ত। সালটা 1878, আর এই সময় ট্রাম পরিবহনকে সম্পূর্ণরূপে চালাতে একটা সিন্ডিকেট বা কোম্পানি, যাকে বলা হয়, সেটা গঠন করা হয়েছিল। কলকাতার ট্রাম কোম্পানি নামে সেটা পরিচিত। কিন্তু ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালানোর কিছু সমস্যাও দেখা গিয়েছিল সেই সময়। আর এই ট্রাম গাড়িগুলো কিন্তু চালাতো ঠান্ডা দেশের ঘোড়া, তাদেরকে আনা হতো। তাদের পক্ষে গরমকালে যাত্রী বোঝাই ট্রাম চালানো খুব কষ্টকর হয়ে পড়তো, ফলে অনেক ঘোড়া না সেই সময় মারাও যেত। আর এই জন্য 1882 সালে ট্রামকে পরীক্ষামূলকভাবে স্টিম ইঞ্জিনে চালানো হলো। 1896 সালে ফিল্ডবার্ন কোম্পানি বৈদ্যুতিক ট্রাম চালানোর জন্য দরখাস্ত করলেন এবং তার সার্থক হয়েছিল 1902 সালের মার্চ মাসে। খিদিরপুর লাইনের বৈদ্যুতিক ট্রাম চলে। স্প্ল্যানেট থেকে খিদিরপুর ফার্স্ট ক্লাসে ভিড় ছিল তখন অনেক এবং ভাড়াটা ছিল 2 আনা। ক্রমে যেটা হলো সেটা হচ্ছে বৈদ্যুতিক ট্রাম ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে। আর 1905 সালে শিয়ালদা থেকে স্ট্র্যান্ড রোড, 1903 সালে এবং সেই 1903 সাল থেকে 1908 সাল পর্যন্ত টালিগঞ্জ, বেলগাছিয়া, বাগবাজার, হ্যারিসন রোড, আলিপুর এবং বেহালায় লাইন খোলা হলো। আর এই বিষয়ে জানা দরকার যে ট্রাম কোম্পানি কিন্তু প্রথম ম্যানেজার ছিলেন মিস্টার ম্যাপেলস এবং দ্বিতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন মিস্টার ওয়েলস। ট্রাম নিয়ে কথা হচ্ছে, কথা হবে আপনাদের সাথে আরও বেশ কিছুক্ষণ, তবে গানের ওই পারে।

শুনছেন গান, এবং গান শুনতে শুনতেই আমরা চলে যাব পরের ঘন্টায়। ঠিক 10টা মিনিট পরে সংবাদ বিরতি রয়েছে। মৌসুমী আপনার সাথে ফিরছি গাড়ির ইতিহাস নিয়ে বা যানবাহনের ইতিহাস নিয়ে। আমাদের এই বাংলার রুনার এলার গান রইল আপনাদের জন্য।

0: Best Writing on Cinema will be given to K. Pradeep Kumar Shetty for his Kannada book. Lok Sabha Speaker Om Birla has given approval for a separate seating in the House for the 20 rebel TMC MPs who have joined Nationalist Citizens Party of India, NCPI. Mr. Birla also gave his approval to the merger of six Shiv Sena UBT MPs with the Shiv Sena led by Maharashtra Deputy Chief Minister Eknath Shinde. With the merger of the six MPs, the strength of the Shiv Sena has gone up to 13 from 7 in the lower house of parliament. The government has convened an all-party meeting tomorrow ahead of the monsoon session of the parliament beginning on Monday. During the meeting, the government will seek cooperation from all political parties to ensure the smooth functioning of both houses of parliament. The monsoon session will commence on Monday and continue till the 13th of next month. During the session, several important legislation are scheduled to be taken up for discussion and passage. In Gujarat, five people were killed and several others injured today after a massive fire broke out at a firecracker manufacturing and processing unit on the Ramol-Gathraj Road in Ahmedabad. President Draupadi Murmu and Prime Minister Narendra Modi have expressed deep grief over the loss of lives in the fire and prayed for the speedy recovery of the injured. The Prime Minister announced an ex gratia of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund for the next of kin of each deceased and 50,000 rupees for the injured. Our correspondent reports that the fire has been brought under control. Union Home Minister Amit Shah has extended condolences over the tragic accident at a firecracker factory in Ahmedabad. In a social media post, Mr. Shah said that every possible medical facility is being provided to the injured. The government has decided that there will be no change in the policy in respect of implementation of approved list of models and manufacturers, ALMM List 2 for solar photovoltaic PV cells, no blanket extension in applicability of ALMM List 2 for solar power projects will be provided. The Ministry of New and Renewable Energy said that, however, a limited window is being provided for net metering projects and open access RE power projects. It added that such projects can now be commissioned with the exemption of ALMM List 2 for solar PV cells till 31st December this year. The ministry further said that the government is committed to making India self-reliant in solar PV manufacturing and establishing India as a major role in the global value chain. India's first privately developed orbital rocket Vikram 1 under Mission Agamon has successfully reached orbit after completing its final burn and injecting payloads into a 450 kilometers orbit. The liftoff took place at 12.05 p.m. from the Satish Dhawan Space Center at Sriharikota in Andhra Pradesh. The Indian Olympic Association today announced that Olympic medalists Meerabai Chanu and Lovlina Borgohain will serve as India's flag and baton bearers at the opening ceremony of the Commonwealth Games in Glasgow. In badminton, Indian shuttler and two-time Olympic medalist PV Sidhu has reached the women's singles final of the Japan Open in Tokyo today. She entered the final after her opponent and world number 4, Chen Yufei of China, retired during the second game of the match. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold এ। বাংলার ক্যানভাস
3: শুনছেন, বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাসে আজকের গাড়ির বা যানবাহনের যদি বলি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ইতিহাস বাংলার, সেই নৌকা থেকে শুরু করে পালকি, ঘোড়ার গাড়ি, ঘোড়ায় টানা ট্রাম, আস্তে আস্তে আমরা এগোচ্ছি যে সেই নৌকা থেকে কিভাবে আমাদের কাছে চলে এলো মোটর চালিত যান। আসবো সে কথায়। যতটা আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে আরও বেশ কিছুটা অংশ রয়েছে বলছি, তবে এই গানের পরে।

মানুষ দুই চাকার সাইকেল হোক বা না হোক, আমাদের নিত্য যাতায়াতের জন্য যখন সাইকেলের আবিষ্কার হয়েছিল, সেটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। কেননা আগে ছিল প্রাইভেট কার বা আগে ছিল পাবলিক ট্রান্সপোর্ট, কিন্তু এইটা প্রথম এলো যেটা একজন মানুষ বা পিছনে ক্যারিয়ারে আরেকজন মানুষ, যে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে একজনকে, এবং তার জন্য তার পয়সা খরচা হবে না। হ্যাঁ, কিনতে তো পয়সা খরচা হবে, সেটা তো নিঃসন্দেহে, কিন্তু পয়সা খরচা হবে না মানে প্রত্যেক দিন চলার জন্য এমন একটা যানবাহন যা কিনা সেই সময় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের কাছে, যাদের কাছে থাকতো, তাদের কাছে যেন একেবারে সেই স্বর্গের চাঁদের মতো, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য এই যানবাহনটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই সময়। যানবাহনের ইতিহাস বলছি বাংলায়, যেহেতু কলকাতা শহরে একসময় এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর হয়ে উঠেছিল, তাই মোটরগাড়ি চালু হওয়ার পরেও কিন্তু তা এখানে খুব তাড়াতাড়ি চলে এসেছিল। আর মোটরগাড়ি প্রথম কলকাতায় দেখা যায় 1896 সালে, আর তখন নানা রকমের দেখার মতো বিদেশি গাড়ি কিন্তু কলকাতায় শোভা বাড়াতো। ব্রিটিশরা অ্যাংলো আমেরিকান গাড়ি বেশি পছন্দ করত, তাই ওইগুলোর প্রচলন কিন্তু সেই সময় বেশি ছিল। আর জার্মান গাড়ি কিন্তু বিশেষ পছন্দ ছিল না সেই সময়। শহরের সবথেকে বেশি রোলস রয়েস গাড়ি চলত সেই সময়। আর বাবু প্রদ্যুম্ন মালিক, মানে এই প্রদ্যুম্ন মল্লিক যে গাড়ির মালিক, রোলস রয়েস গাড়ি, সেটা কিন্তু ক্রিস্টালের দুর্গার মূর্তি চাপিয়ে শহর পরিক্রমা করিয়েছেন। রোলস রয়েস গাড়ি তখন আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছিল। এইরকমই আরও বেশ কিছু গাড়ি সেই সময় ছিল যেটা কিনা আভিজাত্যের প্রতীক যাকে বলা হয়। আর কলকাতার রাস্তায় 1905 সালে শুরু হয়ে গেল ট্যাক্সির পরিষেবা। চৌরঙ্গি থেকে প্রথম ট্যাক্সি চলতো ব্যারাকপুর, বজবজ, দমদম এই সমস্ত জায়গায়, আর ভাড়া ছিল মাইল প্রতি 8 আনা। কলকাতায় প্রথম এই যে মোটর চালিত যাত্রীবাহী বাস চালু হয় সেটা হচ্ছে 1922 সালে। আর এই বাস চালু হওয়ার ব্যাপারে প্রখ্যাত অভিনেতা অহিন্দ্র চৌধুরীর একটা দারুণ বর্ণনা আছে। বলছেন তিনি যে কালীঘাট থেকে শ্যামবাজার গিয়ে আবার ফিরে আসা এ তখন ছিল বহুদিনের শখ। আর বাসের জনপ্রিয়তা এমনভাবে বেড়ে গিয়েছিল সেই সময় যে 1924 সালে, যেখানে মোট বাসের সংখ্যা ছিল 55, সেখানে 1925 সালে

0: গেল। তবে এটা তো ছিল পাবলিক ট্রান্সপোর্ট, যেটা কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একেবারে বলা যায় সেই মোক্ষম একটা মাধ্যম। কিন্তু ট্যাক্সিও কিন্তু সেই সময় প্রাইভেট কার হিসাবে, মানে যাদের নিজের গাড়ি নেই তাদের জন্য একদম শখে গাড়ি চড়া বা ট্যাক্সিতে করে গাড়ি চড়া, সেই সময়ও কিন্তু ছিল একটা বিলাসিতার মতো। কথা হচ্ছে আপনার সাথে, রয়েছি মৌসুমি বাংলার ক্যানভাস নিয়ে, আজকের যানবাহনের ইতিহাস, বাংলার যানবাহনের ইতিহাস নিয়ে। আর গান আছে আমাদের সাথে, যেমনটা থাকে আর কি সব সময়।
1: আমি ট্যাক্সি ড্রাইভার।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

জানি এই যে বাসে চড়ার অভিজ্ঞতা আমাদের একটা সময় এত ছিল বা পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে বাস সেটাকে এতটাই ব্যবহার করেছি, এখনও করি, এখনও করছি আমরা অনেকেই, সেই বাসের একটা স্মৃতি বা কোনো একটা পার্টিকুলার বাস পাস দিয়ে যখন যাচ্ছে তখন মনে পড়ে যে এই জায়গাটা না আগে আমরা রোজ যেতাম এই বাসটা করেই। এই যে যানবাহনের পরিবর্তন বা যানবাহনের ইতিহাসের পরিবর্তন, সেটা যখন আস্তে আস্তে হতে লাগলো ঠিক সেই সময় দাঁড়িয়ে মোটর চালিত যান, যেটা এসে গেছে অলরেডি, সেই কলকাতার মোটর চালিত যানবাহনগুলোর কথা বলতে গেলে বেশ অনেকগুলো গল্প মনে পড়ে জানেন তো। যেমন উত্তর কলকাতার এক বনিদি বাড়িতে একটা এটলার গাড়ি ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের কাছ থেকে ব্যবহারের জন্য ইংরেজ সৈন্যরা দরখাস্ত করেছিলেন, আর যখন তারা সেখানে উপস্থিত হয় তখন তাদের মনোরঞ্জনের

শিলায় গাড়িটাকে মাটিতে পুঁতে দেওয়া হয় আর বলা হয় যে সেখানে কোনো গাড়ি নেই। পরে তা আবার মাটি থেকে তোলাও হয়েছিল। বর্তমানে গাড়িটা আছে গদাইচাঁদ দে মহাশয়ের কাছে। আর মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র চৌধুরী একটা স্টোয়ার গাড়ি কেনেন, যেটা কি না 1907 সালে সেই সময় এসে পৌঁছায় চারজন ইঞ্জিনিয়ার আর দুজন ফিটার সমেত। এই গাড়ি পরে অবশ্য স্বাধীনতা সংগ্রামের কাজে ব্যবহার হয়েছিল। গাড়িটা এখনও বর্তমান আনন্দ চৌধুরীর কাছে আছে, যিনি ওই পরিবারেরই একজন সদস্য। আর কলকাতা শহরের গাড়ির গল্প হবে, অথচ প্রদ্যুম্ন মল্লিক আসবেন না এই গল্পে, তাতেও হতে পারে না। ওনার স্বভাব ছিল শুক্রবার করে গাড়ি কেনা। প্রতি শনিবার 50খানা গাড়ির শোভাযাত্রা বেরোতো ইডেনের উদ্যানের কাছে। তার গাড়িদের তিনি গঙ্গার হাওয়া খাওয়াতে নিয়ে যেতেন। সুভাষ বোস বাঙালি আবেগের অন্য স্থান গ্রহণ করে আছেন, কেননা তিনি তার ভাইপো ডি শিশির বোসের সাহায্যে 1941 সালে ওয়ান্ডারের গাড়ি চড়ে সেই বিখ্যাত মহানিষ্কমনের কিন্তু বেরিয়ে পড়েছিলেন। আর কলকাতার মোটর গাড়ি নিয়ে বলতে গেলে অনেক গল্পই তো হয়। যেমন ঋষিকেশ লাহা তার রোলস রয়েস গাড়ি নিয়ে দিল্লি গিয়েছিলেন পঞ্চম জর্জের দরবার দেখতে, তাও আবার কলকাতা থেকে। আবার শ্রীরামপুরের তুলসীচরণ গোস্বামী তার গাড়িতে নম্বর লিখতেন, তিনি লিখতেন TCG। বলা হতো তিনি নাকি লাট সাহেবের আদলে এই জিনিসটা করতেন। আরও তো রয়েছে এরকম মজার গল্প, বা যানবাহনের ইতিহাসের আরও কথা রয়েছে, বলবো তো সে কথা। মৌসুমি রয়েছে আপনাদের সাথে আজকের বাংলার ক্যানভাস নিয়ে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। গান শুনি, গানের পরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবেই লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রথ ধরে ঝোলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রথ ধরে।

সত্যি এই কলকাতা আমাদের কাছে যেমন একটা আবেগের, ঠিক তেমনই কলকাতার যে পুরনো গাড়িগুলো সেগুলোও না আমাদেরকে কোথাও না কোথাও নস্টালজিক করে দেয়, কি করে না আপনাকে? আর এইরকম কলকাতার গল্প, মানে কলকাতার গাড়ির গল্প বা কলকাতার এই যে গাড়ির রেভলিউশন সেটার গল্প, সেগুলো শুনতে আমাদের সবারই খুব ভাল লাগে। আমি জানি আপনারও লাগে। এরকমই বেশ কিছু গল্প আপনাদেরকে বলছি আমি। যেমন কলকাতা শহরের সার্জেন্টরা মূলত ওই দুই ধরনের বাইক চড়তো সেই সময়, হার্লে ডেভিডসন আর নর্টন। আচার্য জগদীশচন্দ্র বসু দেশাত্মবোধের দ্বারা অনুপ্রাণিত হয়ে সাইকেল চড়ার জনপ্রিয়তার বৃদ্ধির ব্যাপারে কিন্তু সচেষ্ট হয়েছিলেন। তার বন্ধু এইচ বসে সাহেবকে অনুপ্রাণিত করেন এই সাইকেল বিক্রির ব্যাপারে। এখানে উল্লেখ করতেই হয় যে রবীন্দ্রনাথের কথায় আমরা জানতে পারি যে লেডি অবলা বসু এবং নীলরতন সরকার মহাশয়ের বি কল্যাণী সেই যুগে সাইকেল চালিয়ে ব্রহ্মসমাজের সভায় যেতেন। কলকাতার যানবাহনের ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে এই শহরের বেড়ে ওঠা আর এই শহরের সামাজিক পট পরিবর্তন। ঊনবিংশ শতাব্দী থেকে বর্তমান যুগ অবধি যে সময়টা কাটছে বা যে সময়টা আমরা কাটাচ্ছি সেই সময়টাতে বর্তমান যুগ অবধি কলকাতা শহরের বাণিজ্য বিস্তার, তার যানবাহনের ইতিহাস, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বাণিজ্য ইতিহাস জানতে গেলে যানবাহনের ইতিহাসটা জানতে হবে বই কি। আর এই জন্যই বলবো যে কলকাতার যানবাহন যেভাবে পরিবর্তন হয়েছে তা কিন্তু সাধারণতান্ত্রিক। পালকি থেকে মোটর গাড়ির আধুনিকীকরণ শহরের জীবনযাত্রাকে দারুণভাবে নাড়া দিয়েছে। এই চলমান ইতিহাস কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস, যা অতীত এবং বর্তমানকে প্রতিনিয়ত কিন্তু যুক্ত করেই চলেছে। ফিরছি গানের ওপারে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

কলকাতার রাস্তায় যানবাহন পরিবর্তন যখন হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে খুব কম দূরত্ব যাওয়ার জন্য একটা যানবাহন যা যাতায়াতের মাধ্যম নয়, এটা একটা ইতিহাস সংস্কৃতির পরিচয়ও বটে, সেটা হচ্ছে রিক্সা। আর কলকাতায় হাতে টানা রিক্সার প্রচলন শুরু হয়েছিল সেই 19 শতকের শেষ ভাগে, আনুমানিক 1882 সালের দিকে। তবে প্রথম দিকে মূলত চীনা ব্যবসায়ীরা এই রিক্সা নিয়ে আসতেন বলে ইতিহাসবিদদের ধারণা। ধীরে ধীরে এটা শহরের সাধারণ মানুষের যাতায়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। আর উত্তর কলকাতার সরু গলি, ভিড়ভাট্টা, জল জমা রাস্তা, এই সব জায়গায় হাতে টানা রিক্সার বিকল্প কিন্তু আর অন্য কিছু ছিল না। বৃষ্টি হোক বা গভীর রাত,

এই ছিল মানুষের ভরসা সেই সময়। স্কুল পড়ুয়াদের, মানে স্কুল পড়ুয়া শিশু, অফিস যাত্রী, বাজারের ক্রেতা, অসংখ্য মানুষ সেই সময় এই যানটা কিন্তু ব্যবহার করতেন। এখনও অনেকে করেন, তবে এখন হাতের টানা রিক্সার চল অনেকটাই কমে গেছে। এখন পায়ে টানা রিক্সা বা অনেক জায়গায় মোটরের টানা রিক্সাই আমরা বেশি দেখতে পাই। সময়ের সঙ্গে সঙ্গে শহরে তো এসেছে বহু যানবাহন, যেমন বাস, ট্রাম, ট্যাক্সি, তারপরে মেট্রো পর্যন্ত এসেছে, এখন অ্যাপ ভিত্তিক ক্যাবও রয়েছে। তবুও কলকাতার কিছু এলাকায় এখনও হাতে টানা রিক্সাটাতে দেখা যায়। বিশ্বের খুব কম শহরেই এমন ঐতিহ্যবাহী যান এখনও টিকে আছে। তবে হাতে টানা রিক্সাকে ঘিরে দীর্ঘদিন ধরে মানবাধিকার কমিশন এবং শ্রম কল্যাণ বিভাগের একটা বিতর্ক রয়েছে। তবে রিক্সা চালকদের জীবনযাত্রার মান উন্নত এবং বিকল্প জীবিকার ব্যবস্থা নিয়ে বহু আলোচনাও কিন্তু হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। আর শুধু তো দেখো রিক্সাটা নয়, শুধু রিক্সা নয়, এই যে বিভিন্ন ধরনের যানবাহন যেটা কিনা আমরা প্রথম থেকে শেষ এই সব কিছুতেই পেয়ে এসেছি, যেমন কলকাতা বললেই যেটা প্রথমেই আমাদের চোখে পড়ে, আমরা বুঝি বা আমরা জানি, সেটা হচ্ছে ট্রাম। আর তারপরে হাতে টানা রিক্সা, ঘোড়ার গাড়ি, এই সব কিছুই মিলিয়ে মিশিয়ে যানবাহনের পরিবর্তন কলকাতা এবং বাংলার ঐতিহ্যবাহী যাতায়াতের মাধ্যমের ইতিহাস, সব যেন একটা স্বর্ণযুগ বা একটা অদ্ভুত অধ্যায় আমাদের কাছে রেখে যায়। সময় আর বেশি নেই, টাটা বলবো। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রত্যেককে। মৌসুমি ছিলাম এতক্ষণ বাংলার ক্যানভাস নিয়ে আপনাদের সাথে। শুভরাত্রি। যেতে যেতে গান রেখে গেলাম আপনাদের জন্য শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠের গান, সেই ফেরারি মন গানটা অন্তহীন সিনেমা থেকে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

পরপর কয়েকটি গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও দুটি গান শুনবেন সলিল চৌধুরীর কথায় এবং সুরে।

আধুনিক গান শুনছেন মান্নাদের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং সুবর্ণকান্তি ঘোষের সুরে।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:12। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমেই ছোট বউ ছায়াছবি থেকে দুটি গান শুনবেন। প্রথম শিল্পী আশা ভোসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার আশা ও ভালোবাসা ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ির কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে ছায়াছবির নাম আক্রোশ। আক্রোশ ছায়াছবি থেকে প্রথমেই পরপর দুটি গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে ছায়াছবির নাম মধুর মিলন। মধুর মিলন ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন সোনু নিগম এবং সহশিল্পীদের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান কুমার শানু এবং সাদনা সারগামের কণ্ঠে মধুর মিলন ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:10। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গানে প্রথমেই শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী অমৃত সিং অরোরা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, ভক্তিগীতি শুনছেন এবারে শিল্পী অনুরাধা পড়োয়াল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে ভক্তিগীতি শুনলেন, এবার শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী স্বপন বসু।

ভোর 4:07 FM রেনবোয় প্রভাতী স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4:00। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার, রাগ আহির ভৈরব।

এতক্ষণ আহির হয়ে যাবার আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন সারঙ্গি বাদন, রাগ টোড়ি, শিল্পী পঙ্কজ মিশ্রা।

চুরির আগে সারেঙ্গি বাদন শুনলেন, শিল্পী ছিলেন পঙ্কজ মিশ্র। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গুরুর ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমন চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 19 জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজকে কথা মতো রাধারানী উপন্যাসের পরবর্তী পর্ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, সৌমি ভট্টাচার্যের গাওয়া।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। রাতারানী গল্পের আগের যে পর্ব, তাতে মহেশের রথের মেলায় একটি বাচ্চা মেয়ে শিখেছিল তার তৈরি করা ছোট্ট বুনো ফুল দিয়ে একটি মালা বিক্রি করতে। তার বাবা নেই, বাড়িতে অসুস্থ মা, খুব গরিব তারা। যদি একটি মালা বিক্রি করে কিছু পয়সা সংগ্রহ করতে পারে। সে সময় তার সঙ্গে দেখা হলো একজনের, তার নাম রুক্মিণী কুমার। সে তার মালা কিনল, তার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে গেল, পয়সার বদলে টাকা দিল, পরবার কাপড় দোকান থেকে পাঠিয়ে দিল, কিন্তু সে নিজে এলো না। শরীরদের বিভিন্ন রকমের অত্যাচারে তাদের বাড়ি ঘর দোর সবকিছু চলে গিয়েছিল, কিন্তু আদালতের নির্দেশে আবার সব ফিরে পেল। কিন্তু মা চলে গেলেন। ধীরে ধীরে বড় হচ্ছে রাধারানী তাদের উকিল কামাক্ষাবাবুর কাছে। কামাক্ষাবাবুর মেয়ে বসন্ত কুমারী, তার সঙ্গে তার খুব বন্ধুত্ব। বসন্তকে একদিন কামাক্ষাবাবু জিজ্ঞেস করলেন, হ্যারে বিয়ের দেওয়ার সময় হয়েছে, রাধারানী কি কোনো বিয়ের ব্যাপার কি করা যায়? তখন বসন্ত হেসে বলল, রুক্মিণী কুমারের খোঁজ করতে। এবং সব কথা শুনে কামাক্ষাবাবু মনে মনে বলিলেন, বাতিক, ইহার একটু চিকিৎসা আবশ্যক। কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন, স্বয়ং কলকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন, বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন, দেশে দেশে আপনার মক্কেলগণকে পত্র লিখিলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন এরূপ, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষ ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না, ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না। ইয়ার পর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ হইল, কামাক্ষাবাবু লোকান্তরগতি হইলেন। রাধারানী হাতে অত্যন্ত শোকাতুরা হইলেন, দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাক্ষাবাবুর শ্রাদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাক্ষাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমেই 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে? অনাথ নিবাস সংস্থাপিত হইল। রাধারানীর মতো দরিদ্রাবস্থায় নিজ নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন, কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে

কিঞ্চিত দূর আমরা সে গ্রামকে বলিব রাজপুর। এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন। অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরেই সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিলেন। দেখুন, বঙ্কিমচন্দ্র তার এই লেখার মধ্যে দিয়ে কোথাও কোথাও কি সুন্দর কিছু বাস্তব কথাগুলো বা বাস্তব যে ঘটনার একটা আভাস তুলে ধরেছেন, যে যদি কোনো মানুষ হঠাৎ করে বড়লোক ছিল বা ধনী ছিল, সে সহসা দরিদ্র যখন হল, তখন তার গ্রামে তার বাস করা কষ্টকর। এই যে ঘটনাটি যার জন্য রাধারানী তার নিজের গ্রাম শ্রীরামপুর ছেড়ে পাশের অন্য একটি গ্রাম যার নাম দেওয়া হয়েছে রাজপুর সেখানে বাস করছেন। তো এইভাবে গল্পটা তো এগিয়ে চলেছে। এরপর কি হল, দু এক বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে দাঁড়াইয়া কহিলেন রক্ষককে, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইয়াকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি আর ভেতরে গিয়ে দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতরে অনায়াসে যাইতেছে, আপনাকে আর নিষেধ কি করিব। দর্শক ভেতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন, বলিলেন, বন্দোবস্ত দেখি আমার বড় আহ্লাদ হইয়াছে, কেই অন্য সত্র দিয়াছে, রুক্মিণী কুমার কি তাঁহার নাম? রক্ষকরা বলিল, না, একজন স্ত্রীলোক এই অন্য সত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না, রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়, যিনি অন্য সত্র দিয়াছেন তার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা যাহারা বাড়ি দেখাইয়া দিলে, তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেয়ের লোকের মতো বাহিরে বাহির হইয়া থাকে, এই জন্যেই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সম্মুখে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তার মধ্যে প্রবেশ করিলেন। তারপর কি হল, যে আসিয়াছিলেন তার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো, বিশেষ পরিপাট্য অথবা পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরকা আঙ্গুরিও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানা পত্র দিলেন, বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিন, আর আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মনের স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এজন্যে তিনি নিয়ম করিয়াছেন যে অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাই না। আগন্তুক বলিলেন, ঠিক আছে, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও তাহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না, যেমতো ঘটে আমাকে লিখিও। ইতি শ্রীমতী বসন্ত কুমারী।
কাকাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে ডাকিয়া লইলেন। আর কেহ তার সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখি একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণ গৌর, স্ফুরিত মল্লিকা রাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ সৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশ জালে মণ্ডিত। চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রযোগ সূক্ষ্ম, ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ। নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ। তাহার হস্তে একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারককে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়স জ্যেষ্ঠ। কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরকম গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রী লোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই, বোধ হয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন। কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়াছিলেন, দাঁড়াইয়া নারিকেল পত্রের নিয়ে কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন, আর দাঁড়াইতে পারিলেন না, তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহলে কামাক্ষাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া লাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজ 8-10 বৎসর হইল আমি সেখানে যেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম ছিল রুক্মিণী কুমার। আপনি অত বিমানা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে, তথাপি কি জানি, 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাক্ষাবাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদের নিকট আসিলাম।
কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছে।

প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্র বলিলেন, রাধারানীর অনুরোধে। আমি এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারি নাই। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বন ফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তার কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষু জলে পুরিয়া গেল। রাধারানীর চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, অন্য লোকের কথা এখন প্রয়োজন কি, আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী অন্য লোক নয়। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত। বর্ণে বর্ণ অপসরার বিনা বাজে, যারা কথা কহিতে বাদ বাদ করে অথচ সকল কথা পরিষ্কার সুমধুর, অতি সরলা। এমন কণ্ঠ আমি কখনো শুনি নাই, এমন কথা আমি কখনো শুনি নাই। রুক্মিণী কুমার, এখানে ইয়াকে রুক্মিণী কুমারই বলা হোক। ওই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমন কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজ এতদিন হইল সে বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজিও সে কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজি এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকে বা কেন মনে পড়ে, কেন? এই কি সে? আমি মূর্খ। কোথায় সেই দিন দক্ষিণী কুটির বাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রসাদ বিহারী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচী নন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তাহার থাকে, তাহা হইলেও সে লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন, মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ কেবল তোমাকে সেই কথাগুলো বলা যায়। তুমি আজ 8 বৎসরের পরে রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দন কানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতর লুকাইয়া তোমাকে যে পূজা করি তাহা তুমি কি প্রকারে জানিলে? এই প্রথম দুইজনে স্পষ্টতি বালকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন কি আছে এই শশা গড়া মদ নদী চিত্রিতা জীব সংকুলা পৃথিবী তলে আনন্তে জয় এমন মধুর এমন সুখময় এমন চঞ্চলা অথচ স্থির এমন সহাস্য অথচ গভীর এমন প্রফুল্ল অথচ ব্রড়াময় এমন আর কি আছে? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিময় আত্মীয় অথচ অত্যন্ত পর চিরশ্রেত অথচ অদৃষ্ট পূর্ব কখনো দেখি নাই আর এমন দেখিব না আর কি আছে? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না, আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে। রাধারানী বলিল, আপনি এতক্ষণ কি বলছেন? সে ভিখারিণীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো এখনো বলেন নাই। হ্যাঁ গো, এমন করিয়া কি কথা বলা যায়?

গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে। প্রাণেশ্বর দুঃখিনীর সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সে সঙ্গে হাগা সে রাধারানী পুরন মুখে তোমার কি হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে। তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, এই সকল কথা নিয়ে কি কহা যায়।

রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল। কেননা কথাটা একটা ভৎসনার মতো হইল। রক্ষিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম আমি সেই রাধারানীকে চিনিতাম। রাধারানীকে মনে পড়িল। একটু একটু অন্ধকার রাত্রে জনকীর ন্যায় একটু আশা হইল যে যদি সেই রাধারানী আমার সেই রাধারানী হয়, তোমার রাধারানী। রাধারানী ছল করিয়া চুপ করে বলিল, হ্যাঁ গো, না হিসেবে তো থাকা যায় না। তোমার আমার রাধারানীর নিন্দা করিও না। রক্ষিণী কুমার মনে মনে বলিল, এ তুমি বলে কেন? কি? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী, আমি একমাত্র তাহাকে দেখিয়াছি বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরও আমি তাকে ভুলি নাই, আমারই রাধারানী। রাধারানী বলিল, হোক হোক তাহলে আপনার রাধারানী। রুক্মিণী কুমার বলিতে লাগিল, সেই ক্ষুদ্র আশায় আমি কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? তখন রাধারানী কথা বলিল। কামাক্ষাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক দিলেন, কেবল বলিলেন, আমাদের কোনো আত্মীয়ের কন্যা, যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর তো অধিক পীড়াপিড়ি করিতে পারি না। কেউ জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রক্ষিণী কুমারের সন্ধান করিয়াছিলেন, শুনিতে পাই কি? যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমি কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রক্ষিণী কুমারের খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না, আমার পিতৃ ঠাকুর জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন, সেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে। এ বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সে পত্র আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন, রাজপুরে যিনি অন্য সত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি, কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিলেন, জানিনে, বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়াই এখানে আসিয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি কি না বলিতে পারিতেছি না, সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি, আমা হইতে তাহার কোন সন্ধান পাওয়া যাইবে কিনা? রক্ষিণী সে রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজ দত্ত অর্থ বস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। যদি আপনি সেরূপ দয়ার্তচিত্ত হইতেন তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন তাকে এমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্যই তার কিছু আনুকূল্য করিতেন। কই, আনুকূল্য করার কথা তো কিছু বলিলেন না। রক্ষিণী কুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছু করিতে পারি নাই, আমি সেদিন নৌকাপথে রথ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকাইয়া আসিয়াছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম, সঙ্গে যাহা অল্প ছিল তাহাই রাধারানীকে দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিকের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া আমাকে কাশী যাইতে হল। পিতা অনেকদিন রুগ্ন হইয়া বসিলেন, কাশী হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিগকে আর দেখিলাম না। রাধারানী বলিল, একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে, বোধ হয় সে রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরে আশ্রয় লইতে হইয়াছিল।